আজ মঙ্গলবার 16 আষাঢ় 1948 শতাব্দ, 22 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 7 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন 5:55 হয়ে 30 সেকেন্ড। আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এবং প্রচার তরঙ্গে।

আকাশ বাণী মুর্শিদাবাদ। অমৃতবাণী অনুষ্ঠানে মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা। যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হত এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রের নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল। কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্মী ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন। কিন্তু তার ফল হল যে হাজার বছর ধরে তারা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরেজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনারম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারবে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশ হতে উঠে যাবে, যখন

বা লোহার খুনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি। দেশের সকল রকম বাণিজ্য শিল্প কৃষিকে বিদেশের কবল থেকে মুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুব বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমি অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে। অমৃতবাণী অনুষ্ঠানে মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ শুনলেন।

0: রীতি শুনলেন। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। সাইবেরিয়ার ওমস্কেতে রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোটগ্রহণ 24 জুলাই। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্র পদত্যাগ পত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। টেনব্রিজে আজ তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবুও সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। ইন্দোনেশিয়ার ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
2: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
1: সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া শীর্ষক বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাতার থেকে বাহারিনে পৌঁছেছেন। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ড জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা।

বিদেশমন্ত্রী বাহারিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহারিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ড জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খালিফাকে। বাহারিনের বিদেশমন্ত্রী ড আবদুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহারিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তারা মত বিনিময় করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। উপসাগরীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা, আঞ্চলিক বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ওই সমস্ত দেশের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বৈঠকে কথাবার্তা বলেন বিদেশমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোন পশ্চিমী নেতা এই দেশে সফর করলেন। দামেস্ক বিমানবন্দরে সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল সিবানি ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান ও লেবাননে এক মাসব্যাপী যুদ্ধ পরবর্তী তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল সারাও এই সম্মেলনে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিয়েভ সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, সেদেশের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে 2700 কিলোমিটার দূরে রাশিয়া ও কাজাকিস্তানের খুব কাছেই এই তৈল শোধনাগার। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আক্রমণকারী অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার ক্রমাগত মিসাইল ও ড্রোন হানায় ইউক্রেনের রাজধানী কিয়েভে 18 জন মারা গেছেন, আহত আরও 60। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের একদিন আগে হামলা ঘটল। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার বোমার আঘাতে 31 জন মারা যায়। দক্ষিণ ফ্রান্সের স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্স পাঠাচ্ছে। পেরপিগনান শহরে উদ্ধারকারী দলকে সাহায্য করতে পাঠানো হয়েছে শতাধিক দমকলকর্মী। ঘটনায় 4 দমকলকর্মী সহ 16 জন জখম হয়েছেন। পুড়ে গেছে 11,000 একরের বেশি জমি। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনে বিকেল 5টা থেকে ভোট গণনা। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরায় ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হল প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3 আগস্ট সকাল 8টা থেকে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতে মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের নিয়ম সামনে আসে এবং FIR নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। এগুলি হল জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
উপজাতি বিষয়ক মন্ত্রক ওড়িশার ভুবনেশ্বরে আজ উপজাতি গবেষণা প্রতিষ্ঠান সমূহের উন্নতি বিষয়ক দুই দিন ব্যাপী একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে।

0: উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই কর্মশালার উদ্বোধন করবেন। এই কর্মশালায় প্রায় 200 জনের অংশগ্রহণ করার কথা। এই উপলক্ষে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বিশাখাপত্তনম উপকূলের অদূরে এক নৌকাডুবির ঘটনায় এক মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ আরও 6 জন মৎস্যজীবীর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ধার হওয়া মৎস্যজীবী কারি চিন্নাকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে করে INS ডিগায় নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারতীয় নৌবাহিনী 2টি হেলিকপ্টার, 2টি যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ এবং সামুদ্রিক পুলিশের দল এই তল্লাশি উদ্ধার কাজে সহায়তা করছে। আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপের কারণে সমুদ্রের উত্তাল অবস্থা, সেই সঙ্গে প্রবল বাতাসের কারণে এই অভিযানে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উদ্ধার কাজের ব্যাপারে নিবিড় নজর রাখছেন এবং নিখোঁজ 6 মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান এবং অভিযানের অগ্রগতির বিষয়ে তাকে নিয়মিত অবহিত করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড সহ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে আয়োজিত এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। পর্তুগালও নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। নির্ধারিত 90 মিনিট কোনো গোল না হলেও সংযুক্তির সময় পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনো একমাত্র গোলটি করেন। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 2-1 গোলে এগিয়ে রয়েছে। টেন ব্রিজে আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরে কিছু অংশ আর একবার। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো এর পরে খবর সকাল 7টা বেজে 25 মিনিটে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়।

এতক্ষণ দীর্ঘ শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি, প্রথম শিল্পী পূরবী দত্ত।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। আজকাল শিল্পীরা ছিলেন পূর্বী দত্ত, অনুপ ঘোষাল, অঞ্জলি মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সবশেষে অধীর বাগচি। নজরুল গীতি এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ অঞ্চলে পাট ফসলের বৃদ্ধি এবং আশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় রোগ পোকা দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশের ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি এবং আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পর মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়, তাই প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ এড়িয়ে চলুন। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন এবং আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো, কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা এবং পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশী ব্যবস্থা করুন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ শুনলেন। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়া পূর্বাভাস। আজ এবং পরবর্তী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হতে রয়েছে বেশ কিছু স্থানে। সতর্ক বলতে জানানো হয়েছে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায় আগামী 4 দিন। আগামী 48 ঘন্টায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়া পূর্বাভাস শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন লোকগীতি, প্রথম শিল্পী পরীক্ষিত বালা।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনে পরবর্তী কি কি অনুষ্ঠান আপনাদের জন্য। 7:25 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:35 স্থানীয় বাংলা সংবাদ, 7:45 মায়ের আশীর্বাদ, ইন্দ্রজিৎ, দীপ জেলে যাই এবং সবরমতী বাংলা ছায়াছবির গান। সকাল 8 শুভ সকাল অনুষ্ঠানে আজকের বিষয়ে ছোট অভ্যাস বড় বদল। 9:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 9:10 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:00 কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 1টায় বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও কলকাতা কেন্দ্র থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 2:20 নজরুল গীতির অনুরোধের আসর উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়, 3:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 3:10 দিনান্তিকা, 3:30 আবারও বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 5টায় রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, নজরুল গীতি 5:15। 5:30 কিষাণ বাণী অনুষ্ঠানে কলা চাষ নিয়ে কথা বলবেন ইমানুল শেখ, পরে লোকগীতি গীতা চৌধুরী, সবশেষে গবাদি পশু পালন নিয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 6:30 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 6:30 জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মখালী সংক্রান্ত খবরাখবর, কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ, 6:35, 6:40 প্রিয় পল্লীগীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:50 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ, 8:25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:00 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:00 কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 10:10 কথাও গানে অনুষ্ঠানে আজকের বিষয় মিষ্টি মুখ উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়,

0: বেজে বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান শুনবেন সাড়ে সাতটায়, আটটা দশ এবং আটটা বেজে কুড়ি মিনিটে, রাত এগারোটায় আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। সময় চলতি অধিবেশনে পরবর্তী কী কী অনুষ্ঠান আপনাদেরই জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। আজ সকাল আটটায় শুভ সকাল অনুষ্ঠানের বিষয়ে ছোট অভ্যাস বড় বদল। আমাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্য ফোন নম্বর 9434921300 অথবা 03482259648। সে সঙ্গে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পাঠাতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে 9434921300। আজ সকাল আটটায় শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছোট অভ্যাস বড় বদল, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। আর একটি ঘোষণা, আজ রাত দশটা বেজে দশ মিনিটে কথা ও গানে অনুষ্ঠানের বিষয়ে মিষ্টি মুখ, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন খবর কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিতে বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত কিশোরী শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশের চর্ম চর্মজাত শিল্প বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে, ভোট গ্রহণ 24 জুলাই। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র ও কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক তারা পর্যালোচনা করবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপ দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: উল্লেখ, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018 তার সফর

0: সেখানে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথা উল্লেখ করে বলেন, এর মধ্যে দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়া ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে।
1: India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation.
0: উনিশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কে অবহিত করেন। বাহরিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। বাহরিনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়া সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোন পশ্চিম নেতা এই দেশ সফর করছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার বলে কিভের সেনাবাহিনী দাবি করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর পকের রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আর্মি অ্যাকশন কমিটি JAC ইসলামাবাদ সরকারকে 48 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে না নেওয়া হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
0: আগে জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী গতকাল দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপত্র প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24

একুশে জুলাই তিনটি আসনে উপনির্বাচন। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকে ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, দেশে চর্ম ও চর্মজাত সামগ্রী ক্ষেত্র বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বিশেষ উপকৃত হবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় চর্ম সামগ্রী রপ্তানি উৎকর্ষ পুরস্কার প্রদান মঞ্চে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি গতকাল জাতীয় সড়ক লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেডের এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বহুমুখী লজিস্টিক পার্ক, রোপওয়ে, ইন্টারমোডাল স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দেখা হয় ওই বৈঠকে। জাতীয় মানবাধিকার কমিশন NHRC কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। 2 সপ্তাহের মধ্যে ব্যাপারে রিপোর্ট দিতে বলা হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তর ভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 3-1 এগিয়ে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে, ভোট গ্রহণ 24 জুলাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে এক কিশোরীর হত্যার ঘটনায় বারুইপুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তের আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। অ্যান্টনিও লোপেজ হাওয়াস আসন্ন মৌসুমের জন্য ওয়েস্ট বেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। আসি বিস্তারিত খবরে। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় গতকাল শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনী চেতনাকে বাড়িয়ে তোলে, এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ডক্টর মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা উল্লেখ করে শ্রী মোদী রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
1: ये बंगाल की धरती, बंगाल की विरासत को प्रणाम था। क्या ये कार्यक्रम अपनी विरासत के प्रति उसी सम्मान का हिस्सा है? मैं पश्चिम बंगाल सरकार को इतने भव्य कार्यक्रम के लिए बहुत बहुत बधाई देता हूं। साथियों, डॉक्टर मुखर्जी का जीवन एक विचार से जन आंदोलन तक की परिणति का प्रेरक है।
0: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপি সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তাঁর সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। এই আইনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপির সংকল্পপত্রে অপরাধী এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গুন্ডা দমন বিল পাশের মাধ্যমে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাগত জানান।
2: यूसीसी के लिए भी कमिटी बन चुकी है, समान नागरिक धारा भी यहाँ पर लागू होने वाला है। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल 2026 अब पारित हो चुका है। हमने वादा

0: किया था गुंडों को उल्टा लटका कर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है।
1: এর আগে মিত্র ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2: আগামী শিক্ষা বর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হওয়া উচিত বলে আমি মনে করি।
1: পশ্চিমবঙ্গে তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেবার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। 27 জুলাই এর মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধানসভার পরিষদীয় এবং লোকসভার সংসদীয় দল ভেঙেছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ টিক বড়াইক ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। রাজ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে আজ প্রস্তাবিত এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। উল্লেখ্য, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিএসএফ কে জমি দেওয়ার কাজ শুরু করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়ে আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকালই তিনি এই ঘটনায় কড়া অবস্থান গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে শ্রী অধিকারী জানান।
3: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
1: তিনি আরো বলেন, নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। এছাড়াও পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। এদিকে নাবালিকা হত্যার ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরোষের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং পক্সো আইনের কোন ধারায় মামলা রুজু হয়েছে, কতজন গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি এই রিপোর্টে জানাতে হবে। পাশাপাশি নাবালিকার দেহ উদ্ধারের পর ইন্দ্রদীপ তাঁতি নামে এক ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দ্রুত ব্যবস্থা, ময়নাতদন্ত, ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা এবং আক্রান্তের পরিবারকে কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে তাও কমিশনকে রিপোর্ট আকারে জানাতে হবে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এই ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রসেনজিৎকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে

0: ওই হাসপাতালে মৃতের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গত রাতেই অভিযুক্ত তিনজনকে স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দিয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিপ্লবী দীনেশ গুপ্তের আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। দীনেশ গুপ্ত ছিলেন বিনয় বাদল দীনেশ ত্রয়ীর এক নির্ভীক বিপ্লবী। স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। 1930 সালের 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং এ অভিযান চালিয়ে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। হত্যার পর রাইটার্স বিল্ডিং এর অল ইন্ডিয়া পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন ইংরেজ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক গুরুতর আহত হন। আত্মহত্যার চেষ্টা করেন তারা। দুই বিপ্লবী বিনয় বাদল আত্মঘাতী হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে ফাঁসির আদেশ হয় দীনেশ গুপ্ত। দেশ স্বাধীন হওয়ার পর বিনয় বাদল দীনেশ এই তিন বিপ্লবীর স্মরণে ডালহৌসি স্কোয়ারের নাম রাখা হয় বিবাদী বাগ। অ্যান্টনিও লোপেজ হাবাস শূন্য মৌসুমের জন্য ইস্টবেঙ্গল ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। স্প্যানিশ কোচের সঙ্গে ইস্টবেঙ্গলের এক বছরের চুক্তি হয়েছে। নতুন কোচ হিসেবে হাবাসের নামে ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল গত মৌসুমে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর অস্কার ব্রুজো কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। হাবাস গত মৌসুমে ছিলেন ইন্টারকাশের কোচ। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ছত্তিশগড় সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনের উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, বাংলা ছায়াছবির গান। মায়ের আশীর্বাদ ছবিতে আশা ভোঁসলে।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন। ইন্দ্রজিৎ ছবিতে অনুপ কুমার এবং অনুপমা দেশপাণ্ডে।

0: এতক্ষণ বিভিন্ন বাংলা ছায়াছবির গান শুনছিলেন। আজ শুনলেন মায়ের আশীর্বাদ, ইন্দ্রজিৎ, দীপ জেলে যাই এবং সবরমতী বাংলা ছায়াছবির গান। শিল্পীরা ছিলেন আশা ভোঁসলে, অমিত কুমার, অনুপমা দেশপাণ্ডে, লতা মঙ্গেশকর এবং মান্না দে। বাংলা ছায়াছবির গান এখনকার মতো এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুভ সকাল। শুভ সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আজ শুভ সকাল অনুষ্ঠানের যে বিষয়, ছোট অভ্যাস বড় বদল, এ নিয়ে আমাদের সঙ্গে কথা হবে শুভ সকাল অনুষ্ঠানে। আপনারা জানেন যে বর্তমান যে জুলাই মাস, সপ্তাহ জুড়ে বন্য উৎসব চলছে। আমরা প্রায় সকলেই ভাবি যে জীবনটাকে বদলাতে হবে, কিন্তু সেটা কীভাবে, হয়তো কখনো তার সঠিক দিশা আমাদের কাছে তেমনভাবে পরিষ্কার হয় না। কেউ হয়তো কোনো পরামর্শ দেন মাঝে মাঝে, কিন্তু সেটাও আমি গ্রহণ করব কি করব না এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে নানান রকম একটা সমস্যা কিন্তু থেকে যায়। আবার বড় যে কিছু করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাহসে পলই না। আবার এটাও ঠিক, বড় বদল কিন্তু একদিনে আসে না, সময় লাগে। আমরা যদি ছোট ছোট কিছু অভ্যাসকে শুরুতেই প্রাপ্ত করতে পারি, তাহলে দেখা যাবে যে জীবনে বদল আসাটা বোধহয় অনেক সহজ। আর এই ছোট অভ্যাস বড় বদল, এই নিয়ে শুনব আজকে আপনাদের কাছ থেকে। আপনার জীবনের এমন কি ছোট অভ্যাস যা আপনার জীবনের একটা বিশাল বড় বদল এনে দিয়েছে? একেবারে সরাসরি কথা হবে আমাদের সঙ্গে 9434921300 অথবা 03482259648 এবং সেই সঙ্গে আপনাদের মতামত পাঠাবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9434921300। কেমন বলতে বলতে বন্ধু অনেকে এসে গেছেন, একটু দেখে নিন 03482259648। নমস্কার।
1: নমস্কার ঋষিক বাবু, আমি শেষ মোহাম্মদ।
0: হ্যাঁ শেষ মোহাম্মদ বাবু বলুন।
1: ভালো আছে?
0: হ্যাঁ ভালো আছি।
1: ছোট ছোট অভ্যাস গুলি বড় বদল তৈরি করে। যেমন আমি নিজের অভ্যাস গুলো বলছি, যেমন ছোটবেলায় হাত ধুয়ে খেতে বসা, দাঁত মাজা, এগুলো ভালো অভ্যাস, পরবর্তীকালে স্বাস্থ্য ঠিক রাখে। কিন্তু আরেকটি সব যে অভ্যাস, যদি কেউ ছোটবেলা থেকে গাছ লাগানো অভ্যাস করতে পারে তাহলে একটা বড় বদল আসতে পারে। আমি যেমন ছোট ছোট গাছ লাগিয়েছিলাম কয়েক বছর আগে, এই গাছগুলি আজকে ফল দিচ্ছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে, এটা আমাদের পরম লাভ বলতে পারেন।
0: একদম
1: বড় বদল।
0: খুব ভালো, ভালো থাকবেন।
1: সবাইকে আমার আশীর্বাদ, ভালোবাসা রইল।
0: বেশ,
1: নমস্কার।
0: 9434921300 নমস্কার
2: দাদা।
0: নমস্কার।
2: শুভ সকাল।
0: শুভ সকাল। জয় নিন বন্ধুর পাড়া থেকে। একদম খুব ছোট করে।
2: আচ্ছা আচ্ছা, আজকের বিষয় হচ্ছে ছোট অভ্যাস বড় বদল। তো আমাদের জীবন কাটানোর জন্য মানে কতগুলো অভ্যাস সভ্যাস থাকে প্রত্যেকে মানুষের, সেই কুঅভ্যাস যদি থাকে তাহলে, আর সেই কুঅভ্যাসের মধ্যে দিয়ে জীবনের

0: যন্ত্রণাটা আসে, জীবনের বিপর্যয় দেখা দিতে পারে। কাজে সেই কুঅভ্যাস গুলো যদি ছোট অভ্যাস আস্তে আস্তে ছোট অভ্যাস গুলো যদি বদল হতে চাই, তার পরে বড় বদল হয়ে আসে। ছোট অভ্যাস ত্যাগ করলাম, যেমন ধরুন আমার যে নিজের যে কতগুলো দোষ ত্রুটি আমি নিজে বুঝতে পারি না, কিন্তু মানুষ বুঝি আমার ত্রুটি বিচ্ছুটি সমাজের ক্ষতি করে।
1: এবং
0: যেমন আমাদের ত্রুটি বিচ্ছুটি সমাজের ক্ষতি করে, যেমন বিড়ি আমার যে অভ্যাস বিড়ি খাই, মানে আমি যদিও খাই না আর কি, মানে আগে খেতাম ধূমপানের অভ্যাস ছিল, তারপরে ছেড়ে দিয়েছি,
1: মনের
0: জোর ছিল বলেই ছেড়ে দিয়েছি।
1: আমি
0: সব খাই না, ঝাড়ের কাছে যাই না। তো এই বিড়ি খাওয়া এমন জিনিস যে আমি খেলাম কিন্তু পাশে আমার আরো লোক বসে আছে,
1: সেই
0: তাদের ক্ষতি আরো বেশি হয়, তাদের ক্ষতি বেশি হয়।
1: খুব ভালো লাগে
0: এই যে
1: যে বদল, সেই বদল কিন্তু আমার জীবনে এনেছে। এমন তার কথা উঠে আসুক আজকের শুভ সকাল অনুষ্ঠানে। নমস্কার।
2: নমস্কার। আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
1: হ্যাঁ কিশোর বাবু বলুন।
2: আজকের বিষয় ছোট অভ্যাস বড় বদল। তা ছোট অভ্যাসের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ যদি দুটো একটা করে গাছ লাগাই, সে গাছ থেকে আমরা ফুল পাবো, ফল পাবো এবং অক্সিজেন পাবো, সেটা আমাদের পরিবেশেরও ভালো হবে।
1: একদম।
2: তো এই অভ্যাসগুলো কিন্তু ছোট, কিন্তু মানে এটা হবে বড় অভ্যাসটা হবে, অভ্যাসটা ছোট আর এটা কার্যকরী হবে কিন্তু অনেক বড়।
1: একদম। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কেমন? নমস্কার। মতামত পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা থেকে। ছোট অভ্যাসই একজন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে। প্রতিদিন সময় মতো ঘুম থেকে ওঠা, একটি গাছের যত্ন নেওয়া, বইয়ের কয়েকটি পৃষ্ঠা পড়া, কাউকে সম্মান করা বা নিজের কাজ নিজে করা, এসব ছোট ছোট অভ্যাসেই ধীরে ধীরে আমাদের চরিত্র, চিন্তাভাবনা এবং জীবনকে বদলে দেয়। বড় সাফল্য হঠাৎ করে আসে না। প্রতিদিনের ভালো অভ্যাসের ধারাবাহিকতাই একদিন অসাধারণ পরিবর্তনের জন্ম দেয়। তাই আজ থেকেই একটি ভালো অভ্যাস গড়ে তুলুন, কারণ ছোট অভ্যাসেই একদিন বড় বদলের গল্প লিখে দেয়। সৌভিকবাবু পরামর্শ দিয়েছেন যে ছোট অভ্যাস গড়ে তুলতে হবে, কিন্তু সৌভিকবাবু আপনার নিজের জীবনের যদি ছোট কোনো অভ্যাস আপনার জীবনকে বদলে দিয়েছে, এমন তার গল্প যদি উঠে আসতো আর একটু ভালো লাগতো। কেমন? ভালো থাকবেন সৌভিকবাবু। নমস্কার। চলে যাবে ফোনে 03482259648। নমস্কার।
3: নমস্কার।
1: নমস্কার।
3: বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
3: হ্যাঁ বলছি দাদা ভাই, আমার যখন 10 বছর বয়স, হ্যাঁ, তখন আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। তো আমি মানে তখন থেকে একটু একটু করে মানে রান্নার কাজে আর কি হাত মানে মাকে সাহায্য করতাম। তো সেই রান্না মানে ছোট ছোট অভ্যাসগুলো, যেমন ধরুন আলু ভাজা, আলু সেদ্ধ, হ্যাঁ, এইগুলো করতে করতে আজকে আমি বিশাল বাবুর্চি। আজকে আমার রান্না ছাড়া বাড়িতে আর কারো রান্না পছন্দ হয় না। তো এই ছোট্ট অভ্যাসটা আমার জীবনে একটা বড় বদল এনেছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমার বুকটাও কিন্তু গর্বে ফুলে যায় যখন আমার আত্মীয় স্বজন আমার রান্না, আমার হাতের রান্নার প্রশংসা করেন। আবার দেখুন যারা ছোট্ট ছেলে, তারা মাটি নিয়ে যখন খেলা করে, সেই মাটি খেলতে খেলতে যখন যখন তার অভ্যাসটা বড় বদল হয়ে যায়, মানে যখন সে একটা প্রতিমার রূপ দেয়, হ্যাঁ, মানে তখন তার সেই অভ্যাসের ফসল। আমার ছোট্ট মেয়েটি যারা জীবনে আঁকিবুকি আঁকে খাতায়, সে যখন একটা বড়

0: কোনো শিল্পী চিত্র শিল্পী, হ্যাঁ, তখন কিন্তু তারও জীবন একটা বড় বদল ঘটে দেওয়া হয়। আর যেটা হয় সেটা হচ্ছে, ধরুন হ্যাঁ আমি গান শিখছি, এবারে গান শিখছে, ধরুন আমার গানের গলা পতন হয়তো আমার ভালো করে বেরোতোই না, কিন্তু এখন যদি আপনি আমার গলায় গান শোনেন, হ্যাঁ, তো মনে হবে যেন কোনো মানে বিখ্যাত শিল্পী গান গাইছে। হ্যাঁ, এই ছোট ছোট অভ্যাস গুলো কিন্তু জীবনে ব্যাপক পরিবর্তন আনে, আর আমরা হচ্ছি অভ্যাসের দাস। এই অভ্যাসটাকে যদি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো সাফল্যময় হয়ে উঠবে, আমাদের নাম ছড়িয়ে পড়বে দেশ থেকে এখান পরে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, নমস্কার,
0: ধন্যবাদ।
1: হ্যাঁ, আমরা জীবনের একটা ছোট অভ্যাস কি পরিবর্তন এনেছে এটুকুই আমরা একটু শেয়ার করি, তাহলে অনেক বন্ধুকে কিন্তু সামিল করা যাবে, তাই না? নমস্কার, 9434921300 কে আছেন বন্ধু? নমস্কার, নমস্কার,
2: শুভ সকাল,
1: শুভ সকাল,
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
1: হ্যাঁ চন্দ্রমোহন বাবু, বলুন।
2: ছোট অভ্যাস বড় বদল এনে দেয়, জীবন বিকাশের পক্ষে যা খুবই অনুকূল, আড়ম্বর ক্ষতি করে, প্রয়োজনটাই বড়, বিলাসিতা কোনো কাজেই লাগে না, যা প্রয়োজন তা থাকলেই যথেষ্ট, বিত্তবান হওয়ার দরকার নেই, আত্মম্ভরিতার বিশেষ কোনো আবশ্যকতা থাকে না, অহংকারী মানুষ কারো পছন্দের নয়, যা সহজ তাই সুন্দর। এইভাবে ছোট ছোট অভ্যাস বিরাট ব্যক্তিত্ব তৈরি করে, বট গাছ এমনই হয় না, পাখির বিষ্ঠায় তার জন্ম, বিদ্যান হওয়া গৌরবে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে ভারত।
1: ভালো থাকবেন, কেমন, নমস্কার। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন, ছোট অভ্যাস বড় বদল, খুব সুন্দর বিষয়। ছোট বালির কণা দিয়ে গড়ে ওঠে চর, একটু একটু ইট দিয়ে তৈরি হয় ঘর, তেমনি প্রতিদিনের ছোট ছোট অভ্যাস জীবনে নিয়ে আসে বড় সাফল্যের আশ্বাস। সকালবেলার এক চিলতে মিষ্টি রোদ, ঘুম থেকে ভোরবেলায় তাড়াতাড়ি ওঠা, ছোট এই পদক্ষেপ সামান্য মনে হয়, এরাই একদম পাহাড় সমান বাধা জয়। অলসতা ঝেড়ে ফেলে যে প্রতিদিন চলে, লক্ষ্য জয়ের পথে সে কখনো না টলে, বিন্দু বিন্দু জল মিলে তৈরি হয় নদী, ছোট ভালো অভ্যাসে লেগে থাকো যদি, সাফল্যের শিখরে পৌঁছাবে তুমি, এই সমস্ত অভ্যাসগুলি কম্পাউন্ড এফেক্ট যৌগিক বা চক্র বৃদ্ধির মতো কাজ যখন করবে তুমি। তাই ভালো ভালো অনুশীলন নিয়ে বড় কিছু করার বা হওয়ার সম্ভাবনাকে বাস্তবিক রূপদান করতেই আজকের এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছোট বার্তা। নমস্কার, আন্তে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। মনোজবাবু ভালো থাকবেন, কেমন, নমস্কার, নমস্কার,
3: নমস্কার, শুভ সকাল,
1: শুভ সকাল।
3: হ্যাঁ, আমি বাগেরি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি। হ্যাঁ দেখুন, সত্যি তাই, ছোট ছোট অভ্যাস থেকে কিন্তু আমরা জীবনের মানে চলার পথটা আমাদের সুন্দর হয়ে ওঠে। ছোটবেলা থেকেই আমরা যে অভ্যাসগুলো বড়দের কাছ থেকে শিখেছি, হ্যাঁ, সেইগুলো সেই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমরা চলছি, এবং আরো কিছু অভ্যাস আছে যেগুলো ধরুন এখন আমরা দেখছি যে রাস্তায় ঘাটে মানুষ কারণে অকারণে প্লাস্টিক খাচ্ছে, কলার খোসা ফেলে দিচ্ছে, প্লাস্টিকটা সেটাও ফেলে দিচ্ছে, কিন্তু এইভাবে যদি অভ্যাসগুলো চলতে থাকে তাহলে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতি সবকিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে।
1: আসলে আজকের বিষয় নিয়ে যে কথা উঠে আসা দরকার, সেটা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত জীবনে কোন কি ছোট অভ্যাস আপনাকে বড় বদলে

0: দিয়েছে কেমন?
1: হ্যাঁ বড় বদল। আমার দেখুন, আমার অভ্যাস বলতে আমি যখন মানে আমার একটু রাগটা খুব বেশি, তো যখন রেগে যায় তখন আমার মানে দিক বিদিক জ্ঞান থাকে না, তো সেইটা সেই অভ্যাসটা আমি এখন অনেকটাই মানে সংযত করেছি থেকে, যার যার ফলে আমি কিন্তু দেখছি যে আমার সংসারে মানে শান্তিটা বজায় থাকছে।
0: এই গল্পই উঠে আসো, কেমন? খুব ভালো লাগলো, ভালো থাকবে।
1: নমস্কার।
0: নমস্কার। 9434921300। নমস্কার।
2: দাদাভাই নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলা বুজবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদা ভাই।
0: প্রবীর বাবু, আপনার জীবনের ছোট্ট অভ্যাস কি বদল আনলো?
2: দাদা ভাই দেখুন, ছোট অভ্যাস ছিল, আমি তখন মানে আর্থিক হয়েছি, কারণ
0: প্রবীর বাবু আপনার নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা হচ্ছে, কথা পুরো শোনা গেল না, আবারও চেষ্টা করবেন। নমস্কার। হ্যাঁ, 03482259648 কে আছেন? নমস্কার।
3: নমস্কার।
0: নমস্কার।
3: আমি পূর্ব বর্ধমানের দাঁড়ি হাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ সুজয় বাবু বলুন।
3: ছোট অভ্যাস বড় বদল। দেখুন, আমরা 5-10 মিনিট যদি সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটি, আমরা যদি ঘুমানোর 5 মিনিট আগে থেকে ঘরগুলো একটু গুছিয়ে নিই, আর তারপরে বই পড়ি, তারপরে সঞ্চয় করি, আমরা আমাদের জীবনের যে আয় হয় তার থেকে কিছুটা সঞ্চয় করি, তাহলে কিন্তু আমাদের জীবনে বড় বদল হয়ে যায়।
0: একদম।
3: আমি দেখেছি, আমি দেখেছি আমার চাকরি করতে করতে হঠাৎ একজন এলো, একটু চাকরি করছেন বসে আছেন, একটু লেখালেখি করুন, তা লেখালেখি করে গল্প পদ্য কবিতা সমস্ত কিছু লিখে এখন মোটামুটি অবসর সময়, এই অবসর সময়টা আমি ভালোভাবে কাটাতে পারছি। আর একটা পত্রিকার বার করি, ত্রৈমাসিক পত্রিকা, 20 থেকে 30 পত্রিকা বার করি, বার করে আমার সময়টা মানে খুব কেটে যাচ্ছে, অবসর সময়টা ভালোই কেটে যাচ্ছে, তাছাড়া রেডিওটাও আছে, এটা আমি ছোটবেলা থেকে অভ্যাস।
0: তাহলে এই সেই ছোট্ট অভ্যাস যা আপনার বড় বদল এনে দিয়েছে, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। নমস্কার।
3: নমস্কার।
0: প্রবীণ শ্রোতা বন্ধু মনটালি দে বিরাটি থেকে, আমার বয়সজনিত কারণে কখনো ভালো আবার কখনো খারাপ, এইভাবেই দিন চলছে, কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে, একেবারেই সঠিক। বিষয়ে ছোট অভ্যাস বড় বদল। কিছু অভ্যাস আছে ছোটবেলার, সেগুলো হয়তো একটু খারাপ লাগে, কিন্তু বড় হতেই সেই অভ্যাস বড় বদল এনে দেয়। আমার নাতি অভিরূপ, সে বাঁ হাতে ভাত খেত, কিন্তু সে যখন স্কুলে ভর্তি হলো তখন তার মধ্যে একটা বড় বদল দেখতে পাওয়া গেল। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। ছোট অভিরূপ পড়াশুনো করে এবং পড়াশুনোর ফাঁকে মাঠে খেলাধুলোও করে, মঠে থাকে, ওই মঠের পরিষেবায় তার এই ছোট্ট অভ্যাস বদলে দিয়েছে তার জীবনকে, আমি খুব খুশি। প্রবীণ শ্রোতা বন্ধু মনটালি দে, খুব ভালো থাকবেন মনটালি দে, কেমন? চলে যাব ফোনে 9434921300, 03482259648 কে আছেন বন্ধু? নমস্কার।
4: নমস্কার।
0: নমস্কার।
4: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: রফিকুল সাহেব বলো।
4: কিছু অভ্যাস আছে, তা যদি আমরা ছোট থেকেই আমরা পালন করি, যেমন মানুষকে ভালোবাসার অভ্যাস, মানুষকে দান করার অভ্যাস, মানুষকে সম্মান দেওয়ার অভ্যাস, বাবা মার কাছ থেকেই যদি শিক্ষা পাই বড় হলে, সেটা কিন্তু আমার ওই অভ্যাস থেকে যাবে। তারপরে দ্বিতুদা যেমন বলে, খুব সকালবেলাতে উঠে আমরা যদি একটু হাঁটাহাঁটি করি, স্নান করি, তারপর আমরা যে কোনো কাজে যাই না কেন, আমাদের শরীর

0: কিন্তু একদম ভালো থাকবে,
1: একদম
0: যতই রাত জেগে থাকি না কেন, কিন্তু সকালবেলাতে উঠলে আমাদের শরীরটা সত্যি ভালো থাকে,
1: একদম
0: এটাও আমি এই অভ্যাসটা করি।
1: ঠিক,
0: আর এক অভ্যাস ছেলে মেয়েকে যদি আমরা এইরকম ছোট ছোট অভ্যাস গুলো শিখাই, যে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হবে, ছোটদেরকে শ্রদ্ধা করতে হবে, তাই ছোটরাও কিন্তু আমাদেরকে সম্মান দেবে। মানুষকে যদি আমরা ভালোবাসা শিখাই, সে মানুষও আমাদেরকে ভালোবাসবে।
1: কোন
0: মানুষ যদি আঘাত করে, তাকেও যদি আমরা একটু তাকে স্বস্তিতে কথা বলি, সেও কিন্তু ভাববে যে না আমি এত আঘাত করলাম তারপর আমাকে ভালোবাসছে, সেও আমাকে সম্মান করবে। এইরকম কিছু কিছু ছোট ছোট অভ্যাস দাদাগো আমরা যদি ছোট থেকেই করে থাকি, আমার বাবাও কিন্তু আমাদেরকে এইভাবে অভ্যাস গুলো শিখিয়েছিল, এখন পর্যন্ত তাই তো কোন নেশার মধ্যে যাই না। আর কোন নেশা গুলা যারা পরে তারা কিন্তু বাবা মার কাছ থেকে আমি মনে করি এই নেশার শিক্ষা গুলো পাই, তাই বাবা মাদের উচিত মাত্র ছোট ছোট বাচ্চাদের এইরকম ভালো শিক্ষা দেওয়া দরকার। তাই আমি অনেকটাই বললাম বোধ হয়, আর কিছু বলছি না, নমস্কার, সঙ্গে আছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: অবশ্যই। আজকের শুভ সকাল অনুষ্ঠানে ছোট অভ্যাস বড় বদল আপনার জীবনে, একেবারেই একেবারেই আপনার জীবনে কি ছোট অভ্যাস যা বড় বদল এনে দিয়েছে, উঠে আসুক এমন কথাই। কারণ উদাহরণ আমাদের কাছে কিন্তু ভীষণভাবে দরকারি, পরামর্শ এটা তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তার চাইতেও যদি উদাহরণ হয়ে ওঠা যায় তাহলে সেটাই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। তাই নিজের জীবনে ঘটে যাওয়া ছোট অভ্যাসে কি বড় বদল হলো, উঠে আসুক এই কথাই। কেমন আজকের শুভ সকালে ছোট অভ্যাস বড় বদল, চলে যাব আবার ফোনে 03482259648। নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার।
2: ছোট ছোট অভ্যাস গুলো বদল করা যায় তো? একটু বলি, শ্রোতা বন্ধুকে বলি, এই অবস্থায় বদলান, সবাইকে সময় সুযোগ দিন, একদিন পর পর ফোন করুন,
1: একদম
2: ফোন পালিয়ে যাচ্ছে না, আর মুর্শিদাবাদও পালিয়ে যাচ্ছে না, ধৈর্য ধরে একদিন বাবা ফোন করুন, সবারই সময় দাম আছে।
1: বেশ,
2: আপনাদের এইটুকু শুনুন,
1: খুব ভালো লাগলো আপনার এই সুন্দর পরামর্শ, মানে ছোট্ট অভ্যাসটা, ভালো থাকবেন, কেমন
2: এই অভ্যাসটা আমরা তৈরি করুন।
1: ঠিক ঠিক, একদম।
2: নমস্কার।
1: নমস্কার। রতন ব্যানার্জি রাতমা রামপুরহাট থেকে, তিনি লিখছেন ছোট অভ্যাস বড় বদল। এই প্রসঙ্গে আমি আমার এক মামিমার কথা উল্লেখ করি। উনি প্রতিদিন বাজার করার পরে হাতে যে খুচরো পয়সাটা বাঁচত সেটা একটা ছোট্ট মাটির ভাঁড়ে রাখতেন। এভাবে তিনি অভ্যাস গড়ে তুলেছিলেন এবং প্রতি বছর লক্ষ্মী পুজোর আগে সেই ভাঁড়টি খালি করতেন। তাতে যা টাকা জমত সেই টাকা সবটাই খরচ হতো লক্ষ্মী পুজোতে। এর জন্য তাকে কিন্তু আলাদা করে কোনো পয়সা জোগাড় করতে হতো না। এই অভ্যাস আমি শিক্ষা নিয়েছিলাম যে তিল তিল করে সঞ্চয় এবং সংসারের সুখের, তিল তিল তিলে তিলে করিলে সঞ্চয়, সংসার সুখের হয় জানিবে নিশ্চয়। বাহ, খুব ভালো লাগলো, ভালো থাকবেন। রতন ব্যানার্জি গ্রাম রাতমা রামপুরহাট থেকে, চলে যাব ফোনে 9434921300 এবং 03482259648। নমস্কার। নমস্কার। বলুন বঙ্কিম বাবু।
3: তা আমরা যদি আমরা এই কথা বলাটা যদি ছোট করে অভ্যাস করি তাহলে আমাদের রেডিও শ্রোতা বন্ধু অনেক কিন্তু পাবো, এটা একটা বড় বদল কিন্তু।
1: একদম,
3: এটা বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার, খুব ভালো থাকবেন আপনিও। হ্যাঁ, আসলে অনেক বন্ধু তারা চেষ্টা করছেন, তাই একেবারে বিষয় ভিত্তিক কথাটাই বাঞ্ছনীয়। আমরা পরামর্শ তো অবশ্যই পাবো, পেয়েও থাকি, কিন্তু নিজের জীবনের উদাহরণ যদি তুলে ধরা যায় আপনার এই উদাহরণই অনেক মানুষের কাছে পাথেয় হতে পারে। তাই সেই কারণে নিজের জীবনের ছোট অভ্যাস কি বড় বদল এনে দিয়েছে বা এনে দিয়েছে

0: কথায় উঠে আসুক, কেমন? আবারও চলে যাব 9434921300। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: অনেকদিন পর কথা হচ্ছে, আর আমার রেডিওটাও খারাপ হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছে, দাঁড়াতে পারছি না। মানে মনটা খুব খারাপ, আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না। যে বিষয়টা দিয়েছেন আর কি, খুব সুন্দর বিষয়, খুব সুন্দর বিষয়। অনেকই মানে দু একটা কথা বললে হয়ে যায়, কিন্তু পেঁচিয়ে গুছিয়ে পেঁচিয়ে গুছিয়ে সেই কথাটা মানে অনেকটা বলে করি অনেকক্ষণ টাইম নেয়, এইটাই ভালো না। ঠিক আছে, নমস্কার দাদা ভাই, ভালো
0: থাকবেন, ভালো থাকবেন,
1: আমি এটাই চাচ্ছি।
0: খাগড়াকান্ত নগর থেকে সুব্রত দত্ত। ছোট অভ্যাস বড় বদল। আমরা প্রত্যেকেই জন্মের পর থেকেই বড়দের থেকে দেখে বা সচেতনভাবেই আমরা সেগুলোকে দেখে শিখি। ছোট ছোট অভ্যাস ছোট ছোট করে নিজের অজান্তেই অনুশীলন করতে করতে একটা সময় তাতেই রপ্ত হয়ে উঠি, যা আমাদের জীবনের সৎগুণের ভাঁড়ারে জমা হয়ে আমাদেরকে সমৃদ্ধ করে, যা পরবর্তীতে আমরা আমাদের পরের প্রজন্মকেও অনুশীলন করাই। যেমন নিয়মিত ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, মুখ ধোয়া, নখ কাটা, স্নান করা, সকাল সন্ধ্যা শুভেচ্ছা জানানো, নিজের হাতে খাওয়া, নিজের লেখা ছবি আঁকা, নাচ গান লেখা পড়া, ভালো ব্যবহার, যাই বলুন না কেন, এসবই আমরা ছোট ছোট করে অভ্যাসের মাধ্যমেই কিন্তু রপ্ত করি। আর এই করাই শুধু মানব শিশু নয়, বন্য পশুরাও কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমেই শাবকদের কঠিন পৃথিবীতে লড়াই করে বেঁচে থাকার প্রশিক্ষণ দেয়। তাই তো দেখা যায় বাঘিনী যখন বারবার বকাঝকা করে শাসন করে, তার শাবকদের শিকার করে খাওয়ানো, শিকার করা শেখানো, জঙ্গলের মধ্যে জীবন সংগ্রামে টিকে থাকার যে প্রশিক্ষণ হঠাৎ আমাদের চোখে পড়ে গেলে আমরা কিন্তু আনন্দিত হয়ে সেই দৃশ্যকে লেন্স বন্দী করতে সচেষ্ট হই। একদম তাই, ছোট অভ্যাস বড় বদল এক চূড়ান্ত উদাহরণ। খুব ভালো লাগলো, ভালো থাকবেন, কেমন? সুব্রত দত্ত, কান্তনগর, খাগড়া থেকে। চলে যাব ফোনে। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার।
2: সুপ্রভাত, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলি।
0: হ্যাঁ সায়ন বাবু,
2: আসলে ছোট ছোট অভ্যেস বড় বদল। একটা ছোট অভ্যেস আমাদের সকলের করা উচিত, যে বৃথা বাক্য ব্যয় করবো না। বৃথা বাক্য ব্যয় বা যে বুঝছে না তাকে বোঝানোর কোনো দায় নেই, ভুক্তভোগী বলেই আমি বলছি। কারণ আমরা তো থেকে শিখি, এবং সেই থেকে শিখে বলছি, যে বুঝবে না তাকে খবরদার বোঝাতে যাবেন না, কোনো দায় নেই আপনি। আর বৃথা বাক্য ব্যয় অতি কথনে জড়াবেন না,
0: একদম
2: জড়াবো না,
0: তাতে সম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়।
2: সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আবার সেই সম্পর্কটা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পাকাপোক্ত সম্পর্ক হয় তার সাথে যে আমার আত্মিক যোগ থাকে, তার কিছু হবে না, কিন্তু একটা তর্ক বিতর্ক থাকবে। কিন্তু যে বুঝবে না তাকে আপনি এটা বোঝাতে যাবেন, সে কিন্তু কিছু না বুঝে একটা অন্ধ মোহে পড়ে একটা আপনাকে এমন করে বলবে যে তখন মনে হয় না কি আমি কেন বোঝাতে গেলাম।
0: একদম, খুব ভালো, ভালো থাকবেন সায়ন বাবু। নমস্কার। নমস্কার। এবারে তালপুকুর হাঁড়িভাঙা থেকে খোরশেদ আলী মণ্ডল। ছোট অভ্যাস বড় বদল। আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করি, তাই ছোটবেলা থেকে যদি কোনো ভালো কাজের অভ্যস্ত হই তাহলে দেখা যাবে যে দরিদ্র অনাথ গরিব মানুষদের প্রতি আমাদের কাজ করার অভ্যাস, এটা কিন্তু থাকা খুব ভালো। এবং এভাবেই যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে দেশ দশের উন্নতি অবশ্যই হবে। খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাঁড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। খোরশেদবাবু খুব ভালো থাকবেন।

0: নমস্কার নমস্কার,
1: এখন নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ দাদা।
0: সাইফান সাহেব, আপনার জীবনের ছোট্ট অভ্যাস কি বড় বদল আনল বলুন।
1: ছোট্ট অভ্যাস বড় বদল, সর্বপ্রথম মনকে করে সরল। তো আমি আগে বিড়ি খেতাম, পান খেতাম, সিগারেট খেতাম। আমার একটা ছোট্ট ব্যাধি হয়েছিল, আমি তখন থেকে ওই আখাতে বিড়ি লাইট ফেলে দিয়েছিলাম, যে এটা খাবোই না, এই খেয়ে আমার সোনার মতো শরীর খারাপ হয়ে যাবে। তো এ না খেলে কি হবে, দেখি অভ্যাসের দাস মানুষ। তো সেই জিনিসটা আমি ত্যাগ করলাম, বাহান্ন বছর বয়স প্লাস হচ্ছে ধরেন। তা আমি এখনো 50-60 কেজি মাল ঘাড়ে করে কিছু দূর যেতে হয়, প্লাস আমার গলা, আমি একটা সঙ্গীত শিল্পী, আমার গলাটা তার থেকে অনেক ভালো, এখন সমান এক সমান ভাবে রয়ে গেছে।
0: খুব ভালো লাগলো।
1: হ্যাঁ, কাশি কোন রকম মানে হ্যাঁ বৃদ্ধের ছোঁয়া নাই। তা আমার কথা হলো, এই ধূমপান মানুষ মারাত্মক একটা অভ্যাস, এটা সবাই বর্জন করুন। আর একটা জিনিস, যেটা ওই পদ দুর্ঘটনা থেকে
0: বিচ্ছিন্ন হয়ে গেল, পরে আবারও কথা হবে অন্য কোনো দিন। কেমন, ভালো থাকবেন সাইফান সাহেব। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। ছোট অভ্যাস বড় বদল, এক সফল পূর্ণাঙ্গ জীবনের সংকেত। সংকেত, শুধুমাত্র সাধারণ কিছু পরিবর্তিত অভ্যাস সত্যিই বদলে দিতে পারে জীবনের এক বিরাট অধ্যায়। আমাদের দৈনন্দিন কর্মযোগের প্রতিটি ধাপ ঠিক যেন ছোট ছোট অভ্যাসে পরিবৃত্ত, যার মধ্যে থাকে সহজাত বুদ্ধিমত্তা, থাকে সুকৌশল, আর এগুলো সবই জীবন পাঠ থেকে নিতে হয়। ছোটবেলা থেকেই শেখানো হয় সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতি পদক্ষেপের সঠিক দূরত্ব ও তার নিয়ম। এই ছোট অভ্যাসগুলো সম্মিলিত হয়ে জীবনের কোথাও যেন একসময় শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতায় পরিণত হয়। নির্দিষ্ট ছন্দে চলতে থাকে জীবনের গতি, তখন আর ভয় থাকে না পাল ছাড়া নৌকার লক্ষ্যহীন যাত্রা, যেন খুব সহজেই বেরিয়ে আসে তার সমাধান সূত্র। দেহের প্রতিটি অঙ্গ সুছন্দে চললে তবেই কিন্তু শরীর বলে আমি বেশ ভালো আছি। আর এই ছন্দের মূল মন্ত্রই তো অভ্যাস, যা শিশুকাল থেকে জীবনভর শিখে চলেছি। অভ্যাসে যার অভিব্যক্তি যত স্পষ্ট, তার বদলও তত স্পষ্ট। এই বদল শুধু শারীরিক বা মানসিক নয়, বদল আনে সারা জীবনে, বদল আনে সাফল্যে আর সন্তুষ্টিতে। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। ভালো থাকবেন চন্দ্রনাথ বাবু। চলে যাব আবার ফোনে, 03482-259-648 এ। নমস্কার
2: দাদা ভাই। নমস্কার।
0: নমস্কার,
2: ভালো আছেন?
0: একদম খুব
2: ভালো দাদা ভাই, একদম। বর্ষাকাল, বৃষ্টি ভালোই হচ্ছে। আপনি যখনই আসেন এই শুভ সকালে, একটা সুন্দর মানে একটা সুন্দর বিষয় নিয়ে আসেন, আমার খুব ভালো লাগে। মনে করি যে ফোন করবো না, ডেলি ফোন করতে করে তো না, ফোন করে হলো না দাদা ভাই। ছোট অভ্যাস দাদা ভাই, আপনি সকল মানে শ্রোতাগণকে বলছি, সকল মানুষগণকে বলছি, ছোট অভ্যাস সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাবেন, সেই জিনিসটা বড় হয়ে দেখবেন শরীরে সুগার কোলেস্ট্রল হবে না, হবে না, হবে না দাদা ভাই। আপনিও খাবেন দাদা ভাই, সকালবেলায় ঘুম থেকে এক কোয়া কাঁচা রসুন খালি পেটে অভ্যাস করে নিন দাদা ভাই। আজ থেকে ইন ফিউচার দেখবেন শরীরে যখন সুগার পরীক্ষা করতে দেখবেন সুগার নেই, কোলেস্ট্রল নেই। মানুষের শরীরে প্রেশার হাই একটু লো হয়, কিন্তু এই জিনিসটা একটা অভ্যাসে পরিণত করে দিন।
0: আপনিও সেটা জানেন। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কেমন,
2: নমস্কার।
0: নমস্কার, রিনা রায় মন্ডল, বহরমপুর গোলাবাজার থেকে। ছোট অভ্যাস বড় বদল, দৈনন্দিন জীবনে সময় মতো স্নান, খাওয়া, ঘুম, হালকা ব্যায়াম, এই ছোট ছোট অভ্যাসগুলি শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। আবার প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস ধূমপান জীবনকে একটু একটু করে মৃত্যুর দিকে নিয়ে যায়।

0: একটা ছোট ঘটনা বলি। পাড়ার একটি ছেলে, তার সঙ্গী সাথীগুলোও ঠিক সেই রকম। পাড়ায় ভালো ভদ্র মানুষজন ছেলেটির সঙ্গে কথা তো বলেই না, এমনকি মুখোমুখি হলে মুখ ফিরিয়ে নেয়। একদিন ওই ছেলেটি বাসে উঠেছে, যথারীতি জামার বুকের বোতাম খোলা, চোখে সানগ্লাস, আচার আচরণ ভঙ্গিমা ঠিক সেই রকমই। পাশে দাঁড়িয়ে থাকা ওই পাড়ারই একটি ভদ্র মেয়ে ছেলেটিকে সম্বোধন করে হেসে বলল, রাজুদা কোথায় যাচ্ছ? ছেলেটি চমকে উঠল, খুব তাড়াতাড়ি জামার বুকের বোতাম লাগাতে শুরু করল, চোখ থেকে সানগ্লাস খুলে পকেটে ভরল। একটু ঠিকঠাক করে দাঁড়িয়ে মেয়েটিকে উত্তর দেওয়ার চেষ্টা করল, তো করে। এরপর থেকে যা হলো নিশ্চয় আন্দাজ করতে পারছেন। সেই বকাটে ছেলেটি আস্তে আস্তে তার ড্রেস, বেশ, আচার আচরণ একেবারে পাল্টে ফেলল, আর অপেক্ষা করতে লাগলো যেন সব ভালো ভদ্র মানুষ তার সঙ্গে কথা বলে, মেলামেশা করে। হলেও তাই, মেয়েটির এই ছোট্ট অভ্যাসটি ছেলেটির বড় পরিবর্তন আনল। বাহ, খুব ভালো লাগলো রীনা রায় মণ্ডল। হ্যাঁ, এরকমই কথা উঠে আসুক, ছোট্ট অভ্যাসে জীবনের যে পরিবর্তন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, কেমন? 9434921300। নমস্কার বন্ধু, কে আছেন? 9434921300। না বন্ধুর সঙ্গে কে আছেন একটু দেখে নিন। নমস্কার,
1: রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বাণীপুর থেকে রফিকুল ইসলাম।
0: হ্যাঁ রফিকুল সাহেব, বলুন।
1: চন্দ্রমোহন সিংহ বাবুর ছোট অভ্যাস সকলের বড় করে ব্যাপারে মানবেন, তিনি একটা ফোনে বলছেন।
0: ভালো থাকবেন, কেমন? আপনার জীবনের যদি কোনো ছোট অভ্যাস থেকে থাকে যা পরিবর্তন এনেছে,
1: ছোটকালের অনেক কিছু অভ্যাস ছিল যেগুলো খারাপ দিক ছিল, এখনো পরিবর্তনের বড় বড়
0: হয়েছে।
1: মানুষের সাথে উঠা বসা করা, মানুষকে ভালোভাবে ব্যবহার দেওয়া, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, এগুলো ছোটকালে অভ্যাস ছিল না, এখন বড় বদল হয়েছে।
0: একদম, খুব ভালো থাকবেন, কেমন? নমস্কার,
1: ভালো থাকবেন।
0: নমস্কার। এবারে কাজী আবু জাফর আত্রায় বাংলাদেশ থেকে। সত্যজিৎ রায়ের একটি বেতার নাটক শুনেছিলাম, ওই নাটকে একজন গণক ঠাকুর সব গণকের পক্ষ থেকে বলেছিলেন, আমরা তো ভগবান নই। এটা জানার পর আমি পত্রিকায় ছাপা ভাগ্যচক্র পাতাটি একদম পড়া ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই পরিবর্তন আজও ধরে রেখেছি। বাহ, খুব ভালো লাগলো কাজী আবু জাফর সাহেব। সত্যি তো, ভাগ্য নিজেকে তৈরি করতে হয়, এটা কিন্তু কপালে লেখা থাকে কি না আমার জানা নেই, তবে ভাগ্য কিন্তু নিজের হাতেই তৈরি করতে হয়, এবং তার জন্যে আপনাকে বুদ্ধি কৌশল সৃষ্টিকর্তা কিন্তু দিয়েছেন, সেটাকে সঠিকভাবে যদি কাজে লাগানো যায় ভাগ্য কিন্তু আপনার পিছু নেবে। খুব ভালো লাগলো, ভালো থাকবেন, কেমন? চলে যাব মধু মঙ্গল পাল, তিনি লিখছেন, আজকের যে বিষয়, ছোট অভ্যাস বড় বদল। একটি হাসি, একটি ধন্যবাদ, একটি গাছ লাগানো, কিংবা প্রতিদিন একটু একটু করে ভালো কাজ করার অভ্যাস অজান্তেই কিন্তু বদলে দেয় আমাদের জীবন আর চারপাশের পৃথিবী। মধুমঙ্গল পাল, ভালো থাকবেন মধুমঙ্গল বাবু, কেমন? আবারও কান্তনগর খাগড়া থেকে ছোট্ট ননী, একজন স্কুল থেকে আসার পথে নাগপঞ্চমীর ডাল এনে বাড়িতে লাগিয়েছিলাম। গাছটি এখন আমার থেকে অনেক বড় হয়ে গেছে এবং বর্ষাকালে প্রচুর ফুল দিচ্ছে, আর আমার দিদিন ওই ফুল দিয়ে পুজো করেন। আমার এই ছোট্ট অভ্যাস একটা বড় বদল এনে দিয়েছে। ভালো লাগলো ছোট্ট ননী, খুব ভালো থাকো, কেমন? কান্তনগর খাগড়া থেকে। 03424269648।

এবং 9434921300 ছিল। পাঠিয়েছেন আদিত্য মুখোপাধ্যায় ওই ছোটো সাটুই মুর্শিদাবাদ থেকে। ছোট ছোট অভ্যাস আমাদের জীবনে আনে বড় পরিবর্তন বদল, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জীবনকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার জন্য কিছু ছোট অভ্যাস জীবনের বড় লক্ষ্য এবং সফলতার চাবিকাঠি। অভ্যাসগুলো আমাদের মনে গেঁথে যায়, যা শক্তিশালী হয়ে আমাদের জীবনে বড় এবং গভীর পরিবর্তন নিয়ে আসে। এই প্রসঙ্গে ছোটবেলায় শোনা বাংলার শিক্ষক মহাশয়ের কথাগুলো স্মৃতির আয়নায় দেখতে পেলাম। উনি বলেছিলেন, অভ্যাস এমন এক জিনিস যা অসাধ্যকে সাধ্যে পরিণত করে। তিনি বলেছিলেন, তোমার যদি জন্মের দিন থেকে নিয়মিত কিছুটা সময় একটা হাতির বাচ্চাকে কোলে তুলে নাও, সেই হাতির বাচ্চাটি যখন বিশাল হাতি হবে সেই সময়ও তোমার অনায়াসে কোলে নিতে পারবে, যেটি অন্যরা চিন্তা করতে ভয় পাবে। ওনার এই কথাগুলো আমি আমার জীবনের একটা বিরাট প্রাপ্তি। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। আসলে এই কথার মধ্যে যে আন্তরিকতার যে ছোঁয়াটা রয়েছে, যে ছোট্ট হাতির বাচ্চা যখন খুব বড় হবে যে আন্তরিকতা, সে আন্তরিকতার প্রকাশই কিন্তু এখানে প্রমাণিত। আদিত্যবাবু কেমন? ভালো থাকবেন। মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। মায়ের চেষ্টায় ছোট থেকে আমি সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে পড়তে বসতাম, মায়ের কাজে সাহায্য করতাম। সেই থেকেই ভোরে ওঠার রেওয়াজ, সংসারের কাজ, বাড়িতে গাছ লাগানো, গল্প লেখা ইত্যাদিতে আমি অভ্যস্ত। এর ফলে সারাটা দিন আমার খুব ভালো কাটে। মানসী বড়াল মধুপুর বহরমপুর থেকে পাঠিয়েছেন। ফোনে যাব 03422596488 এবং 9434921300। বন্ধুরা অনেকেই হয়তো অপেক্ষায় আছেন, মতামত পাঠিয়েছেন। খাগড়া থেকে নমিতা রায়, ছোট অভ্যাস বড় বদল। সবাই তো অনেক কথা বলছেন। আমার ছেলে একটু মাটি পেলেই নানা রকম মূর্তি ঠাকুর ইত্যাদি বানাতে বানাতে সব ঠাকুর বানাতে পারে। দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর, কালী পুজোর সময় কালী ঠাকুর, সরস্বতী ঠাকুর ইত্যাদি বানাতেও পারে এবং এগুলো পুজোও করা হয়। বাহ, একটা ছোট অভ্যাস তার জীবনে বড় বদল কিন্তু এনে দিয়েছে, খুব ভালো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। ছোট অভ্যাস বড় বদল। আমরা যদি কোনো অভ্যাস গড়ে তুলি ছোট ছোট পদক্ষেপের মধ্যে দিয়ে, তাহলে দেখা যাবে যে একটা বড় বদল কিন্তু হট করেই ঘটে যেতে পারে। আর এর জন্য চাই ক্রমাগত ছোট ছোট পদক্ষেপ। যেমন আমি রোজ সকালে উঠে যোগ অভ্যাস করি এবং এতে আমার শরীর খুব সুস্থ এবং সতেজ এখনো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। রজতবাবু, আপনার বয়স কত সেটা যদি একটু লিখতেন তাহলে অনেকেই হয়তো ভাবতে মানে উপকার পেতেন আর কি। কেমন রজতবাবু, খুব ভালো থাকবেন। এবং এই যোগ অভ্যাসের মাধ্যমে যে আপনি এখনও সুস্থ সতেজ আছেন, খুব ভালো লাগলো। ভালো থাকবেন, কেমন? এভাবেই চলতে থাকুক আপনার পরবর্তী জীবন। পাকুড়িয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? সৌমেন মণ্ডল। তিনি লিখছেন, ছোট অভ্যাস বড় বদল। এই অভ্যাসই একজনকে সঠিক মানুষে রূপান্তরিত করে। আমি ছোট্ট থেকে কিছু গাছ লাগিয়েছিলাম, এখন আমাদের বাড়ির পাশে অনেক গাছ আছে, আর এটা একদিনে কিন্তু হয়নি। ধন্যবাদ আন্তে, সৌমেন মণ্ডল পাকুড়িয়া বহরমপুর থেকে। সৌমেন বাবু ভালো থাকবেন, কেমন? আপনার এই ছোট অভ্যাস দেখুন আপনার পারিপার্শ্বিক যে প্রকৃতি, সে প্রকৃতিকেও কিন্তু অনেক পাল্টে দিয়েছে, তাই না? একদম। সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে পাঠিয়েছেন। সোমনাথ দাস, রোদ ঝলমল প্রাতে সুপ্রভাত শুভ সকাল। আজকের প্রাকৃতিক পরিবেশ কেমন আছে সেটা অনেকেই হয়তো অনুভব করছেন, কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো মেঘে ঢাকা অবস্থায়। আর সোমনাথবাবু সম্বলপুর উড়িষ্যা থেকে পাঠিয়েছেন তাঁর সেই রোদ ঝলমল সুপ্রভাত জানিয়ে। ছোট অভ্যাস বড় বদল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হ্যাবিট ইজ নাথিং বাট

0: রিপিটেড অফ দ্য অ্যাকশন। বাংলায় যে কোনো কাজ বারবার করার অভ্যাস, বারবার করায় অভ্যাসে পরিণত হয়। অভ্যাস তৈরি হয় পরিবার থেকে। পরিবার থেকে শিখেছি খাবার চাইলে বাড়ি হতে, না খাইলে ছাড়া যাবে না। নিজের কথা বলার অপেক্ষা অপরের কথা মন দিয়ে শোনা, এই অভ্যাসই আমাকে শিক্ষকতার জীবনে ছাত্রছাত্রীদের কাছে একান্ত আপন করে তুলেছিল। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, সম্বলপুর উড়িষ্যা থেকে। সোমনাথবাবু, খুব ভালো লাগলো, কাজের সূত্রে বোধহয় আপনি সম্বলপুরেই আছেন। আপনার আশা করি খুব ভালোই আছেন, আপনার সেই বার্তাই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এবারে চলে যাব ফোনে, 03482259648 এ। নমস্কার,
1: তপন দাস ওড়ার থেকে
0: বলুন। তপন বাবু,
1: আমি আমার দাদুর সঙ্গে ছোট ছোট অভ্যাসগুলো না শিখেছি। আমি গান করে টাকায় আমাদের গঙ্গায় খুব জাল মাছ হয়। হ্যাঁ, এটা আপনারা ছোট ছোট কচি চিংড়ি বলেন। হ্যাঁ, জাল মাছ একটা গান করেটা মোটামুটি 300-400 করে পড়ে। হ্যাঁ, তো আমি দু চারখানা গান করে নিজে তৈরি করে লাগাই। এই ছোট ছোট কাজ আমার অনেক পয়সা, অনেক উপার্জনের রাস্তা তৈরি হয়ে গেছে।
2: আমি বহরমপুর কাশ্মীরের পালপাড়ের মনা দাস বলছি, বক্তব্য বললাম।
0: বেশ, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, 03482259648। মতামত পাঠিয়েছেন ঠ্যাঙ্গাপাড়ায় মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে সৌমেন দাস। আজকের শুভ সকালের যে বিষয়, ছোট অভ্যাস বড় বদল। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি লিখছেন, আমার স্ত্রী গোড়াকু ব্যবহার করত দাঁতের যন্ত্রণার জন্য। আমি কিছুতেই বলেও পারিনি, এই গোড়াকু দিয়ে দাঁত মাজতে গেলে কিছুটা পেটেও চলে যায় এবং এই পেটে চলে যায় সেই গ্যাস, যেটা মোটেই উচিত নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি ছোট অভ্যাস বদল করতে পারেন আরও অনেক মানুষ, তাহলে খুব ভালো হয়। বর্তমানে অনেক মানুষ গোড়াকু ব্যবহার করছেন না, আজ থেকে আর না করাই ভালো। কেমন সৌমেনবাবু, নিজের ব্যক্তিগত জীবনের একটা ঘটনার উদাহরণ দিয়ে তিনি সবাইকেই অনুরোধ করছেন আর কি, পরামর্শ দিচ্ছেন যে আর নয়, অনেক হল, এখন এটাকে ছাড়া অবশ্যই দরকার। আসলে এটা বলার পেছনে সৌমেনবাবু খুব ভুক্তভোগী। তিনি দেখেছেন, শুধু দেখেছেন মানে কি, খুব কাছে থেকে দেখেছেন তার স্ত্রী এইটা ব্যবহারে যে তার কতটা ক্ষতি হয়েছে। খুব ভালো লাগলো সৌমেনবাবু, ভালো থাকবেন। কেমন 9434921300। নমস্কার, 9434921300 তে কে আছেন? না, বন্ধুর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারলাম না, আবারও চেষ্টা করবেন। নমস্কার,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, আমি আনিসুর রহমান সূর্যমাটি বাবলাবনা থেকে বলছি।
0: হ্যাঁ আনিসুর সাহেব বলুন।
3: হ্যাঁ, দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে লাইনটা পেয়েছি, আমি খুবই ভালো লাগছে, এটা বিরাট আমার কাছে আনন্দের বিষয়। তবে আমার জীবনের একটা বড় বিষয় যে আমি একদিন দেখেছিলাম যে ডিনারটা আমরা আমার নিজের জীবনে ওই রাত্রি 10:30-11 এরকম হয়ে যেত, এই অভ্যাসটাকে আমি 8টার আগে 7:30-এর মধ্যে ডিনারটা করে নিই, 10টার মধ্যে বেড়ে যাওয়া, মানে এই যাওয়া মানে আর্লি টু দা বেড, আর্লি টু দা রাইস, এই যে ফর্মুলা, এটাকে আমি আমার খুব সুন্দর আছে এবং খুব বড় বদল আর কি, অভ্যাস বড় বদল হয়েছে আমার জীবনে।
0: আর্লি টু বেড, আর্লি টু রাইস, মেক্স এ ম্যান।

0: हेल्दी एंड वाइज। कोई भाव लगे भाव धर्म का हूँ।
1: नमस्कार।
0: 9434921300 03482259648 नमस्कार।
2: हेलो।
0: नमस्कार।
2: আমি ছোট থেকে লেখাপড়া শিখেছিলাম, লেখাপড়া শিখে আমার বাবার লেখাপড়াটা বন্ধ করে দিতে আমি চাষবাস করেছিলাম। চাষবাস করার পর আমি ব্যবসায় নেমে গেলাম, দেখলাম আমার চাষে লস হয়েছে, আমি ব্যবসা করলাম। তো ব্যবসা করে দাদা আমি ছোট ব্যবসাটা টিপে বড় হয়ে ওয়াই থেকে অনেক কিছু করে ফেলেছি আমি।
0: খুব ভালো লাগলো, ভালো থাকবেন। খুব ভালো লাগলো, ভালো থাকবেন। কেমন?
2: নমস্কার দাদা।
0: নমস্কার। নমস্কার। হ্যাঁ, আবার সাধন মুখোপাধ্যায়। সাধনবাবু লিখছেন যে আজকের যে অনুষ্ঠান, অনুষ্ঠানে অনেকক্ষণ কথাবার্তা হচ্ছে, একটু গান হোক। বেশ সাধনবাবু, চলুন, আপনারই পছন্দের গান আমারই পথ চাওয়াতেই আনন্দ শুনে নি, কেমন? শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: বন্ধুরা, আবার কথা হবে, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল

0: ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: কথা মতো আবার ফিরে এলাম এবং একটি ভালো খবর আপনাদেরকে জানিয়ে রাখি। চন্দননগরের জল ভরা, জনায়ের মনোহরা, বলাগড়ের নৌকা শিল্পের পর এবার জিয়াই স্বীকৃতি পেল নদীয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মাটির পুতুল। একটা ভালো খবর আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর সময় খুব অল্প, তাই ছোট অভ্যাস বড় বদল, একটা খুব বাস্তব জীবনের ঘটনা একটু তুলে ধরতে চাইছি। একটা পরিবারের স্বামী স্ত্রী আর এক সন্তান, অফিসের কাজের চাপ, তাই বাড়িতে সন্তান কি করছে সেটা দেখবার সময় কিন্তু তাঁর নেই। গৃহিণী সাংসারিক নানান রকম কাজকর্ম করেন, সন্তান স্কুলে পড়ে, দেখা যাচ্ছে যে তার পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল খুব আশানুরূপ হচ্ছে না। এর পিছনে অনেক রকম কারণ থাকতেই পারে, কিন্তু অফিস থেকে ফেরার পর তিনি সন্তানের এই যে ফলাফল এতে তিনি সন্তুষ্ট নন এবং এই অসন্তুষ্টির কারণে পারিবারিক নানান রকম অশান্তি। এই অশান্তির জন্য কখনো দেখা গেল যে সন্তান তার সঙ্গে খুব ভালো ব্যবহার সেটা করছেন না, করে না। তার স্ত্রী যেভাবে আচার আচরণ করেন সেটাও কাঙ্ক্ষিত নয়। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় এমন যদি হতে থাকে, এদিকে অফিসের কাজ, তারপরে বাড়িতে এরকম অবস্থা, কি করা যায়, এটা নিয়ে তিনি খুব ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভাবতে একটা সমাধান সূত্র হিসেবে তিনি বেছে নিলেন যে অফিস থেকে ফেরার পর তার এই সন্তানকে নিয়ে তিনি বেশি নয় 5 থেকে 10 মিনিট কিংবা 10 থেকে 15 মিনিট তিনি একটু বসবেন সন্তানকে নিয়ে, যে তার সে কী কী পড়াশুনো করল, শুধু এইটুকু দেখবার জন্য। আর এই অভ্যাস তিনি শুরু করলেন, যেদিন থেকে ভাবা সেদিন থেকেই কাজ শুরু হল। প্রথম দিন সন্তান একটু সংকোচ হচ্ছিল, তবে তিনি আদর যত্ন সহকারে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলেন যে দেখি বাবা কী কী করেছ তুমি। সেটা তিনি দেখলেন, কোথায় কী কী সংযোজন দরকার তিনি সেটা ধরিয়েও দিলেন। এইভাবে চলতে লাগলো দিনের পর দিন, এবং এই 10 থেকে 15 মিনিটের এই যে তার সময় দেওয়া, এই সময় দেওয়াটাই কিন্তু তার পরিবারের যে ছবিটা ছিল এতদিন সেই ছবিটা কিন্তু পাল্টে গেল। দেখা গেল যে তার স্ত্রী আগে থেকেই কেমন যেন একটু নিজের থেকেই তৈরি করে রাখছেন সব কিছু হাতের কাছে, যাতে তিনি অফিস থেকে এসেই যেন সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যান। আবার সেই সন্তান যাকে নিয়ে তারও দুশ্চিন্তা ছিল, তিনিও দেখলেন দুশ্চিন্তা মুক্ত হলেন। এই যে একটা ছোট্ট অভ্যাস 10 মিনিট থেকে 15 মিনিট, এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু তার সাংসারিক জীবনের যে ছবিটা ছিল এতদিন সেটা কিন্তু পাল্টে গেল। তাই এই ছোট অভ্যাস পাল্টানোর ফলে দেখা গেল যে সেই যে ছোট্ট শিশু, সেই সন্তানটি আস্তে আস্তে তার পড়াশোনার ক্ষেত্রে, পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন হতে হতে হতে এমন একটা সময় এল যেটা অনেকে হয়তো ভাবতেই পেরেছিলেন না, সেটাও কিন্তু হলো। তো তাই মানুষের জীবনের, অর্থাৎ আমাদের জীবনের এই যে ছোট ছোট যে অভ্যাস, এই ছোট অভ্যাস আমাদেরকে কিন্তু বড় বদল এনে দিতে পারে।

এই বড় বদল যখন আসবে তখন দেখা যাবে যে আমাদের কাঙ্ক্ষিত অনেক কিছুই যেটা আমরা না পাওয়ার খাতায় হয়তো লিখে রেখেছিলাম

বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক ও ঝরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা না পাবুর সময় একপাশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শুনে সেসব? যেদিন কলম ও কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব বন্ধ করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালে বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200 মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

জাগো অনশনবন্দী ওঠরে যত, এই গানটি এর আগে একবার আমরা শুনেছি। নাচ সঙ্গীত বা কুচকাওয়াজের গান, এই প্রসঙ্গে এই নজরুল গীতিটির উল্লেখ আমরা করেছিলাম। আসলে সৈনিক জীবনের যে শিক্ষা তাকে এই ধরনের গান লিখতে উদ্বুদ্ধ করেছে বা সহায়তা করেছে, যাই বলি না কেন। এই এবং এই তালিকায় যে গানগুলোকে আমরা ধরতে পারি, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, জাগো অনশনবন্দী, জাগো নারী জাগো বন্ধু শিখা, এমন আরও বেশ কিছু গান আছে। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে দেখি যে কোরাস গান, এই কোরাস গানের একটা নির্দিষ্ট জায়গার দিকে একটু আপনাদের নজর আকর্ষণ করতে চাইছি, সেটা হলো গণসঙ্গীত। আমরা এই মুহূর্তে গণসঙ্গীত বলতে যা বুঝি তার নিশ্চয়ই একটা সেই জায়গায় একটা উজ্জ্বল নাম সলিল চৌধুরী। তার রচনা, তার সুরে আমরা অনেক সার্থক গণসঙ্গীত পেয়েছি। কিন্তু এই যে গণসঙ্গীত, এর সূচনা বা প্রাথমিক পর্যায়ের যে বিস্তার, তা কিন্তু হয়েছে কাজী নজরুল ইসলামের হাতেই, একথা অস্বীকার করাই যাবে না। তার বেশ কিছু গান আমরা যদি একটু খেয়াল করি, ওঠরে চাষি, জগৎবাসী, ওরে ধ্বংসপথের পথিক দল, ওরাও ওরাও, লাল নিশান বা আমরা নিচেই পড়ে রইব না, জয় জীবনের জয়, এমন বেশ কিছু গান। তারই মধ্যে এই জাগো অনশনবন্দী ওঠরে যত, এই গানকেও কিন্তু সেই তালিকাতেই আমাদের রাখতে হবে। এবং এই প্রসঙ্গে বল ভাই মাভই মাভই এই গান বা সংঘ স্মরণ তীর্থযাত্রা পথে, এই গানকে ভোলা কি যায়? যায় না। পাশাপাশি আরও একটি গান আচ্ছা, জাগো নারী জাগো বন্ধু শিখা, এই গানটি আমরা এখনো পর্যন্ত শুনিনি, কাজে এই গান এই অবসরে কিন্তু আমরা শুনতে পারি। অনুষ্ঠান শুরু করেছি কোন গানে সেগুলো একটু বলি। ক্যালকাটা ইউথ স্কোয়ারের গানে আমরা শুরু করলাম জাগো অনশনবন্দী, এবারে জাগো নারী জাগো বন্ধু শিখা, সেই যার বিকল্প নেই এই গানের ক্ষেত্রে, জগন্ময় মিত্র।

ভোলা যাবো হত ভাগিনি ঘরে সীতা নাগিনি যাবো হত ভাগিনি ঘরে সীতা নাগিনি বিশ্বতা হলো তেজে যা।

কন্যা বধু জয়া ভগিনী পতিত ধারিণী সর্ব সলিতা জানি সমবেহে জনক ভগিতা পতিত ধারিণী সর্ব সলিতা জানি সমবেহে জনক ভগিতা।

আর জি গানের প্রসঙ্গে ছিলাম জি গণসঙ্গীত, সার্থক গণসঙ্গীত, সফল গণসঙ্গীত আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে পেয়েছি। এবারে আমরা দুটি গান শুনতে পারি এই গণসঙ্গীত প্রসঙ্গে। প্রথম গানের শিল্পী উষা উত্তরূপ, পরের গানের শিল্পীরা ইন্দিরা শিল্পী গোষ্ঠীর।

0: পরপর দুটি গান আমাদের শোনার কথা, কিন্তু 2213134223 211342 জানান দিচ্ছে আপনারা কেউ আছেন। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, নমস্কার।
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি রঘুনাথপুর মাইতিপাড়া থেকে কুমকুম পাল বলছি। অনুষ্ঠান দিদিভাই খুব সুন্দর হচ্ছে,
0: অনেক ধন্যবাদ।
1: আপনি যদি আমাকে এই গানটা শোনাতে পারেন খুব ভালো হয়। বুঝছেন, ওঠো গো ওঠো গো ভারত লক্ষ্মী।
0: নমস্কার, নমস্কার।
1: আমাকে গানটা শোনাবেন।

0: আরো এক বন্ধু চলে এসেছেন, অপেক্ষা করছিলাম, কথা বলিনি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কি বলছেন?
1: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমানের পাটুলি গ্রাম থেকে রীতা পাল বলছি।
0: বলুন
1: ম্যাডাম, এই যে বিশ্লেষণ গুলো করেন, গান তো শোনাই যায়, কিন্তু বিশ্লেষণের মধ্যে দিয়ে যে এই যে ভেতরটা হৃদয়টা যে কিভাবে উজ্জীবিত হয়, সামনে আসছে স্বাধীনতার মাস, তাই আকাশবাণীকে কি বলে আর ধন্যবাদ জানাবো, যেটা আকাশবাণী থেকেই পাই। আর এই যে উষা উত্তপের যে গানটা শোনালেন উষা উত্তপ ম্যাডামের, এই গানটার মধ্যে অন্য বস্ত্র, সত্যি এখন যে কি হয়েছে তার কি বলবো, যা গানগুলোর মধ্যেই মানুষকে জাগিয়ে তুলতে যায়। তা আপনি অনুষ্ঠানটা সঞ্চালন করছেন, এত ভালো লাগছে, আপনার অনুষ্ঠান শুনি প্রায়ই, তো নাম্বার ফোনে সংযোগ হয় না, আজকে পেলাম ম্যাডাম, খুব ভালো। আপনি অনুষ্ঠান করুন, আরো আরো অনুষ্ঠান করুন, শুনবো, শুনছি, রাখলাম ম্যাডাম, নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন।

যখন আপনারা অনুষ্ঠান শুনেন, শুনে প্রতিক্রিয়া জানান, এবং আমরা যখন আমাদের তরফ থেকে একটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিই, তখন এই আশা নিয়েই তো অনুষ্ঠানের প্রস্তুতি নিই যে আপনাদের যেন ভালো লাগে, আপনাদের ভালো লাগবে। প্রতিক্রিয়া জানান বা না জানান, কেউ হয়তো প্রতিক্রিয়া জানালেন, কেউ জানালেন না, কিন্তু যিনি জানাচ্ছেন বা জানাচ্ছেন না, সবারই যেন ভালো লাগে। শুধু এটুকু আকাঙ্ক্ষা নিয়েই, এটুকু ইচ্ছে নিয়েই আমরা অনুষ্ঠান করতে বসি বা তার প্রস্তুতি নিই। তারপর যখন আপনারা ভালো লাগার কথা

বলেন খুব স্বাভাবিকভাবেই ভালো লাগে, এবং আপনারা বলেন যে আকাশবাণীর কাছ থেকে পান, এটা সত্যি আকাশবাণীর এই যে ভাণ্ডার তাই আপনাদের সামনে আমরা তুলে আনি। এই ভাণ্ডার না থাকলে যে এমন অনুষ্ঠান করা সম্ভব ছিল না, সম্ভব হতো না বা হবে না কখনোই, সেটাও স্বীকার করতে হয়। পাশাপাশি আপনারা যখন কোথাও ভালো লাগার কথা বলতে গিয়ে আমাদের প্রতি অনেকখানি আবেগ দেখিয়ে ফেলেন, তখন কোথাও একটা খুব সংকুচিত হয়ে যাই জানেন, কারণ আমরা কি করি, এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন এই যে দিকপাল স্রষ্টাদের নিয়ে গবেষণা করেছেন এবং তাদের গবেষণা কোথাও একটা লিপিবদ্ধ করেছেন, সেটা কোনো বইয়ের আকারে হতে পারে, কোনো পত্রপত্রিকায় হতে পারে বা কোনো সাক্ষাৎকার থেকে তার কাছ থেকে আমরা পাই, এমন সব বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে তবেই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি। যেমন আজ আমাকে একথা স্বীকার করতেই হচ্ছে যে আমি আজকের এই অনুষ্ঠানে যা কিছু তথ্য পরিবেশন করছি তা আমাদের জন্য, লিখেছেন আব্দুল আজিজ আল আমান। আমাদের সকলের ধন্যবাদ কৃতজ্ঞতা তার প্রতি হওয়া উচিত। তাহলে যে গানটি শুনব বলে মনস্থ করেছিলাম, বলেছিলাম যে দ্বিতীয় গান শুনব ইন্দিরা শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়, আসুন শুনি সেই গানটি।

আমরা বেশ কিছু গান শুনলাম আজ, অনুষ্ঠান শুরু হয়েছে যে এই সমস্ত গানে, দেশাত্মবোধক গানে, বা তাকে যদি কোরাস গান বলি বা গণসঙ্গীত বলি, যাই বলি না কেন, তেমন কিছু গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুনেছি, শুরু করেছি। ইতিমধ্যে চারটি গান আমরা এইরকম শুনে ফেলেছি, কিন্তু এবারে কাজী নজরুল ইসলামের একেবারে অন্যরকম একটা দিক আমরা একটু ছুঁয়ে দেখতে চাইব। তা হলো কাজী নজরুল ইসলামের হাসির গান। নজরুলের বিভিন্ন ধরনের গানের, বা বলা যায় প্রায় সব ধরনের গানেরই খুব কদর, অসম্ভব জনপ্রিয়তা হয়েছে, লোকের মুখে মুখে ফিরেছে, কিন্তু হাসির গান কেন জানি না ঠিক সেভাবে ছড়িয়ে পড়েনি সবার মধ্যে। এর যে খুব সদুত্তর খুঁজে পাওয়া যায় তা কিন্তু নয়। অথচ দেখুন, নজরুল হাসির গানের একেবারে রাজা, হাসির গানে তার জুড়ি মেলা ভার। যদি ঈশ্বর গুপ্ত বা বিশেষ করে দ্বিজেন্দ্রলাল রায়ের কথা আমরা স্মরণে রেখেও কিন্তু এ কথা বলছি যে কাজী নজরুল ইসলাম হাসির গানের রাজা। ঈশ্বর গুপ্তের ব্যঙ্গ সেটা একটু অন্যরকম, আবার দ্বিজেন্দ্রলালের যে ব্যঙ্গ, গানে যে ব্যঙ্গ, তার মধ্যে একটা শিক্ষার ঝলক আছে, চমক আছে। কিন্তু কাজী নজরুল ইসলাম, তার গানে আছে নির্মল হাসির প্রবাহ। রাজনৈতিক বলুন, ধর্মীয় বলুন, সামাজিক, এই যে বিভিন্ন ক্ষেত্রের সমস্যাকে তিনি ব্যঙ্গ করে গানের মধ্যে বেঁধে ফেললেন। এবং সেই গানগুলো কিন্তু যে এমন নয় যে কখনোই জনপ্রিয় হয়নি, সেই সময় তো জনপ্রিয় হয়েছিল খুবই, কিন্তু পরবর্তীতে গায়কদের মধ্যে বা শ্রোতাদের মধ্যে যেন তার আগ্রহ কিছুটা কম, একেবারে নেই এ তো বলতে পারি না, তাহলে এই প্রসঙ্গের অবতারণাই করতাম না। কিন্তু দেখুন, এই যে যদি এই গানগুলোর কথা বলি, যাদের শ্রবণে আছে তারা নিশ্চয়ই বেশ এই মুহূর্তে একটু চনমনে বোধ করছেন যে আবু আর হাবু দুই ভাইয়ে সদাই ভীষণ দ্বন্দ্ব, বা এই বেলা নিয়ে ঘর ছেয়ে এবারই পূজা মাগো দশভুজা বড় দুর্গতিময়, এই সমস্ত, বা প্রিয়ার চেয়ে শালি ভালো, বাপ রে বাপ কি পোলার পাল। ওদিকে আমাদের বেশ ছোটবেলায় শোনা এই গানটাও মনে পড়ছে, গিন্নির ভাই পালিয়ে গেছে, বা ওই হুলো রে তুই রাত বিরেতে, এই গানটি তুই উল্টা বুঝলি রাম, এমন সব গান যেগুলো আপনাদের শ্রবণে আছে নিশ্চয়ই মনে পড়ছে, হ্যাঁ এ তো দারুণ গান, একে তো আরো বেশি আমাদের শোনা উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল, কিন্তু কেন শুনিনি সেই সম্পর্কে সত্যি আমার কাছে অন্তত কোনো ব্যাখ্যা নেই। গবেষকরা বলতে পারেন যে কেন এই গান আর আমরা অন্যান্য গানের মতো করে এত বিস্তারে পেলাম না। তো যাই হোক, এই প্রসঙ্গে যখন এসেছি তখন একটা গান তো অন্তত শুনবই, সনৎ সিংহর কণ্ঠে আমার হরিনামে রুচি।

তরে আমার গোল্লায় গেছে মন দাদা গো, ওই রসগোল্লায় গেছে মন আমার গোল্লায়।

নিয়ে আমার মন বলে হদি হদি হাত বলে হরহে মন বলে হদি হদি হাত বলে হরহে যত অরসিকে তেড়ে আসে বলে বেটায় ধরহে।

ভারী মজার দুখানি গান আমরা শুনলাম, দুটি শুনলাম সনদ সিংহর কণ্ঠে। এবারে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা কাজী নজরুল ইসলামের আজকের পর্বে অন্তত কোরাস গান, গণসঙ্গীত, দেশাত্মবোধক এগুলোকে যেমন ছুঁয়ে গেছি, তেমনি হাসির গানকেও ছুঁয়ে গেলাম। আবার দেখুন কাব্যগীতি, ভক্তিগীতি, কাজী নজরুল তার রচনায় এই দুই ধরনের গান যেন তার গানের যে ভাণ্ডার তার দুটো মূল স্তম্ভ। প্রথমে আমরা যদি ভক্তিগীতির কথা বলি, তাহলে ভক্তিগীতি রচনায় কাজী নজরুল ইসলাম যে পারদর্শিতা দেখিয়েছেন তাকে দুর্লভ ছাড়া আর কিছু বলা যায় না। বাংলা সাহিত্যে সেই সময় আর কারুর কাছ থেকে আমরা এই এত উন্নত মানের, এত উচ্চমার্গের ভক্তিগীতি তখনও পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছিলাম না, পেয়েছিলাম কিন্তু যা পেয়েছি তার থেকে কোথাও নজরুলকে আমাদের এগিয়ে রাখতেই হয়েছে। নজরুল রচিত ভক্তিগীতির সংখ্যা যদি শ্যামাসঙ্গীত এবং ইসলামী গান সব মিলিয়ে বলি তাহলে প্রায় হাজারের কাছাকাছি। এবং এটা যে শুধুমাত্র জনশ্রুতি বা গানের প্রথম পঙ্ক্তির উল্লেখ এই জায়গা থেকেই এই সংখ্যক গানের কথা বলছি তা নয়, এবং এর প্রামাণ্য তথ্য দিয়ে থাকেন গবেষকরা। কাজী নজরুল ইসলামের ভক্তিগীতিগুলো যেন একটা অন্য রকম সৌন্দর্যের আলো ছড়ায়, একটা অপূর্ব আলো, সে আলোতে ঝলমল করে তার ভক্তিগীতি। শুধু সংখ্যার দিক দিয়ে যে এই গানগুলোকে আমরা একটু এগিয়ে রাখবো তা নয়, দেখুন এই গানের কথা একটা নিটোল বাণী, আর সেই সঙ্গে সুরের কারুকাজ তাকেও অস্বীকার করা যায় না, যাবে না কোনো অবস্থাতেই। এবং এইসব গানের বাণী তার যে অর্থ, তার কাছে যে গানের যে অর্থের পাশাপাশি অর্থমূল্য এবং ধ্বনিমূল্য দুটোকে যদি পাশাপাশি রাখি, অর্থাৎ কথা আর সুর এই দুইকে যদি আমরা পাশাপাশি রাখি, কাউকে কিন্তু এগিয়ে বা কাউকে পিছিয়ে দেওয়া যায় না, সবাই যেন সমান সার্থকতায় একই রকম উচ্চগ্রাম স্পর্শ করে তারা দুজন হাত ধরাধরি করে চলেছে। আসলে এমনটা যখন হতে পারে তখনই বোধহয় সেই গান এত সর্বজনগ্রাহ্য হয়, এভাবে সকলের মন ছুঁয়ে থাকে এবং এত এত বছর পরেও আমাদের সেসব গান শুনতে এত ভালো লাগে। এবারে ভক্তিগীতি শিল্পী সুস্মিতা গোস্বামী।

221-3134-221-3423-1313-42 এই নম্বরে আমাদের বন্ধু অপেক্ষায় আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব সরাসরি।

0: नमस्कार। বন্ধুরা আসছেন, কিন্তু আমি কথা বলার চেষ্টা যখনই করছি কোনোভাবে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
1: আমি নদিয়া থেকে রাজু দাস বৈরাগ্য।
0: হ্যাঁ বলুন।
1: খুব সুন্দর অনুষ্ঠান করছেন, এর আগেও শুনেছি আপনি, মানে নজরুলকে নিয়ে নানা ধরনের গান আপনি শোনাচ্ছিলেন, তবে হাসির গান শোনাচ্ছিলেন, যে গানের কথাগুলো আপনি উল্লেখ করলেন সেখানে কিন্তু অতগুলো গান কিন্তু আমি সেভাবে শুনিনি, এবং রেডিওতেই আমি প্রথম শুনেছিলাম যে আমার খোকার মাসি, এরকম একটা নজরুল যদি গান আছে সেটা বেশ মজার গান এবং হাসির গান। তাছাড়া আমরা রেডিও থেকে তো অনেক ধরনের, যেমন আমি যখন খুব প্রথম প্রথম মানে গানের জগতে একটুখানি এসেছিলাম, তখন আমি ভাবতাম যে এই গানগুলো বোধ হয় অন্য কেউ লিখতে, মানে শ্যামা সঙ্গীত ভক্তিগীতি গানের কথা আমি বলছি,

0: সুখী হরি কেমন বল কিংবা হে গোবিন্দ রাখো চরণে, এই গানগুলো আমি মানে ভাবতেও পারতাম না যে কাজী নজরুল ইসলামের লেখা গান। পরবর্তীতে যখন আকাশবাণী থেকে মানে শুনলাম আপনারা যখন বাজালেন, সেটা অনেকদিন আগের কথা আমি যদিও বলছি, তখন সত্যি অবাক হতাম যে এই মানুষটি এত রকমের গান লিখেছেন। আমি তো ভাবতাম যে শুধু নয়ন ঘোড়া জল কতমাই কিংবা আমার মহিনীকে ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এই গানগুলো তো নজরুলের গান ভাবতাম। তার পরবর্তীতে তো নানা ধরনের গান আমরা মানে শুনেছি এবং পেয়েছি, বা বিশেষ করে আমরা বেশি করে জানতে পারি আপনাদের থেকে মানে আকাশবাণীর থেকে এরকম মানে অজস্র রকমের গান। তারপরে লোকগীতি গানের ক্ষেত্রেও নজরুল যে অনেক রকমের লোকগীতি গান গেয়ে গেছেন, একটা গানের কথাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অমর পালের গান আপনারাই শুনেছিলেন। তো এরকম অনেক ধরনের বহুমুখী প্রতিভা। তো আসলে নজরুল ইসলাম তো প্রথমে উনিও ওই লেটোর দলের যাত্রা জগতে উনি নাকি নিয়ে এসেছেন, সেটা আকাশবাণীর থেকে মানে শুনেছি। তো যাই হোক, কাজী নজরুল ইসলামের গান সত্যি আমাদের কি বলবো মন একেবারে ভরে যায়, আর আকাশবাণীর থেকে যখন শুনতে পাই মানে খুব ভালো লাগে শুনতে। আপনার উপস্থাপনা তো অসাধারণ, প্রত্যেককেই মানে অসাধারণ উপস্থাপনা করেন। আকাশবাণী দীর্ঘজীবী হোক, আকাশবাণীর সকল কলাকুশলকে আমরা অন্তরের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে কাজের মতো এখানেই শেষ করলাম।
1: নমস্কার।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কি বলছেন?
1: বহরমপুর কাশিম আসলে মনোরাজ বলছি।
0: বলুন দাদা।
1: সংযম সংযম করলো খুব ভালো লাগলো, রাজ্য বই রাখবো, কিন্তু আমি একটা কথা সংযম করবো, সেটা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন বা কাজী নজরুল ইসলাম বলেন, যারাই ভাষ্যপালা করেন এই অনুষ্ঠানটা, তাদের মুখে বা গলার রস আছে, যার জন্য খুব ভালো লাগে। শুধু গল্প বললে হয় না, গল্প বা মাধুরী দরকার, গল্পের নিজস্ব রস থাকা দরকার, যে রসটা আপনাদের মধ্যে আছে ওদের শুনতে খুবই ভালো লাগে। মনে হয় কি যে কাজী নজরুল ইসলাম হয়তো বেঁচে আছে এখনো, আমার মনে হয় যে রবীন্দ্রনাথ এখন হয়তো বেঁচে আছে। আমি পুরোপুরি শুনি, ফোন করি সবাই বলে, আমি অত জানি না, তবে শুনতে খুব ভালো জানি, যেগুলো যাওয়া যায় না সেগুলো জানি, জানতে চাই আমি না সবাই। এখন এটুকু,
0: বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা ভক্তিগীতি শুনছিলাম, এবারে আরো একটি গান শুনবো, শিল্পী অনুপ জলোটা।

কাজী নজরুলের ভক্তিগীতির কাব্য সৌন্দর্যকে আমরা অন্তত আজকের পর্বে একটু সরিয়ে রাখব। সরাসরি তার সুরের যে বৈশিষ্ট্য সেদিকে একটু নজর করি। বাংলার সঙ্গীত তার যে সাহিত্য, যে ভক্তিগীতির ধারা, সেখানে একটা দেখা যায় যে ভক্তিগীতির এক একটি ধারা এক একটা বিশেষ ধরনের সুরের মধ্যে বাধা রয়েছে। যেমন ধরুন কীর্তনের গান, কীর্তনের সঙ্গে একটা বিশেষ সুরই খেলা করে বেড়ায়, শুনলেই বোঝা যায় এটা কীর্তন গান, আপনারা সবাই জানেন। আবার ধরুন বাউল গান, তাও সেই ওই শুনলেই বোঝা যায় এটি বাউল গান। পদাবলী সুর যে, তারও একটা কিন্তু নিজস্ব রীতি আছে, গাওয়ার একটা ঢং আছে। আবার রামপ্রসাদী গান যদি বলি, আরেকটু নিবিষ্ট শ্রোতা তিনি এটি বুঝতে পারেন যে হাম্বির রাগের উপরে এই রামপ্রসাদী গানের স্থিতি এবং ওই প্রসাদী একতালা তাতেই নিবদ্ধ। একই রকম সুর এবং একই লয়, এটা আমরা রামপ্রসাদী গানে পাই। এবং এইসব গানে সুরের খুব একটা নানান রকম আমরা কিন্তু পাই না। এটাই ছিল কাজী নজরুল পূর্ববর্তী সময় যে ভক্তিগীতি তার একটা ধারা। কিন্তু সুরের এই যে একমুখী চলা, এখান থেকে নজরুল ভক্তিগীতিকে একটা অনেক রাস্তার মোড়ের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিলেন। তার সেই গান যেন যে কোনো রাস্তায় যে কোনো পথে গমন করতে পারে, এমন একটা জায়গায় নজরুল তার গানের স্থাপন করলেন। এবং ভক্তিগীতিতে যে কত বিচিত্র সুরে ভরিয়ে দেওয়া যায়, নজরুল তার সার্থক উজ্জ্বল উদাহরণ। এর আর অন্য কোনো বিকল্প কোনো কিছু নেই। প্রচলিত সুরের গানের যে তার যে অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গের যে একটা সৌন্দর্য, তাকে তিনি একাধিক সুরের মিলিয়ে মিশিয়ে তার মধ্যে তাকে প্রকাশ করতে চাইলেন। এবং যেখানে তিনি দেখছেন যে প্রচলিত সুরে তিনি খুব নিজেকে প্রকাশ করতে তানে তিনি যেন মনে হচ্ছেন যে খুব যথেষ্ট হচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি নতুন সুর সৃষ্টি করেছেন। তেমনই দুটি গান কিন্তু ইতিমধ্যে আমরা শুনে ফেলেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, কাজেই অনেক গান শুনবার সুযোগ নেই। একটি মাত্র গান শুনব এবং পরবর্তী পর্বে চেষ্টা করব সেই গানের সঙ্গে আপনাদের আলাদা করে একটু উল্লেখ করে দেওয়ার যে কোথায় নজরুল নতুন কিছু তৈরি করলেন সুরের ক্ষেত্রে। আজ এই গানেই শেষ হোক আমাদের গানের ভেলা। শিল্পী

0: মানি ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জীববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল।

0: আচ্ছা একটা কথা বলো তো, বর্ষা শুরু হলেই তোমার মাথায় প্রথম ঠিক কি কি জিনিস আসে? কারো তো মনে পড়ে গরম গরম খিচুড়ি, আবার কারো এক কাপ ধোঁয়া ওঠা চা, কেউ আবার জানলার ধারে বসে বৃষ্টি দেখতে ভালোবাসেন। আর ছোটবেলায় তো বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে মায়ের বকুনি খাওয়ার স্মৃতিও কম বেশি সবারই আছে, কি তাই না?
1: একদম। আর এই সময় সোশ্যাল মিডিয়া খুললে এই যে আমরা দেখি যে রেইন প্লাস টি ইজ ইকুয়াল টু হ্যাপিনেস, তারপরে বর্ষা মানে প্রেম, এই ধরনের পোস্টে ভরে যায় একেবারে। সত্যি বলতে কি, বর্ষার একটা আলাদা আবেগ আছে, এ ব্যাপারে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই যে আমরা বর্ষাকে এত ভালোবাসি, তার সঙ্গে একটা ব্যাপারও কিন্তু প্রায় প্রতি বছরই ঘটে, বাড়িতে অফিসে স্কুলে পাড়ায় সব জায়গায় আমরা হঠাৎ হঠাৎ শুনি যে এই খুব জ্বর হয়েছে, ও খুব ভাইরাল, কেউ খুব সর্দি কাশিতে ভুগছে, ডেঙ্গুর খবর শুনলে যেন বর্ষার আনন্দের সঙ্গে সঙ্গে এই অসুখ বিসুখ একটু চুপি চুপি এসে হাজির হয়, তাই না?
0: একদম তাই। তবে এর মধ্যে মজার বিষয়টা কি জানো, যে আমরা অনেকেই ভাবি এ তো বর্ষাকাল, এ তো একটু আদ্র হবেই, কিন্তু কোনটা সাধারণ সমস্যা আর কোনটা অবহেলা করলে বিপদ বাড়তে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না।
1: তাই আজকের এই আড্ডাটা, এই আলোচনাটা খুবই দরকারি, কারণ আজ আমরা শুধু রোগের নাম শুনবো না, জানবো কেন এই সময়ে কিছু অসুখ বেশি হয়, কিভাবে সহজ কিছু অভ্যাস জেনে নিজেকে এবং পরিবারকে একটু সুরক্ষিত রাখা যায়, আর কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত সে বিষয়েও পরামর্শ নেব।
0: তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না, তাই আমরা সঙ্গে করে কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এসেছি। তাহলে চলুন একবার এই শুরু করার আগে, মানে আমাদের এই আলোচনা পর্ব শুরু করার আগে, আমরা তার সাথে একবার আলাপ করে নিই।
1: একদম। স্টুডিওতে রয়েছেন বিশেষ অতিথি ডক্টর দীপন চক্রবর্তী, আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: আর শুধু যে আমরাই রয়েছি এবং আমাদের সঙ্গে ডাক্তারবাবু রয়েছেন তা কিন্তু নয়, ওপার থেকে তো বন্ধুরাও শুনছে, তারা আমাদেরকে ফোন করবে কি করে সেটা বলে দাও একটু।
0: হ্যাঁ, যারা আমাদেরকে ওপার থেকে শুনছো তারা কিন্তু প্রশ্ন যদি নিজেদের মনের মধ্যে থাকে সেটা নিয়ে আমাদের কাছে চটপট চলে আসতে পারো। আমাদের ফোন নাম্বার হলো 0332213134 এই নাম্বারে, এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের প্রশ্ন আমাদেরকে জানাতে পারো এবং ডাক্তারবাবুর কাছেও সরাসরি প্রশ্ন রাখতে পারো।
1: একদম। সৃজনী যেমনটা বললো যে ফোন লাইনে তো ফোন করে চলে আসতে পারো 0332213134 এই নম্বরে ফোন করে। আর এছাড়াও আমাদের যে যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন মতামত বা যা কিছু জানাতে চাও আমাদের লিখে ফেলতে পারো চটপট।
0: একদম। তবে এই যে আজকের আলোচনা শুভাশিস, সেইটা শুরু করার আগে, হ্যাঁ, আমরা এই যে এত বর্ষা নিয়ে কথা বলছি, একটা বর্ষার গান দিয়ে শুরু করলে কেমন হয়?
1: একদম। মানে এত বৃষ্টি বৃষ্টি নিয়ে কথা বলে, এত ছোটবেলার কথা বলে, সবকিছুর পরে যদি একটা গান না হয় ভারী অন্যায় হবে, তাই না? তো শিল্পী অদিতি চক্রবর্তীর কণ্ঠে একটা খুব সুন্দর গান থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর, আর আজ তোমাদের সঙ্গে শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে রয়েছে সৃজনী।
1: হ্যাঁ, আর সময় নষ্ট না করে বরং আমরা ডিরেক্ট চলে যাই প্রশ্ন উত্তর নিয়ে ডাক্তারবাবুর কাছে।
0: একদম, তাহলে আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে যে বর্ষাকালে সাধারণত কোন কোন অসুখের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়?
2: নমস্কার, বর্ষাকাল মানেই রোগের কাল। আমাদের অনেক ধরনেরই রোগ দেখতে পাওয়া যায়, কিন্তু সব থেকে বেশি এবং প্রধানত আমরা চার ধরনের রোগ দেখতে পাই। প্রথম হচ্ছে জলবাহিত রোগ। জলবাহিত রোগের মধ্যে কী কী আসে আমাদের? প্রথমেই আসে সেটা হচ্ছে লুজ মোশন, পাতলা পায়খানা, সবাই অবগত। তার মধ্যেও আসে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো। তার সঙ্গে সঙ্গে কী কী আসে? তার সঙ্গে সঙ্গে আসে টাইফয়েড। শুধুমাত্র টাইফয়েড নয়, আন্ত্রিক জ্বর বা সমস্ত ধরনের এন্টেরিক ফিভার আমরা দেখতে পাই। তার মধ্যে টাইফয়েড, প্যারাটাইফয়েড এ, প্যারাটাইফয়েড বি, প্যারাটাইফয়েড সি যদিও অতটা ভারতে পাওয়া যায় না। আরও একটা জিনিস, সেটা হচ্ছে জন্ডিস, বিভিন্ন ধরনের হেপাটাইটিস। তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ইটাকেই আমরা বেশি দেখতে পাই। আরও একটা হচ্ছে মশাবাহিত রোগ। মশাবাহিত রোগের মধ্যে কী কী? সবাই আমরা জানি ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কী হয়? তার সঙ্গে হচ্ছে বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগের মধ্যে কী কী আসছে? আমরা দেখতে পাই ইনফ্লুয়েঞ্জা, আমরা দেখতে পাই যেগুলো রাইনাইটিস, যেগুলোকে আমরা সোজা ভাষায় বলি যে সর্দি কাশি হয়েছে। আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আরও এক ধরনের রোগ কী পাওয়া যায়? আমরা দেখি যে চর্মজনিত রোগ, যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, কিছু কিছু ক্ষেত্রে স্কেবিস, যেগুলোকে আমরা খোস পেঁচড়া বলি, এই ধরনের রোগগুলোই কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখতে পাই এই বর্ষাকালে।
0: আচ্ছা, মানে মোটামুটি আমরা একটা সূচিপত্র পেয়েছি যে কি কি রোগ।
1: মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বর্ষাকালের আনন্দের চেয়ে কিন্তু রোগের মাত্রাটা অনেক বেশি, অনেক পরিমাণ।
0: মানে চা খিচুড়ি যেগুলো তুমি শুরুর দিকে লোভনীয় খাবারের কথা বলছিলে, সেগুলোর পাশাপাশি এগুলো নিয়ে একটু ভাবতে হবে।
1: একদম।
0: আচ্ছা, তো প্রথমেই আপনার কাছে একটা জানতে চাইবো যে ইনফেকশন ব্যাপারটা, বর্ষাকালে ইনফেকশন এত বেশি কেন হয়?
2: বর্ষাকালে ইনফেকশন হওয়ার জন্য দুটো জিনিস দায়ী। প্রথম সেটা হচ্ছে যে আর্দ্রতা, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে। আর একটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা আর্দ্রতা এই দুটো কিন্তু একদম উপযোগী আমাদের সমস্ত ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়াদেরকে এই বিষয়ে বংশবিস্তার করার জন্য। তাই জন্যই বর্ষাকালে সব থেকে বেশি রোগ পাওয়া যায়, সব থেকে বেশি ধরনের রোগগুলো এইখানেই কিন্তু বংশবিস্তার করতে পারে।
1: এই যে ভাইরাল ফিভার, আমরা প্রায় শুনে থাকি ভাইরাল ফিভার, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং সিজনাল ফ্লু, এই যে তিনটে জিনিস, এদের মধ্যে মূল পার্থক্যটা কি?
2: পার্থক্য করা খুবই দরকারি এবং খুবই প্রয়োজনীয় এবং খুব সোজা। দেখুন, ভাইরাল ফিভার মেনলি আমাদের যেগুলো দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সাধারণ সামান্য একটু জ্বর, সামান্য একটু গা হাত পায়ে দুর্বলতা, একটু হালকা শুকনো কাশি, খুব বেশি হলে সেটা হয়তো কয়েকদিন, মোটামুটি দুই তিন দিনের

0: তো স্থায়ী থাকে, তারপর ধীরে ধীরে সেটা নিজে থেকেই কমতে শুরু করে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জার সঙ্গে তফাৎ কী করে করবো, সেও তো ভাইরাস, কিন্তু তার সঙ্গে একটা তফাৎ এটাই আছে, সেটা হচ্ছে কি যে স্যার প্রচণ্ড পরিমাণে তার সাইনাসের সমস্যা, তার মাথা ব্যথা শুরু হতে পারে, তার কাশি একটুখানি বেশি আসে, তার জ্বর মারাত্মক আসতে পারে, হয়তো 102-3 কাছাকাছি জ্বর এলো, তার সঙ্গে সঙ্গে তার খুবই দুর্বলতা, এতটাই দুর্বলতা যে সে হয়তো চলে উঠতে পারছে না, ছুটি নিতে হচ্ছে, এবং এরকম এটাও মোটামুটি স্থায়ী থাকে 5-7 দিনের মতোই। নিউমোনিয়া সেদিক থেকে, নিউমোনিয়া একদম বোঝা যায় এইরকমভাবে, সেটা হচ্ছে যে খুব পরিমাণে জ্বর, মোটামুটি ধরে চলুন প্রায় প্রায় 103-105-এর কাছাকাছি জ্বর, তার সঙ্গে সঙ্গে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘর ঘরে কাশি, প্রত্যেকবার কাশির সঙ্গে কফ উঠছে, তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি যে সাইনাস হয়তো বন্ধ হয়ে গেছে, সামান্য প্রচুর পরিমাণে মাথা ঘুরছে, মাথা ভারী হয়ে আছে, হয়তো তার সঙ্গে সঙ্গে যেটা দেখবেন যে আমাদের গলা ব্যথা হয়েছে, খুব গা হাত পা ব্যথা হচ্ছে, এবং সেই জ্বরটা কিন্তু স্থায়ী থাকে, সেই জ্বরটা অ্যান্টিবায়োটিক দিয়েই কমতে পারে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক আমাদের লাগে না, কিন্তু এইটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে।
1: আচ্ছা, আর একটা সমস্যা বর্ষাকালে যেটা খুব বেশি হয়, যে আপনি বলছিলেন যে মশাবাহিত রোগ, তো এই যে ডেঙ্গু, ডেঙ্গুর কোনো ওয়ার্নিং সাইন মানে কোন কোনগুলো এমন আছে যেগুলো ইগনোর করা একদমই উচিত নয়?
0: ডেঙ্গুর সব থেকে বড় ওয়ার্নিং সাইন এটাই, সেটা হচ্ছে যে অনর্গল বমি হয়ে যাওয়া, যে বমিটা কোনোভাবেই থামছে না, কোনো ওষুধেই থামছে না, তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে দুর্বল, একদম মানুষটি নিস্তেজ হয়ে গেছে, উঠে উঠতে পারছে না, চলে ফেরা করতে পারছে না, ব্লাড প্রেশার যদি মাপতে পারেন দেখবেন সেই সময় খুবই কমে গেছে। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে রক্তক্ষরণ, 4-5 জায়গা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে, মাড়ি থেকে রক্তক্ষরণ হতে শুরু করে, ইউরিন দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। কিভাবে বুঝবো? একটু গাঢ় একটু লালচে কালারের ইউরিন হবে, তার সঙ্গে হয়তো একটু কালচে কালারের আমাদের স্টুল হবে, তার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো আসতে পারে যে চারপাশে গায়ে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে কি প্রচণ্ড পরিমাণে চোখে ব্যথা, চোখের পিছনে বা তা খুবই জ্বর, যে জ্বরটা কোনোভাবেই কমছে না, এই সমস্তগুলোই কিন্তু ডেঙ্গুর খুব ওয়ার্নিং সাইন।
2: আর বর্ষাকালে তো মানে জল একটা ব্যাপার, বৃষ্টি হচ্ছে সব সময়, রাস্তাঘাট জল থল থল, এছাড়াও জলের একটা সমস্যাও হয়, তো বর্ষাকালে জল ও খাবারের মাধ্যমে নানা রোগ তো ছড়ায়, এগুলো থেকে নিজেদের এবং পরিবারকে কিভাবে একটু সুরক্ষিত রাখা যায়?
0: বর্ষাকালে জল ও খাবারটাই কিন্তু সব থেকে বেশি আমাদের গুরুত্বপূর্ণ। কি করে আমরা দেখব? খাবারের মধ্যে প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে কি কাটা ফল, কাটা যে কোনো খাবার, যে কোনো কাটা স্যালাড অনেকক্ষণ ধরে পড়ে আছে, খুব ঠান্ডা খাবার অনেকক্ষণ ধরে হয়তো হোটেলে পড়েছিল আপনি খেলেন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের ইনফেকশনের একদম প্রচণ্ড দায়ী ইনফেকশনের জন্য। আর একটা জিনিস কি হতে পারে, সেটা হচ্ছে যে জল, জল আপনি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছেন কোনো একটা, বা এরকম অবস্থা হয়েছে যেখানে আপনি জলের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হয়তো ফলের জুস, কাটা ফলের জুস পড়ে আছে, সেগুলোও কিন্তু অনেকাংশে আমাদের দায়ী ইনফেকশনের জন্য।
2: আচ্ছা, আর অনেক সময় এটা বলা হয় যে জল ফুটিয়ে খেলে হয়তো অতটা সমস্যা হয় না, এটা এই ব্যাপারে আপনি কি বলবেন?
0: জল ফুটিয়ে খাওয়া খুবই দরকার, বিশেষত এখনকার দিনে অনেকের বাড়িতে হয়তো আরো ইউভি ওয়াটার পিউরিফায়ার গুলো চলে এসেছে, কিন্তু তার সত্ত্বেও সব থেকে বেশি যদি কারোর কাছে কিছুই না থাকে তারা কিন্তু জল ফুটিয়ে খেতে পারে। ফুটিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদা পদ্ধতি আছে।
2: আচ্ছা, কেমন সেটা?
0: পদ্ধতি এটাই, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে জল ফুটিয়ে শুধুমাত্র রেখে দেবো এবং কয়েক মিনিটের মধ্যেই সমস্ত ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু সেরকম হয় না, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু স্পোর থাকে, সেই স্পোরগুলো চট করে মরতে চায় না, তো উপযুক্ত নিয়ম হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে 10-15 মিনিট, খুব ভালো হয় যদি 20 মিনিট, আপনি জলের বয়লিং পয়েন্ট, কি করে বুঝবেন, জল যখন টকবক করে ফুটছে সেটাই হচ্ছে তার বয়লিং পয়েন্ট, সেই সময়ে 20 মিনিট মতো আপনি যদি ফুটিয়ে খেতে পারেন তাহলে কিন্তু সমস্ত ব্যাকটেরিয়াই অনেকাংশে মারা যায়।
2: আচ্ছা, জলের বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো, কিন্তু এই সময় সবার খুব ইমিউনিটি দুর্বল হয়ে যায় আর কি, তো বর্ষাকালে ইমিউনিটি স্ট্রং রাখতে গেলে মানে ডায়েটে কি কি রাখা উচিত বা কি কি বিষয় মাথায় রাখা উচিত?
0: দেখুন, ইমিউনিটি স্ট্রং রাখতে, ইমিউনিটি কিন্তু একদিনে স্ট্রং হবে না, সেটা আমাদের ভাবতেই হবে, কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের কয়েকটা ভিটামিন থাকে এবং কয়েকটা মিনারেল থাকে যেগুলো কিনা খুবই উপযোগী আমাদের ইমিউনিটি তৈরি করার জন্য। কি কি ভিটামিন? প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কে তৈরি করা কিন্তু খুব দরকার, এবং ভাগ্যক্রমে ভিটামিন ডি তৈরি করার আর কোনো আমাদের উপায় নেই সূর্যালোক ছাড়া, তো সূর্যের থাকতেই হবে আমাদেরকে। আমি বলি সবসময় যে 10টার আগে বা বিকেল 4টের পর, শীতকাল হলে বিকেল 3টের পর, 1 ঘন্টা মিনিমাম আপনাকে থাকতেই হবে, ঠিক আছে, রোদ দূরে। আর কি আর হতে পারে? ভিটামিন সি। ভিটামিন সি যুক্ত খাবার কি কি আছে? ভিটামিন সি যুক্ত খাবার মানে যে কোনো সাইট্রাস ফ্রুট, কি কি আছে, লেবু হতে পারে, আমলকি হতে পারে, পেয়ারা হতে পারে, এই সমস্তগুলো বেশি করে খেতে হবে। আর কি কি করা যেতে পারে? আরেক

0: যেটা জিনিস হয় সেটা হচ্ছে কি, আমাদের প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট কয়েকটা জিনিস থাকে যেগুলোকে বলে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট, যেগুলো কিনা আমাদের এই যে শরীর খারাপ হচ্ছে সেই শরীর খারাপগুলো প্রতিরোধে খুব উপযোগী। কি কি আছে তার মধ্যে? তার মধ্যে আছে আমাদের আদা, রসুন, লবঙ্গ ইত্যাদি। আর একটা জিনিস কি হতে পারে, আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আপনি যদি টক দই খেতে পারেন, না কোনো ইমিউনিটির জন্য না, সব থেকে বড় দরকার সেটা হচ্ছে প্রোবায়োটিক। এবার সেগুলো কেন? কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের সঙ্গে সর্বপ্রথম যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে লুজ মোশন, ওটা হয়। লুজ মোশনে আটকাতে গেলে কিন্তু প্রোবায়োটিক আমাদের আর প্রিবায়োটিক আমাদের খুবই উপযোগী। ঠিক আছে, তো এই খাবারগুলো যদি আপনারা খেতে পারেন মোটামুটি অনেকটাই আপনি প্রতিরোধ করতে পারবে।
1: আর এই যে ভিটামিন ডি, সূর্যালোক ছাড়া একেবারেই উপায় নেই। এবার অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকেরই ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি থাকে টেস্টের ফলে, এবং তারপরে কিছু সাপ্লিমেন্ট দিয়ে একটা কয়েক মাসের কোর্স চলে, তো সেটা কতটা উপকারী?
0: হ্যাঁ, এবার দেখুন, ভারতীয় মানুষের এবং ভারতীয় স্কিনের একটা খুব সমস্যা হচ্ছে এটাই, সেটা হচ্ছে ভারতীয় স্কিনের নিজস্ব যে মেলানোসাইট, সে আমাদের কিছুতেই ভিটামিন ডি কে অ্যাবজর্ব করতে দেয় না। তো সুতরাং আমরা ভারতীয়রা নর্মালি আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হই বেশিরভাগ মানুষজন। আমার কাছে অনেকেই এটা বলে যে আমি সারাক্ষণ রোদ্দুরে থাকি, হয়তো কোনো কৃষক, কিন্তু তারপরেও তারা ভিটামিন ডি ডেফিসিয়েন্টই থাকছে। তার একটা প্রকৃষ্ট কারণ হচ্ছে এটাই যে আমাদের ভারতের যে চামড়া ভারতীয়দের, সেটা কোনোভাবেই আমাদের কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্ব করতে দেয় না। তাহলে কি করা যায়? সাপ্লিমেন্ট খুবই ভালো, কিন্তু সাপ্লিমেন্ট একটা স্তরের পর আর কাজ করে না, আর কাজ করানোর দরকারও নেই। আপনি ধরুন খুব ডেফিসিয়েন্ট আছেন, আপনার ল্যাব রিপোর্টে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচণ্ডই ডেফিসিয়েন্ট আছেন, সেক্ষেত্রে আপনি খেতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তারও একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তার থেকে বেশি কিন্তু আপনি সেটা নিতে পারেন না। আপনাকে আমি যেটা বলতে পারি, সূর্যালোকে থাকার চেষ্টা করুন, এটাই কিন্তু আমাদের সব থেকে ভালো উপায়। আর যেগুলো থেকে খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন সুষম খাদ্য যেগুলো আমাদের আছে, মাছ মাংস ডিম, সেগুলো থেকে সামান্য পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে, আপনি এগুলোই করুন, তাতেই হবে।
1: আর যেমন আপনি প্রোবায়োটিকের কথা বললেন, প্রোবায়োটিকের কথা বললেই দইয়ের এক্সাম্পলটা সবার আগে চলে আসে। এবার অনেক সময় অনেকের অনেক ইনটলারেন্স থাকে, যেমন দুধ সহ্য হয় না, বা অনেকের ক্ষেত্রে দইও সহ্য হয় না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী করণীয়, মানে প্রোবায়োটিকের বিষয়টা নিয়ে?
0: তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অন্য ধরনের যে ফাইবার জাতীয় খাবারগুলো আছে তার ভেতর থেকেও আমরা প্রোবায়োটিক পেতে পারি, ঠিক আছে। শুধুমাত্রই যে দই আছে তা নয়, দই অনেকেরই সহ্য হয় না। তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাইবার জাতীয় খাবার, বিভিন্ন ধরনের ফল, সেগুলো থেকেও আমরা অনায়াসে আমরা প্রিবায়োটিক প্রোবায়োটিকগুলোকে উৎস সন্ধান করতে পারি।
1: আচ্ছা, তাহলে মোটামুটি এ তো গেল যে কি কি আমরা খাবো, কিন্তু এই সময় কোন কোন খাবারগুলো একেবারে খাওয়া উচিত নয়?
2: মানে ওই যে বর্ষাকালটা পড়লে পরেই একটু বৃষ্টি হলেই সন্ধ্যাবেলা মনে হয় যে যাই একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আসি।
1: এবং ডাক্তারবাবু বারবার যেটা বলছিলেন যে খোলা জায়গা থেকে খাবার দাবার যতটা এড়িয়ে চলা সম্ভব সেটা মেনে চলা, তো আপনি কি বলবেন যে কোন ধরনের খাবার না খাওয়াই ভালো এবং কেন?
0: সব থেকে প্রথমে যে খাবারটাকে আমি বারণ করতে বলি সেটা হচ্ছে ফুচকা। কেন? কারণ বাইরের পড়ে আছে, অনেকক্ষণ ধরে বাইরে পড়ে আছে, তারপরে আপনি খাচ্ছেন, আপনিও জানেন না সেটা গরম কিনা, একদমই নয়, ঠিক আছে। আরো একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফলের রস, ফলের জুস, যেগুলো আপনি দেখলেন যে পড়ে আছে বাইরে, অনেক ধরনের দেখলেন যে খাবার দাবার যেগুলো বাইরে পড়ে থাকে, অনেক ঠান্ডা খাবার, ধরুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন যেটা এমন এ নয়, সেখানে আপনি দেখলেন যে অনেকক্ষণ ঠান্ডা করা কোনো একটা খাবার, ধরুন কোনো ঠান্ডা ফ্রাইড রাইস পড়ে আছে অনেকক্ষণ, সেগুলো আপনি খেতে পারেন না, সেগুলো বা ঠান্ডা চিলি চিকেন পড়ে আছে, ঠিক আছে, সেগুলো আপনি খেতে পারেন না, কারণ সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, প্রচুর স্পোর থাকে, ঠিক আছে। চেষ্টা করবেন যে এই খাবারগুলো, আমি জানি একটুখানি
1: চেষ্টাই করবো নিশ্চয়ই, কারণ ওই যখন ডাক্তারবাবু ফুচকার কথা বললেন এবং আমরা যে আওয়াজ করলাম, এটা বোঝা গেল ফুচকাগুলোই শুধু বাইরে পড়ে নেই, আমাদের মনটাও ফুচকা দোকানে পড়ে আছে আর কি।
2: হ্যাঁ একদমই, কিন্তু না তবে মানছি না, মানবো না বললে হবে না, একটু চেষ্টা করতে হবে। তবে এই যে এই সময় কিন্তু ভীষণ একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেইটা কেন হয় আর কি?
0: ফাঙ্গাল ইনফেকশন, দেখুন ফাঙ্গাস কখন ছড়ায়, ফাঙ্গাস খুব সাধারণত ছড়ায় হচ্ছে যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, স্যাঁতস্যাঁতে জায়গাতেই কিন্তু ফাঙ্গাস অ্যাকচুয়ালি গ্রো করতে পারে। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আপনি সারাক্ষণ বৃষ্টিতে ভিজছেন, বৃষ্টিতে ভেজার পর সেই ভেজা জামা পরেই, ভেজা জামা কাপড় পরেই সবসময় ঘুরে বেড়াচ্ছেন অফিসে আদালতে সব জায়গায় ওইটাই করছেন। এইবার সেই রকম স্যাঁতস্যাঁতে এলাকা, বিশেষত এরকম জায়গা যেখানেগুলো আমাদের ধরুন বগল, কুচকি, এরকম জায়গাগুলোতে প্রচুর পরিমাণে জল জমে থাকছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা ওই কোনোই বাড়ে, আর কিছুই নয়।
2: আচ্ছা, আবার অনেকে আছে যাদের মানে আস্থমা বা অ্যালার্জির পেশেন্ট যারা, তো তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিচ্ছেন?
0: অ্যালার্জি পেশেন্টের জন্য

0: বর্ষাকাল কিন্তু খুবই মারাত্মক।
1: হুম
0: এবার খুবই সাধারণ কয়েকটা অ্যাডভাইস আমি দিয়ে রাখছি। প্রথম, বাড়িতে চেষ্টা করুন দেখার যে বাড়িতে কোনো মোল্ড আছে নাকি, মোল্ড বা যেগুলো ছাতা সেগুলো আছে নাকি, সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অ্যালার্জি হয়। প্রথম চেষ্টা করবেন সেগুলোকে ফেলে রাখার, সেগুলোকে বার করে দেওয়া। যদি না পারেন তাহলে নিতান্তই ছত্রাকনাশক যেগুলো হয় সেগুলো ব্যবহার করুন বাড়িতে প্রথম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করুন যে বাড়ির বিছানা, বিশেষত বিছানার চাদর, প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দুদিন অন্তর অন্তর পরিষ্কার করার, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখার। একটা জিনিস হয়, সেটাকে বলে হাউস ডাস্ট মাইট। এই হাউস ডাস্ট মাইট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে অনেক দিন পুরনো চাদর, অনেক দিন পুরনো যেগুলো ধুলোবালি পুড়ে গেছে এরকম টাইপের চাদরেই কিন্তু থাকে। অনেকের একটা স্বভাব থাকে যে উপুর হয়ে শোয়ার, উপুর হয়ে শোয়ার কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ধরা পড়ে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, বাড়ির বাইরে যখন বেরোচ্ছেন, বিশেষত খুব ধুলোবালি এলাকায় বা সকালবেলার দিকে যেখানে প্রচুর ধোঁয়াশা আসতে পারে, চেষ্টা করুন যে মুখে মাস্ক পরে হাঁটার। মুখে মাস্ক পরে থাকলে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় আপনার যেগুলো ধুলোবালি থেকে যেগুলো আপনার আসছে সেখান থেকে। ঠিক আছে, ধুলোবালি প্রোটেকশন করলেই কিন্তু আমরা অনেকাংশে অ্যালার্জি এবং অ্যাসমা থেকে আমরা থাকতে পারবো ঠিকঠাক।
2: এবং এই সময় তো স্কিনেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, তো এই সময় ত্বকের যত্নের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবো, আর হেয়ার কেয়ারের বিষয়ে বা কি কি বিষয়ে
0: সচেতন থাকবো? ত্বকের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকারি সেটি হচ্ছে ময়েশ্চারাইজার করা। ময়েশ্চারাইজ কেন করা? দেখুন, বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা আছে, এই আর্দ্রতা কিন্তু আমাদের শরীরের আর্দ্রতার থেকেও বেশি। সুতরাং আমাদের শরীরের আর্দ্রতা কিন্তু বাতাসের আর্দ্রতার তুলনায় কম হয়ে ওটা শুষে যায়। ঠিক আছে, তাই জন্য দেখবেন খুব চট করেই আমাদের স্কিন কিন্তু একটুখানি ড্রাই হয়ে সামান্য যে ফাঙ্গাল ইনফেকশনগুলো হতে পারে সেগুলো থেকে আসতে পারে। চেষ্টা করবেন যে যথাযথ ময়েশ্চারাইজারগুলো লাগানোর। তাই বলে কি খুব যেগুলো খুব থিক ক্রিম সেগুলো লাগাবেন? না, একদমই না, সেগুলো শীতকালের জন্য। এখন মেনলি বলতে ওয়াটার বেসড যে ময়েশ্চারাইজারগুলো পাওয়া যায় সেগুলো লাগাতে পারে। নিতান্তই যদি কিছু না থাকে আপনি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে পুষুন, তাতেও হবে। ঠিক আছে, আর একটা জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে হেয়ার কেয়ার বিষয়ে। হেয়ার কেয়ার বিষয়ে আমার প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, হেয়ার কেয়ার বা ড্যান্ড্রাফ, এখন কিন্তু ড্যান্ড্রাফের প্রচুর হবে, সবারই হচ্ছে। তার কারণ খুবই সোজা, যাদের দেখবেন যে আমাদের অয়েলি স্কিন বা অয়েলি স্ক্যাল্প, অয়েলি স্ক্যাল্পে কিন্তু প্রচুর পরিমাণে সিবাম একটা তৈরি হয়, সেই সিবাম থেকে কিন্তু ডেড সেল প্রচুর তৈরি হয়। ডেড সেল কি? এই ডেড সেলগুলোই কিন্তু পরবর্তীকালে তৈরি হয়ে হয়ে হয়ে হয়ে আমাদের ড্যান্ড্রাফ তৈরি করে। চেষ্টা করবেন যে মাথাটা যেন কোনোভাবেই অয়েলি না থাকে। কীভাবে চেষ্টা করতে পারেন? যেগুলো খুব সামান্য মাইল্ড শ্যাম্পু সেগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, বাজারে অনেক বাজার চলতি মাইল্ড শ্যাম্পু পাওয়া যায়, সেই মাইল্ড শ্যাম্পুগুলোকে ব্যবহার করবেন। মাথাটাকে যথাসম্ভব চেষ্টা করবেন যেন তেল চিটে না পড়ে, যথাসম্ভব চেষ্টা করবেন সময়ে সময়ে শ্যাম্পু করার, অনেকটাই উপকার পাওয়া যায় ক্ষেত্রে।
2: এবং এই বিষয়ে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ত্বকের সমস্যা। আমি আমার মায়ের মানে 2 বছর আগে মানে এরকম স্কিনের একটা সমস্যা বর্ষাকালে হয়েছিল, মানে যেমন অ্যালার্জি টাইপের হয়, একটু সমস্যা দেখা দিয়েছিল। ডাক্তার দেখানো হলো, কিছু মলম টলম যেমন ডাক্তারবাবু দেন সেটা দেওয়া হলো, এবং তারপরে সেটা পুরো সারা শরীরে স্প্রেড করে যায়, পুরো বেড়ে যায়, এবং তারপরে সেটা কিছুতেই কমছে না, এবং যাই দেওয়া হচ্ছে বেড়ে যাচ্ছে আরও, এবং লাস্টে স্কিন ফাটতে শুরু করে আর কি। তারপরে যখন ডাক্তারের কাছে যাওয়া হয় চেঞ্জ করে, তখন উনি বললেন যে স্টেরয়েড থাকার ফলে মলমে এটা পুরো স্প্রেড করে গেছে এবং বেড়ে, এবং কোনো কিছুই এখন কাজ করছে না, অনেকটা সময় লাগবে। এবার এই বিষয়টা বুঝবো কী করে যে মানে কোনটা স্টেরয়েড দেওয়া, বা আমরা যদি কোনো কিছুর পরামর্শ নিই কোন কোন বিষয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, বা কোনটা কার পক্ষে সেন্সিটিভ সে ব্যাপারে আমরা ধারণা পাবো কী করে?
0: বিশেষত যেগুলো ফাঙ্গাল ইনফেকশন, আমাদের তো মেইনলি ফাঙ্গাল ইনফেকশনই বেশি হয়, সেই ফাঙ্গাল ইনফেকশনে কিন্তু স্টেরয়েডটা আপনার যথাসম্ভব মানে ব্যবহার না করলেই ভালো। বাজার চলতি সমস্ত ক্রিমগুলোতেই কিন্তু স্টেরয়েড মেশানো থাকে। কেন থাকে? আপনি দেখবেন যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হলে প্রধান সিমটম কি থাকে, চুলকোনো, গা চুলকোচ্ছে প্রচন্ড পরিমাণে, বা দেখলেন সেই জায়গাটা একটু লাল হয়ে গেছে। এই লালচে ভাবটা আর গা চুলকোনো ভাবটা দুটোই কিন্তু স্টেরয়েড কমাতে পারে, কিন্তু সেটা সাময়িক। সমস্যাটা এটাই, স্টেরয়েড কি করে, স্টেরয়েড ওই পার্টিকুলার জায়গার ইমিউনিটি কমিয়ে দেয়। যেহেতু ইমিউনিটি কমিয়ে দিচ্ছে, তাহলে ইমিউনিটি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, যে ফাঙ্গাসটা ওখানে ছিল হয়তো সে খুব অল্প পরিমাণে ছিল, স্টেরয়েডটা দেওয়ার পরে কিন্তু সে চারিদিকে ছড়িয়ে পড়লো, আরও বেড়ে গেল। ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইনফেকশন আরও বেড়ে যাবে, আরও হয়তো ছড়িয়ে পড়বে। চেষ্টা করুন যথাসম্ভব চেষ্টা করুন যে স্টেরয়েড না ব্যবহার করার, ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া স্টেরয়েড ব্যবহার করবেন না।
2: আচ্ছা, আর এই সময় অনেক সময় দেখা যায় যে বর্ষা একটুতে ভিজলেই হাঁচি কাশি জ্বর শুরু হয়ে যায়, এবং মোটামুটি সবার বাড়িতেই একটা ওই ওষুধের ঝোলা মতো থাকে।
1: তো নিজে

0: মারাত্মক বিপদজনক। কেন? ধরুন আপনি কোন একটা, আপনার ভাইরাল ফিভার হয়েছে, এই যে আমি প্রথমেই বললাম যে ভাইরাল ফিভার কিন্তু নিজে থেকেই সেরে যায়, নিজে থেকেই আপনি যদি 7 দিন দিয়ে রাখেন নিজে থেকেই সেরে যায়। সেক্ষেত্রে আপনি যদি অ্যান্টিবায়োটিক খান কি হতে পারে, অ্যান্টিবায়োটিক ভাইরাসটাকে তো মারতে পারলো না। অ্যান্টিবায়োটিক, আমাদের পেটের ভেতরে অনেকগুলো ভালো ব্যাকটেরিয়া থাকে, ওই যে বললাম প্রিবায়োটিক প্রোবায়োটিক, ওই তাদেরকে মেরে দেয়। তাদেরকে মেরে দিলে কি হবে, তারা যে আমাদের ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করতে পারতো, তারা যে মিনারেলগুলোকে আমাকে অ্যাবজর্ব করতে পারতো শেয়ার করতে পারলো না। আর একটা জিনিস, তারা কিন্তু আমাদের স্টুল ফরমেশনেও সাহায্য করে। এবার যেই মুহূর্তে আপনি সেই সমস্তগুলোকে মেরে দিলেন, এবার স্টুল ফরমেশন আর হবে না। এবার যেটা হবে সেটা হচ্ছে ডায়রিয়া। দেখবেন একটা খুব প্রচলিত একটা টার্ম আছে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার কিন্তু প্রধান কারণই সেলফ মেডিকেশন। আপনি যে কোনোভাবে নিজের মতো করে ওষুধ খেতে থাকলে কিন্তু এই জিনিসটা আসতেই থাকে, ঠিক আছে? চেষ্টা করুন যে যথাসম্ভব, প্রয়োজন না পড়লে, হ্যাঁ যদি সামান্য আপনার খুব জ্বর সর্দি হয়ে থাকে, আপনার মনে হয়েছে জ্বর হয়েছে, আপনি কোনো জ্বরের ওষুধ খেলেন, সেটাও মানা যায়। তার সেক্ষেত্রেও কিন্তু আমরা সমস্ত ওষুধ দেওয়া দিতে পারি না, ঠিক আছে? প্রচলিত শুধু প্যারাসিটামল, আপনি জানেন যে প্যারাসিটামল আপনি খেতে পারেন, এর বাইরের যে ওষুধগুলো সেগুলো যেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি খাবেন না।
1: আর এই যে আপনি ডায়রিয়ার কথা বললেন, তো ডায়রিয়া হলো শুরুতেই প্রথম দিকে কি কি করণীয়, অনেকেই দেখা যায় যে আমরা 10-12 দিন ওয়ারেস খেতে শুরু করে
2: দিই। হ্যাঁ, ওয়ারেস খাওয়াটা খুব প্রচলিত এবং সেটার একটা নিয়ম নিশ্চয়ই আছে,
1: মানে কখন কিভাবে খাওয়ানো উচিত, কতটা খাওয়া উচিত, এই বিষয়ে যদি কিছু বলেন।
0: ডায়রিয়া হলে আমাদের সবথেকে বেশি ভয় কি, সবথেকে বেশি ভয় হচ্ছে যে ডিহাইড্রেশন। আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে, এক একজন মানুষ 10 থেকে 12 বার যাচ্ছে, এবার তাদের প্রচুর পরিমাণে জল যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে, দেখবেন যে তার ইলেকট্রোলাইট, যেগুলোকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম, আমাদেরকে শরীর চালনা করতে জন্য কিন্তু সেগুলো খুব দরকারি, সেগুলোও চলে যাচ্ছে জলের সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের সেগুলোকে প্রতিরোধ করার জন্য ওআরএস খুব দরকারি। ওআরএস খাওয়ার কিন্তু নিজস্ব একটা টেকনিক আছে, এরকম নয় যে আপনি যে কোনো, আমার কাছে অনেকজন আছে যে আপনি হাফ গ্লাস জল নিলেন, একটুখানি ওআরএস মিশিয়ে দিয়ে খেয়ে ফেললেন, না একদমই না, এরকমভাবে কয় না। যেটা করবেন সেটা হচ্ছে, দেখবেন যে কোনো ওআরএস এর দেখবেন একটা পাউচ প্যাকেট, ওটা 1 লিটারের জন্য তৈরি। চেষ্টা করবেন যে 1 লিটারের ওআরএস প্যাকেটটাই কিন্তু 1 লিটার জলে গুলে খাবেন। কতটা সময় খেতে পারেন, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি খেতে পারেন। কিভাবে খাবেন, প্রত্যেকবার যখন ডায়রিয়া হচ্ছে উচিত কিন্তু 1 গ্লাস জলে 1 গ্লাস ওআরএস একটু চুমুক চুমুক দিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে খাওয়া, পুরোটা একসঙ্গে না খাওয়া। কেন, যদি পুরোটা একসঙ্গে খান, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে অতিরিক্ত, ওগুলো তো একটা আর যাই হোক ওগুলোরও নিজস্ব একটা আছে, স্বাদ আছে, যেটা আমাদের অনেকেরই পছন্দ না, সেক্ষেত্রে দেখবেন যে বমি হওয়ার কিন্তু প্রবণতা আগের তুলনায় অনেক বেড়ে যায়, ঠিক আছে?
2: বন্ধুদের প্রশ্ন রয়েছে, সেরকমই একজন বন্ধু কিন্তু চলে এসেছে ফোন লাইনে, শুনে নেব কি বলছেন।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি দক্ষিণ চব্বিশ পরগনা কমলকান্ত মুখার্জি বলছি।
2: হ্যাঁ বলুন।
3: আপনাদের দুজনের নমস্কার এবং ডাক্তার বাবুকে নমস্কার।
0: নমস্কার।
3: আমার একটা বক্তব্য হচ্ছে, আমি তো লাইন পাই না, অনেক চেষ্টা করি, আমি অপারেশন হব না হব না,
0: কিসের অপারেশন
3: আমাকে ডাক্তারবাবু একটা যদি যুক্তি দেন।
0: কিসের অপারেশন বলুন?
3: আমার বয়স এখন বর্তমানে 78।
1: আচ্ছা, না কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা বন্ধুকে মনে করে দিই, আজকে কিন্তু আমরা কথা বলছি বর্ষাকালের অসুখ বিসুখ নিয়ে, তো সে প্রসঙ্গেই আমরা আলোচনা করি। বন্ধুর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই বন্ধুর সেই উত্তর পেয়ে যাবে। আরেকটা ফোন বোধহয় এসেছে, তাই তো চলো শুনে নেওয়া যাক ফোন লাইনে কোন বন্ধু আছে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: নমস্কার, আমি সৌম্যজিৎ চন্দ্র বলছি।
2: হ্যাঁ বলুন।
4: ঠান্ডা লাগে বা বুকে কফ জমা ইত্যাদি ব্যাপারে আমরা কি প্রিকোশন আগে থেকে নিতে পারি, যাতে যারা বয়স্ক মানুষরা বাড়িতে সুস্থ থাকতে পারে, বিষয়ে যদি ডাক্তারবাবু একটু আলোকপাত করেন আমার একটু ভালো লাগবে।
2: বেশ,
0: নমস্কার। প্রথম যেটা আমাদের

0: বলার বক্তব্য সেটা হচ্ছে যে আমাদের দেখুন সর্দি কাশি সবার জন্য একই আসবে, ঠিক আছে? কোমরবিড পেশেন্টদের জন্য কেন আলাদা? কোমরবিড পেশেন্টদের কিন্তু ইমিউনিটি একটু উইক বাকিদের তুলনায়। আমরা কি করতে পারি? আমাদের প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো বৃষ্টিতে ভিজে আপনি আসেন, হঠাৎ করেই যখন চেষ্টা করুন যে একটু গরম জলে চান করে তারপরে সেখানে ভালো করে শুকনো হয়ে মুছে সুতির জামাকাপড় পরা, যাতে জলটা শুষে নেয় প্রথম। দ্বিতীয়ত যেটা যেটা খুবই দরকারি সেটা হচ্ছে যে আপনি প্রতিষেধক কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো দিয়ে আপনি কোমরবিড পেশেন্টদেরকে, বিশেষত যাদের এই ঝুঁকিটা বেশি, যাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন ধরনের আপনি নিউমোনিয়া এই ঝুঁকিগুলো যাদের বেশি তাদের ক্ষেত্রে তার ভ্যাকসিনগুলো দিতে পারেন, ঠিক আছে? যেমন কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায় দেখবেন ইনফ্লুয়েঞ্জার, বা কয়েকটা ভ্যাকসিন পাওয়া যায় দেখবেন নিউমোনিয়া, ঠিক আছে? তাদের নির্দিষ্ট পরিমাণে নিলে কিন্তু সেই প্রতিষেধক হিসেবে আমরা কাজে রাখতে পারি।
1: আচ্ছা,
2: আচ্ছা, এই কথা বলতে বলতে শুধুমাত্র ফোন লাইনে নয়, ফেসবুকেও বন্ধু কমেন্ট করেছে। বন্ধু সৌমেন দাস লিখছেন, আজকের যুববাণীর শরীর স্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় বর্ষাকালের অসুখ বিসুখ। আমি মনে করি বর্ষাকাল হলো আমাদের বন্ধু, কারণ বর্ষাকাল আমাদের চাই, না হলে মাঠে ধান চাষ হবে না, আর ধান চাষ না হলে খেতে পাবো না। তবে হ্যাঁ, বর্ষাকালে অনেক রোগের আক্রমণ হয়, আর সেই বিষয়ে তো ডাক্তারবাবু বলবেন, আমরা শুনবো। বেশ, হ্যাঁ, এই নিয়ে আমরা আলোচনা করছি, এই নিয়ে
1: আমাদের আলোচনায় আছি, এবং আমাদের সঙ্গে কিন্তু আরো একজন বন্ধুও চলে এসেছে, শুনে নেবো তিনি কি বলছেন।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, বন্ধুদেরকে একটা ছোট্ট কথা বলি, যখন আপনারা ফোন করবেন তখন রেডিওটা যদি একটু দূরে থাকে তাহলে হয়তো ইকোর সমস্যা হবে না। যাই হোক, আমরা আমাদের প্রশ্নে আসি। আবারও ডাক্তারবাবুকে আমরা অনেক প্রশ্ন করেছি, কিন্তু বন্ধুদেরও এখনও অনেক প্রশ্ন জানার রয়েছে। তো বর্ষাকালে এই যে চোখ ওঠা, যে বলি কনজাংটিভাইটিস, তো এর প্রকোপ খুব বেড়ে যায়। তো এই রোগ হলে কী কী সতর্কতা মেনে চলা উচিত, এবং অন্যদের মধ্যে সংক্রমণ যাতে না ছড়ায় সেই বিষয়েও কী কী পয়েন্ট মাথায় রাখবো?
0: প্রথমে সতর্কতা, কনজাংটিভাইটিস কিন্তু আমাদের তিনটে কারণ থেকে ছড়াতে পারে, নয় সেটা ভাইরাস ঘটিত হতে পারে, নয় সেটা অ্যালার্জিক হতে পারে, নয় সেটা ব্যাকটেরিয়াল ঘটিত হতে পারে। এবার আমরা যেটা করণীয়, যেটা সাধারণভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে আপনার যদি খুব অন্ধ, খুব আলোতে আপনার সমস্যা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটাকে বলে ফটোফোবিয়া। এটা মানে কি? অতিরিক্ত আলো যখনই আসবে আপনার চোখে, তখন দেখবেন আপনার চোখ ঝলসে যাওয়ার মতো হচ্ছে। সেক্ষেত্রে আপনি চোখে সানগ্লাস বা কালো চশমা পরতে পারেন, অসুবিধে নেই। আরেকটা যেটা প্রথম বলি সেটা হচ্ছে কি, চেষ্টা করবেন নিজে হাতে যেন ওইটাকে না রগড়ে দেওয়া, বা খুব পরিমাণে যেটাকে ওটাকে যেন না খোঁটেন, ঠিক আছে? কারণ কনজাংটিভাইটিস কিন্তু ছড়ায় সাধারণত আমাদের হাতের কোনোভাবে, যদি হাত দিয়ে বা অন্য কারোর টাওয়েল বা অন্য কারোর যে কোনো আপনি কোনো গামছা বা এরকম কিছু যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে চেষ্টা করুন যে এইগুলো ব্যবহার না করার, জল দিয়ে বারবার বারবার এরকমভাবে না রগড়ানোর, ঠিক আছে? আর একটা জিনিস সেটা হচ্ছে কি, দরকার না পড়লে অযাচিত ওষুধ বা আই ড্রপগুলো দেবেন না। এই আই ড্রপগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগ স্টেরয়েড মেশানো থাকে, যে স্টেরয়েডগুলো সামান্য পরিমাণে হয়তো চোখটার লালচে ভাবটা কাটিয়ে দেবে, কিন্তু ভবিষ্যতে ইনফেকশনটা আরও বাড়িয়ে দেবে, ঠিক আছে?
2: কিন্তু এই যে আপনি বারবার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টা জোর দিচ্ছেন, ধরুন বিছানার চাদর থেকে শুরু করে বা আমাদের বিভিন্ন বিষয়ে সচেতন থাকা, এই সময় তো মানে একটা হ্যান্ড হাইজিন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বলা হয় বারবার করে হাত পরিষ্কার রাখা, তো তার গুরুত্ব কতটুকু এবং তার নিয়মটাই বা ঠিক কি?
0: হ্যান্ড হাইজিনের গুরুত্ব প্রচণ্ড, কারণ দেখুন যে কোনো পেটের সমস্যা বলুন, ইনফ্লুয়েঞ্জা বলুন, যে কোনো জিনিস বলুন, ঠিক আছে, যদি আপনি হাত ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে পারেন 50% বা 50% কিন্তু আপনার কমে যাবে তাতে, ঠিক আছে? এবার হাত ধোয়ার সব থেকে বেশি টেকনিক কী, চেষ্টা করুন যে আপনার নর্মাল সাবান বা খুব ভালো হয় যদি কোনো হ্যান্ড ওয়াশ, সেটা দিয়ে হাত ধোয়ার। স্যানিটাইজার অবশ্যই ভালো, স্যানিটাইজার যে কোনো আমাদের প্রচলিত যে কোনো জায়গাতে খুবই উপকার করে, কিন্তু কোনো যদি হাতে কোনো ময়লা থেকে থাকে, হাতে এমন কিছু লেগে আছে যেটার নিচে স্যানিটাইজার যেতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু স্যানিটাইজার আমাদেরকে পুরোটা বাঁচাতে পারবে না। হ্যান্ড ওয়াশ বা আমাদের যেগুলো সাবান, সেগুলোই কিন্তু সব থেকে বেশি উপকারী। কীভাবে আমরা করতে পারি? চেষ্টা করুন যে মিনিমাম 20 থেকে 30 সেকেন্ড, খুব ভালো হয় যদি 30 সেকেন্ডের থেকে বেশি আপনি হাতটা ভালো করে ধোন। ধোয়ার পদ্ধতি এটাই, সেটা হচ্ছে দেখবেন একটা গাইডলাইন আছে, পুরো একদম এরকমভাবেই আসে, একদম 6টা স্টেপ সেরকমভাবেই ফলো করার চেষ্টা করবেন, যেখানে আপনার হাতের সামনে, হাতের তালু, হাতের পিছনটা, তারপরে নখগুলো, তারপরে আপনার নখের সামনের যে এগুলো, এই সবগুলোকে যেন আপনি পরিষ্কার করে রাখতে পারেন, ঠিক আছে, পরপর পরপর স্টেপ ওয়াইজ।
1: আচ্ছা, বর্ষ

0: সকাল মানেই কিন্তু একটা জমা জলের সমস্যা, মানে চারিদিকে জল জমছে এবং অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে বাড়ি ফেরার সময় এই জল ভেঙে ভেঙে আসতে হচ্ছে। তারপরেই দেখা যাচ্ছে যে এই রাস্তার নোংরা জল ঘাটার পর পায়ে একটা র্যাশ বা এরকম জিনিসপত্র, যেগুলোর কিন্তু খুব সমস্যা হয়। তো সেটার ক্ষেত্রে কিভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারবো, মানে যাতে এই জিনিসগুলো না হয়?
1: জমা জল সবার কাছেই আসে, আমাদেরও বাড়ির সামনেই আসবে, সবার গাড়ির সামনেই আসবে হয়তো। জমা জল থেকে বাঁচার রাস্তা কিন্তু খুব সোজা, যদি চামড়ার আপনি ডিজিজের কথা বলেন, জমা জল যত আপনার বেশি থাকবে বাড়িতে, আসুন সবার প্রথম যে কাজটা করুন সেটা হচ্ছে কি, ভালো করে পরিষ্কার করে পারলে গরম জলে ধুয়ে নিন, ঠিক আছে? ধোয়ার পর সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করুন, শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পর যদি খুব ভালো, যদি আপনার কোনো ডায়াবেটিসের সমস্যা থাকে বা এগুলো কিন্তু আমি আলাদা করে কেন বলছি, একটা রোগ হয় সেটাকে বলে ডায়াবেটিক ফুট। এই ডায়াবেটিক ফুট ডিজিজ কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দুর্বিষহ। আপনি কি করে সেটা থেকে বাঁচবেন, চেষ্টা করুন যে সব সময় যখন পরিষ্কার করছেন, পরিচ্ছন্ন করছেন, সেটা করার পর চেষ্টা করুন যে ময়েশ্চারাইজার ঠিকঠাকভাবে ময়েস্ট করে রাখার, ঠিক আছে? প্রথম। দ্বিতীয়ত, দেখবেন যে পায়ের চারপাশে কোনো জায়গায় কোনো ধুলো বালি কিছু লেগে আছে কিনা, কারণ পরবর্তীকালে সেখান থেকে যেন কোনো ক্ষত না হয়, ঠিক আছে? সাধারণ মানুষের জন্য কিছুই নয়, শুধুমাত্র চেষ্টা করুন যে পাটাকে পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর একটা জিনিস, যে পাটায় বেশিক্ষণ যেন জল না থিতিয়ে রাখেন, মোজা বা এরকম যদি কিছু পরে থাকেন, আমি চেষ্টা করুন যে মোজাটা যেন প্রত্যেক দিন না হলেও প্রত্যেক দুদিন বা তিন দিন অন্তর যেন পরিষ্কার করুন, নয়তো নতুন মোজা পরুন, ঠিক আছে? কারণ একই মোজা যদি রাখতে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন আছে, খুবই প্রচলিত, আপনারা তা শুনবেন, সেটা হচ্ছে অ্যাথলিটস ফুট। অ্যাথলিটস ফুট কিন্তু খুব প্রচলিত, প্রচণ্ড হয়, ঠিক আছে? তার প্রধান কারণই কিন্তু আপনি একই মোজা বারবার পরে যাচ্ছেন, একই বৃষ্টিতে আপনি ভেজাচ্ছেন, সেই স্যাঁতস্যাঁতে পরিবেশেই আপনি সারাক্ষণ কাজ করছেন। চেষ্টা করুন যে প্রত্যেক দিন মোজা চেঞ্জ করার, যদি মোজা পরে থাকেন। আর যদি নর্মাল কোনো জুতো পরে থাকেন, চেষ্টা করুন যে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার, ধুয়ে ফেলে গরম জলে ধুয়ে শুকনো করে নিন।
2: আর এই যে ময়েশ্চারাইজারের কথা আপনি বললেন, এই বিষয়ে কি কোনো কম্পোজিশন বা কিছু মাথায় রাখতে হবে? মানে অনেক সময় তো দোকানে গিয়ে অনেক ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়, মানে সাধারণ মানুষ কিভাবে বুঝবে?
1: কিছু নয়, আপনি সাধারণ যে কোনো ময়েশ্চারাইজার মোটামুটি ভালো, খারাপ নয়, যে কোনো আপনি ক্যালামাইন টাইপের যে ময়েশ্চারাইজারগুলো হয়, ঠিক আছে, সেই সবগুলোই মোটামুটি ভালো, সে যে কোনো ধরনেরই হোক, ঠিক আছে, তাতে আলাদা কিছু নেই। আপনি যদি কিছুই না থাকে, আপনি তিন পক্ষে আপনি নারকোল তেলও ব্যবহার করতে পারেন, যদিও সেটা আমি বলি না যে সর্বপ্রথম, চেষ্টা করবেন যে ময়েশ্চারাইজার ব্যবহার করার।
2: আচ্ছা, আর এগুলো তো হলো অসুস্থতার লক্ষণ, এবার যদি অসুস্থ হয়, মানে বর্ষাকালে অসুস্থ হলে কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে এবার আর দেরি না করে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?
1: বর্ষাকালে বেশিরভাগ মানুষের যেটা হয়, মানুষজন মনে করে যে একাদ দিন সর্দি কাশি হয়েছে, ও ঠিক হয়ে যাবে পরের দিন, ঠিক আছে? এবং অনেকাংশে ওই ভাইরাল ফিভার থাকলে সেটা ঠিক হয়েও যায়, সেটাও নয়, কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আমাদেরকে খুব নজরে রাখতে হবে। কী কী? যদি দেখেন যে ধরুন তিন দিন হয়ে গেছে, এখনও জ্বর আপনার 100 পেরিয়ে গেছে, এখনও জ্বর ততটাই প্রচণ্ড, এতটাই জ্বর হয়েছে যে আপনি একদম কি বলবো, আপনি একদম শুয়ে পড়েছেন, খুবই দুর্বল হয়ে পড়েছেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে শোয়া থেকে উপরে উঠলেই মাথা টলে যাচ্ছে, ঠিক আছে, বসতে গেলেই মাথা টলে যাচ্ছে। বা যদি দেখেন যে, বিশেষত আমাদের ডেঙ্গু বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়, সেটা হচ্ছে যে সামান্য পরিমাণে দেখবেন যে রক্তক্ষরণ হচ্ছে, আপনি এই জিনিসগুলো যখনই হতে থাকবে সঙ্গে সঙ্গে দেখাবেন, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, যে সর্দি কাশির ব্যাপার হয়। যদি দেখেন যে খুব পরিমাণে ঘর ঘরে কাশি হচ্ছে, যেটা কোনোভাবেই কমছে না, আপনি শুতে পারছেন না ঠিকঠাক করে, সঙ্গে সঙ্গে কিন্তু বলবেন, ডাক্তারের পরামর্শ নেবেন।
2: আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার,
0: বলুন।
3: আমি হুগলি জেলা রাজবলার থেকে আশিস ভর কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
3: সবাইকে নমস্কার।
2: নমস্কার।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে বর্ষাকালে গায়ে যে চুলকানি বেরোয়, এর হাত থেকে কি করে প্রতিকার পাওয়া যায়? আর তেল মাখার সময় নারকেল তেল মাখা কি ভালো?
0: বেশ, ডাক্তারবাবু এর উত্তর দেবেন।
1: প্রথমেই যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে চুলকানির হাত থেকে প্রতিরক্ষা করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার চামড়াটা কিন্তু সবসময়, আপনি যদি সবসময় স্যাঁতস্যাঁতে রাখেন, সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হবেই। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক সময় যখনই আপনি বৃষ্টি থেকে ভিজে থেকে ফিরে এসেছেন, সঙ্গে সঙ্গে কোনো গরম জলে চান করুন বা সেই জায়গাটাকে ধুয়ে ফেলুন, নিয়ে সেই জায়গাটাকে ভালো করে মুছে চেষ্টা করুন যে সেই জায়গাটাকে শুকনো রাখার, প্রথম। আর একটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে কি, যদি

0: আপনি নারকোল তেল ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। কিন্তু তার থেকেও ভালো কিন্তু যে কোনো ময়েশ্চারাইজারগুলো, নারকোল তেল কিন্তু অবশ্যই প্রাকৃতিকভাবে খুবই ভালো।
1: আচ্ছা, বর্ষাকালে স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে কিন্তু প্রচুর প্রচলিত মিথ বা ভুল ধারণা যেগুলো রয়েছে, সেগুলো মানে কি সত্যি ভেঙে দেওয়া জরুরি? মানে কি কি মিথ মনে হয় যে আছে?
0: অবশ্যই ভেঙে দেওয়া জরুরি। সবার প্রথম সেটা হচ্ছে কি, যে বৃষ্টিতে ভিজলেই নাকি সর্দি কাশি হয়? না, হয় না। বৃষ্টিতে ভিজলে সর্দি কাশি হয় না?
1: তাহলে একটু মন খুলে বৃষ্টিতে ভেজে যাবে।
2: ভাঙাভাঙির কথা বলার পর ভেঙে দেওয়া, লড়াও কি যে তোমার এটা মনোভাব, আমি ভাবছিলাম এরপরে কি করা যায়, বলুন ডাক্তার।
0: বৃষ্টিতে ভিজলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে টেম্পারেচার কমে যায়। আমাদের শরীরের একটা থাকে, সেটাকে বলে থার্মো রেগুলেশন। আমাদের শরীর একটা পর্যাপ্ত টেম্পারেচার নিয়ে বাঁচতে ভালোবাসে। যখনই টেম্পারেচারটা কমে গেল তখনই কিন্তু যে জিনিসটা হয়, আমাদের ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের ভেতরে হয়তো ছিল, তারা নিষ্ক্রিয় ছিল, ওই টেম্পারেচার এবং ওই ময়েশ্চারে কিন্তু তারা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে পড়ে। যেই মুহূর্তে অ্যাক্টিভ হলো সঙ্গে সঙ্গে আমাদের সর্দি কাশি লেগে যায়। তাই জন্য আমাদের একটা প্রচলিত মিথ হচ্ছে সর্দি কাশি কিন্তু বৃষ্টিতে ভিজলেই হয়। না, একদমই নয়। সর্দি কাশি হয় হচ্ছে ভাইরাসগুলোর কারণে, বৃষ্টির জন্য নয়। প্রথম আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, সমস্ত সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খেতে হয়? না, একদম নয়, সেটা নয়। বেশিরভাগ সর্দি কাশিগুলোই আমি যেমন বললাম ভাইরাল হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনোই ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র এবং শুধুমাত্র ব্যাকটেরিয়াকেই মারতে পারে, ভাইরাসকে নয়।
1: আচ্ছা,
0: যেমন আর একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে কি, যে আপনি কয়েকজন থাকেন যে আমি পার্টিকুলার এই একটা সাপ্লিমেন্ট নিই, আমি পার্টিকুলার ওই একটা সাপ্লিমেন্ট নিই, আমি তাহলে কোনোদিনই সর্দি কাশি হওয়ার কথা নয়। না, একদমই নয়। সাপ্লিমেন্ট একটা সাপ্লিমেন্টই, এর থেকে বেশি কিছু নয়। হতেই পারে হয়তো যে সেই সাপ্লিমেন্টের এমন কোনো প্রতিরোধ ক্ষমতা নেই যে আপনার সর্দি কাশিকে বাঁচিয়ে রাখতে পারবে, ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকুন, চেষ্টা করবেন যে এই জিনিসগুলো যেন প্রত্যেক সময় আপনি না করেন।
2: এবং এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, মানে বর্ষাকালে বিশেষ করে দেখা যায় যে ভিটামিন এবং সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা খুব বেড়ে যায় নিজের থেকেই, এবং খুব হাই ডোজের ভিটামিন সি নেওয়া এবং তাতে মনে হয় যে ইমিউনিটি ঠিক থাকবে, তো এভাবে যে নিজের থেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন তখন কোনো ভিটামিন সাপ্লিমেন্ট বা যে কোনো কিছু স্টার্ট করে দেওয়া, এই ধরনের এগুলো কতটা যুক্তিযুক্ত আপনি কি মনে করেন, পরামর্শ ছাড়া নিজের থেকে কিনে খাওয়া?
0: না, নয়, একদমই যুক্তিযুক্ত নয়। কেন, আপনি নিজেই ভেবে দেখুন, আপনার যে কোনো রোগ হতে পারে, সেই সবগুলোর জন্য আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন না, আর পারবেনও না। বাজার চলতি যে কটা ভিটামিন সাপ্লিমেন্ট আপনি পাচ্ছেন, সেগুলোতে সামান্য পরিমাণে হয়তো নিউট্রিশন আপনি পেতে পারেন, সব কিছু নয়। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, এই সাপ্লিমেন্টগুলোর বাস্তবিক কোনো ডোজ থাকে না, যে ডোজগুলো বা খুবই হাই ডোজে থাকে, যে হাই ডোজে থাকাকালীন আপনার শরীরের বরং সে ক্ষতি করতে পারে, ঠিক আছে। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এরকম সাপ্লিমেন্টগুলো নেবেন না।
2: আর এই যে মাল্টিভিটামিন, অনেকে মনে করে যে এই সময় যদি টানা একটু মাল্টিভিটামিন কোনো একটা কিনে খাওয়া যায় তাহলে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু হলেও বাড়ে, সেটা কি সম্ভব?
0: না, বেশিরভাগ ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা আমরা বাঁচাতে পারি ওই বলেছিলাম ভিটামিন ডি বা ভিটামিন সি বা এই জাতীয় জিনিসগুলো থেকে, তার সঙ্গে মাল্টিভিটামিনের বিশেষ সম্পর্ক নেই। মাল্টিভিটামিন আপনি নিতে পারেন, কিন্তু সেটার সঙ্গে এই রকম সর্দি কাশিতে খুব প্রতিরোধ হয়ে যাবে এমন নয়। সাইট্রাস ফ্রুট আপনি নিন, প্রাকৃতিক সোর্সগুলো নিন, প্রাকৃতিক সোর্সগুলো কিন্তু অনেকটাই ভালো, ঠিক আছে। তাই সেখান থেকে ভিটামিন সি নিতে পারেন, সেখান থেকে আপনি যে কোনো ধরনের ভিটামিন নিন, মিনারেলস নিন, প্রাকৃতিক সোর্সগুলো কিন্তু অনেকটাই ভালো যে কোনো মাল্টিভিটামিন ট্যাবলেটস বা ক্যাপসুলসের থেকে।
1: আচ্ছা, মানে এই যে একটা প্রচণ্ড গরম আজকে আর কালকে ঝমঝম করে বৃষ্টি, বা অনেকেরই অফিসে প্রচণ্ড চিল্ড এসি, তারা কাজ করছে তারপর বেরিয়ে একটা প্যাচ প্যাচে গরম, এই যে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে সেগুলোতে মানে বর্ষাকালের যে অসুখ বিসুখ সেটা কি এফেক্ট হচ্ছে এর থেকে বেশি?
0: অবশ্যই ক্লাইমেট চেঞ্জ কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে। খুব সোজাভাবে বলছি, ধরুন আজকে আমার একটা সময় শীত হতো, একটা সময় বসন্ত হতো, একটা সময় গ্রীষ্মকাল হতো, একটা সময় বর্ষাকাল হতো, এখন সেটা হচ্ছে না। এখন যে কোনো সময় নিম্নচাপ হয়, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে,
2: কনফিউজড কারণ
0: একেবারে। সুতরাং আপনি নিজেই ভাবতে পারছেন, ধরুন আজকে আপনার থাকার কথা ছিল, আজকে এখন হয়তো গ্রীষ্মকাল, আপনার হঠাৎ করেই বর্ষাকাল চলে এলো, এবং যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো বর্ষাকালে অ্যাক্টিভ হতে পারতো তারা এখন অ্যাক্টিভ হয়ে গেল। এবার প্রথম এটা, আর একটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে কি, টেম্পারেচার বাড়ছে। বর্তমান দিনে গ্লোবাল ওয়ার্মিং একটা বড় ব্যাপার। এবার গ্লোবাল ওয়ার্মিংয়ে টেম্পারেচার যেখানে বাড়ছে, অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া যারা কিনা আগে নিষ্ক্রিয় ছিল, তারা কিন্তু আবারও ফিরে আসছে, তারা কিন্তু আবারও পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে। আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে, এই যে উপযুক্ত টেম্পারেচার এবং উপযুক্ত আর্দ্রতা, এটা কিন্তু ভাইরাসকে বংশবিস্তারে খুব সাহায্য করে। ভাইরাস বংশবিস্তার করলে যেটা হয়, ভাইরাসের কিন্তু খুব দ্রুত মিউটেশন হয়। ভাইরাস একবার যদি বংশবিস্তার করতে শুরু করে তাহলে

0: মিউটেশন হতে শুরু করে। যেই যে মিউটেশনটা হলো, মিউটেশনের জন্য কিন্তু অনেক ধরনের নতুন ভাইরাস তৈরি হতে পারে। একটার তো নাম আপনারা আমরা সবাই জানি, ঠিক আছে, যেমন হচ্ছে করোনা। হঠাৎ করেই মিউটেশন হয়ে এমনই একটা এ হলো যে সে একদম বিশ্বব্যাপী একদম বিরাট এ ফেলে দিল। এইরকম জিনিস কিন্তু এখন প্রায়শই হচ্ছে।
1: আচ্ছা, আরেকটা বিষয়, যারা ধরুন দীর্ঘদিন কোনো রোগে আক্রান্ত, শিশু হতে পারে, বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, তাদের জন্য বর্ষাকালে আপনার বিশেষ কী পরামর্শ থাকবে?
0: দীর্ঘমেয়াদী রোগের মধ্যে কিন্তু সব থেকে আগে শিশুদের জন্য আমি প্রথম, আচ্ছা প্রথম শিশুদের থেকে আসি। শিশুদের ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে কি, যদি আপনি প্রচুর ভিজে থাকে, চেষ্টা করুন ওকে শুকিয়ে রাখার, চেষ্টা করুন যে শিশুদের যেন কোনোভাবে কোনো ইনফেকশান না ছড়ায়। ইনফেকশান বড়দের থেকে বেশিরভাগ ক্ষেত্রে ছড়াতে পারে, প্রথম। আর একটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মানুষদের ক্ষেত্রে, আপনি যেটা বললেন দীর্ঘমেয়াদী রোগ যেটা হয়, সেটা হচ্ছে ধরুন ডায়াবেটিস, ধরুন আমাদের কোলেস্ট্রল বা বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক ফুড সব থেকে বেশি দরকারি, যেটা আমি বলে রাখলাম বর্ষাকালে খুব দরকারি। আর একটা হচ্ছে তাদের ইমিউনিটি যাদের খুব কম, ধরুন ইমিউনো কম্প্রোমাইজড মানুষ, ধরুন কারোর ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এরকম মানুষদের, তাদের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বলবো যে প্রতিষেধক ভ্যাকসিনগুলো নিয়ে রাখুন। কারণ একবার তাদের যদি নিউমোনিয়া হয়, বাকিদের ক্ষেত্রে যদি 5 দিনে সেরে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় তাদের হসপিটালাইজ পর্যন্ত হতে হয়েছে। ঠিক আছে,
1: এই ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি কি, মানে কোথায় যোগাযোগ করা বা কিভাবে পুরো প্রসেসটা যদি একটু বলেন ছোট করে?
0: ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি খুবই সোজা। আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা যদি বলি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মোটামুটি দুটো ভাবে আপনি নিতে পারেন, 0.25 ml, 0.5 ml। 0.25 ml কাদের জন্য? আপনি 6 মাস থেকে 35 মাসের যে বাচ্চাদের জন্য, তাদের জন্য। এবং বড়দের জন্য আপনি অনায়াসই 0.5 ml এর ভ্যাকসিনটা নিতে পারেন। এটা হচ্ছে প্রত্যেক বছর দেখবেন হু একটা গাইডলাইন বার করে, এবং প্রত্যেক বছর নতুন নতুন স্ট্রেনগুলোকে বার করে, যেগুলোর পদ্ধতি অনুযায়ী আমাদের নতুন ভ্যাকসিন বেরোয় মোটামুটি মেয়ের শেষ কালে বা জুনের শুরুর দিকে ভ্যাকসিনটা বেরোতে শুরু করে। এবং প্রত্যেক বছরই সেই ভ্যাকসিনটা নিলে কিন্তু ইনফ্লুয়েঞ্জা, মেইনলি ইনফ্লুয়েঞ্জার থেকে কিন্তু আমরা প্রোটেক্টেড থাকতে পারি। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমাদের নিউমোনিয়ার কিন্তু দুটো ভ্যাকসিন হয়। বর্তমানে একটা ভ্যাকসিন বেরিয়েছে যেটা কিনা একটাতেই আমাদের কভারেজ দিয়ে দেয়, তাও বেশিরভাগ চিকিৎসকরা এখনও অবধি দুটো ভ্যাকসিন দেয়। একটা ভ্যাকসিন এখন, 6 মাস বাদে আর একটা ভ্যাকসিন, এটা কিন্তু স্ট্রেপটোকক্কাল নিউমোনি, যেটা আমাদের নিউমোনিয়ার একটা প্রধান কারণ, তার থেকে আমাদের প্রতিরোধ করতে সাহায্য করে।
2: বেশ, তাহলে ওভারঅল আমাদের শ্রোতাদের জন্য বর্ষাকালে সুস্থ থাকার যদি 5টা টিপস আমি বলতে বলি, তাহলে সেগুলো কি?
0: প্রথম যেটা টিপস, সেটা হচ্ছে যে আপনি শুকনো থাকুন। খুব বেশি আপনি যদি স্যাঁতস্যাঁতে জায়গায় থাকেন তাহলে কিন্তু হবেই। আচ্ছা, যেখানে খুব মশার প্রাদুর্ভাব আছে, চেষ্টা করুন যে মশাটাকে মশারি খাটানো বা যে কোনো ধরনের আরও যে এগুলো থাকে, মশা যে রিপেলেন্ট যে স্প্রেগুলো থাকে, সেগুলোকে ব্যবহার করার। আচ্ছা, খুব অ্যালার্জি বা যাদের থাকে তাদের ক্ষেত্রে যেগুলো আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে খুব পরিমাণে যে স্যাঁতস্যাঁতে বা ছাতা যেগুলো থাকে, সেগুলোকে আপনি বাড়ি থেকে বার করে রাখুন, হাউস ডাস্ট মাইট থেকে বার করে রাখুন। আর একটা হচ্ছে কি, জমা জল যদি থেকে থাকে, চেষ্টা করুন জমা জলগুলোকে পরিষ্কার করা, প্রতি 3 দিন অন্তর অন্তর জমা জলগুলোকে পরিষ্কার করার, বাড়ির টব, বাড়ির কোনো বালতি, গামলা, এরকম কিছু। ঠিক আছে, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি, খোলা খাবার, খোলা জল, ঠিক আছে, চেষ্টা করুন যে না খাবার, খুব চেষ্টা করুন জল ফুটিয়ে খাবার যদি খুব সমস্যা না হয়। ঠিক আছে, এই সেই কয়েকটা জিনিস কিন্তু মেনে চললেই বর্ষাকালে অনেকটা আপনি সুস্থ থাকতে পারেন।
1: একদম, এবং আমরা চেষ্টা করবো এই সমস্ত বিষয় মাথায় রাখার। কিন্তু আমাদের রোজ অনুষ্ঠানিক এই সময় একটা বিশেষ চমক থাকছে, সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের আপডেট, এবং সেই নিয়ে আজকের যে বিশেষ প্রতিবেদন সেটা চট করে শুনে নেওয়া যাক সৃজনী।
2: একেবারে একেবারে,
1: আচ্ছা শুনি, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।
3: কিছু স্বপ্ন কিছু মানুষের কাছে স্বপ্নই থেকে যায়, শত চেষ্টা করেও স্বপ্নের খুব কাছে গিয়েও সেই স্বপ্নের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদের একটা মস্ত বড় শিক্ষা দিয়েছে, তুমি যতই সেরা হও না কেন, খেলায় রেজাল্ট কিন্তু কারোর আবেগ বা কারোর কথা ভেবে আসে না। মাত্র এক রাত আগেই, যেটা কিনা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, সেটা আমরা কেউ সহজেই বিশ্বাস করতে পারিনি। আর ঠিক একদিনের মধ্যেই আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষবারের মতো নিজের দেশের হয়ে ওই লাল জার্সিটা পরে মাঠে নামলো। আমরা সবাই জানতাম এই স্পেন টিমটা কতটা শক্তিশালী, ফিফা র্যাঙ্কিং এ তারা এখন 2 নম্বরে, যেখানে পর্তুগাল রয়েছে 5 নম্বরে। স্বাভাবিকভাবেই স্পেন কিন্তু ফেভারিট ছিল, আর ফেভারিট টিমের সঙ্গে লড়াই করার এক

0: বাড়তি প্রেশার পর্তুগালের প্রথম থেকেই ছিল, তবুও মনে মনে কোথাও একটা আশা ছিল যে আজ হয়তো কোনো একটা মিরাকেল ঘটে যাবে আর CR7 হয়তো তার ম্যাজিক আবার দেখাবেন আর সেই ম্যাজিকেই গোটা বিশ্বকে স্তব্ধ করে দেবেন। কিন্তু না, কাল সেই মিরাকেল আর হলো না। ডালাস স্টেডিয়ামের গমগমে গ্যালারি থেকে পর্তুগিজ সমর্থকদের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস আর রোনাল্ডোর চোখের জলই কাল রাতের আসল গল্প ছিল। কিন্তু অন পেপারে এত বড় আর ব্যালেন্সড একটা টিম হওয়া সত্ত্বেও কেন শেষ পর্যন্ত হারতে হলো পর্তুগালকে, সেই নিয়েই আজকে আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে আজকের রাউন্ড আপে। আসলে কাল রাতের ম্যাচে পর্তুগালের হারের পিছনে মেইন কারণ ছিল তাদের অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডসেট। ফার্স্ট হাফে প্রায় 55% বল পজিশন ছিল স্পেনের কাছে, যেখানে পর্তুগাল শুধু ব্যাক ফুটে ডিফেন্স করে গেছে। পর্তুগালের প্লেয়াররা উইং বা মাঝমাঠ দিয়ে কোনো আক্রমণাত্মক চান্স ক্রিয়েটই করতে পারছিল না। তাদের পুরো স্ট্র্যাটেজিটাই যেন ভুল ছিল। যখনই বল মাঝমাঠে আসছিল, দুপাল্লা শট বা থ্রু পাস বাড়ানোর বদলে পর্তুগাল শুধুই ব্যাক পাস আর সাইড পাস করে খেলাটাকে স্লো করে দিচ্ছিল। এমনকি পর্তুগাল যখনই বল নিয়ে স্পেনের বক্সে ঢোকার চেষ্টা করছিল, স্প্যানিশ ডিফেন্ডাররা তাদের ঘিরে ধরলেই ভয় পেয়ে তারা আবার ব্যাক পাস করে দিচ্ছিল। কোনো রিস্ক নেওয়া বা 1-on-1 ড্রিবল করার মানসিকতা কাল পর্তুগালের খেলায় দেখা একদমই যায়নি। আর রবার্তো মার্টিনেজ তার ভুল ট্যাকটিক্স এর কারণে মাঝমাঠ থেকে লং রেঞ্জ শট মারার কোনো সুযোগ কাল তারা তৈরি করতে পারল না। আর সব থেকে অবাক করার বিষয় কি জানো, যখন 90 মিনিট হয়ে 1 মিনিট অতিরিক্ত সময়, যখন স্পেন গোল দিয়ে 1-0 লিড নিয়ে নিল, তখনও কিন্তু পর্তুগালের কোনো তাড়াহুড়ো বা প্রপার কাউন্টার অ্যাটাক চোখে পড়েনি। তারা বল পজিশন নিজেদের কাছে রাখার চক্করে ব্যাক পাস দিয়ে সময় নষ্ট করছিল। রোনাল্ডো পুরো ম্যাচে মাত্র 3টি শট মারতে পেরেছিলেন, যার মধ্যে 2 অন টার্গেট ছিল। কিন্তু স্পেনের বাজপাখি উনাই সিমন চমৎকার সেভ করেন। আর স্পেনের কথা আমি কি বলবো, এই ওয়ার্ল্ড কাপে স্পেনের ডিফেন্স যেন এক দুর্ভেদ্য চীনের প্রাচীর। তোমাকে জানিয়ে রাখি, এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত স্পেন একটা গোলও কনসিড করেনি। পরপর 5টি ম্যাচে ক্লিন শিট রেখে গোলকিপার উনাই সিমন এক নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছেন। পর্তুগালের এই মন খারাপের ম্যাচটার পর এবার নজর দেওয়া যাক সিয়াটল স্টেডিয়ামে আরো একটা বিগ ম্যাচের দিকে, যেখানে বেলজিয়াম হোস্ট কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে জাস্ট উড়িয়ে দিয়েছে। চার্লস ডি কেটেলিয়ারের জোড়া গোল এবং 93 মিনিটে লুকাকুর ইন্টারন্যাশনাল কেরিয়ারের 93তম গোল করে 4-1 গোলে জিতে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে চলে গেল। আর এই জয়ের সঙ্গে সঙ্গে বেলজিয়াম কিন্তু এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল স্কোরিং টিম হয়ে গেছে। আর এর ফলেই আগামী 10 জুলাই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আমরা দেখতে চলেছি ফুটবলের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্ল্যাশ, যেখানে স্পেন বনাম বেলজিয়ামের ম্যাচ হবে। একদিকে থাকবে টুর্নামেন্টের সেরা ডিফেন্স স্পেন, যারা এখনো পর্যন্ত একটা গোলও খায়নি, আর অন্যদিকে থাকবে গোলের বন্যা বইয়ে দেওয়া এই বেলজিয়াম টিম। সেরা ডিফেন্স বনাম সেরা অ্যাটাক, এই ম্যাচটা যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই ওয়ার্ল্ড কাপের তা বলাই বাহুল্য। তবে রাউন্ড অফ 16-এর রোমাঞ্চ কিন্তু এখনই শেষ হচ্ছে না। আজ অর্থাৎ 7 জুলাই রাতে এবং আগামীকাল ভোর রাতে আমাদের জন্য অপেক্ষা করছে আরো 2 হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম ম্যাচে আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে লিওনেল মেসির টিম আর্জেন্টিনা বনাম মোহাম্মদ সালার টিম ইজিপ্ট, আর ভ্যাঙ্কাভারে লড়বে জাকার সুইজারল্যান্ড বনাম জেমস রদ্রিগেজের কলম্বিয়া। এই 2 ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে কানসাস সিটির কোয়ার্টার ফাইনালে। আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ করছি। তোমার কি মনে হয়, বেলজিয়াম কি পারবে কোয়ার্টার ফাইনালে স্পেনের এই উইনিং মোমেন্টাম থামাতে? তোমার মতামত অবশ্যই আমাদের জানাও। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। Till then, keep loving football.
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর কিন্তু আমরাও আমাদের শো আর কি র‍্যাপ আপের জায়গায় চলে এসেছি, তাই আশাবাসী
3: একদম, কারণ ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে আর সময় আমাদের হাতে নেই, তাই এবার তো বিদায় জানাতেই হবে, তাই না?
2: একদম একদম। আর তার সাথে সাথে এই বিদায় নেওয়ার সাথে সাথেই আমরা একবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে এখানে এসে আপনার কেমন লাগে।
3: প্রথমত ধন্যবাদ এত

0: আমাদের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
1: ধন্যবাদ আপনাদেরও, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কারণ যে কটা প্রশ্ন ছিল সবকটাই কিন্তু আমাদের বাস্তব জীবনে খুবই দরকারি, খুবই দরকারি। এবং শ্রোতা বন্ধুদেরও অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলোকে আমি চেষ্টা করেছি যথার্থ উত্তর দেওয়া যতটা আমি পারি, ঠিক আছে। এবং আমার খুবই পছন্দ হয়েছে,
0: বেশ ভালো। এখন সব কিছু নিয়ে আমাদের বেশ জমজমাট প্রশ্ন উত্তরের একটা রাউন্ড গেল। এবং তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ, কারণ সেখানেই তোমরা পাবে আমাদের সব অনুষ্ঠানের আপডেটস। আর
2: যেতে যেতে রইল অনুপম রায়ের কণ্ঠে একটা সুন্দর গান তোমার জন্য। আজ তাহলে আসি, টাটা।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন বিজ্ঞাপনের পর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in।

0: মুক্তিগীতি শুনলেন পান্নালাল ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোর লাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দোতারায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী নবনীল সরকার।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা এ পর্যন্ত 3। মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এসআইটির সদস্যরা এলাকায় তদন্ত চালিয়ে যাচ্ছে। বারুইপুর জেলা পুলিশের এসআইটি সদস্যরা তদন্ত করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। অপরাধীদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। আজ তিনি বারুইপুর যাবেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বারুইপুর যান ও পরিবারের সঙ্গে কথা বলেন। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওইদিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। কৃষির প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা, প্রাকৃতিক চাষের প্রসার এবং কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে ভারতীয় কিষাণ সংঘ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিওএফএম এর যৌথ উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযান শীর্ষক প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

0: বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি বলেন, কৃষিকে লাভজনক ও প্রযুক্তি নির্ভর করে তোলার পাশাপাশি যুব সমাজকে কৃষির প্রতি আগ্রহী করে তোলাই সরকারের কাজ। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস মেসিকান্ডি জিজ্ঞাসাবাদের জন্য আজ নিয়ে তৃতীয় দিন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশ তাঁকে তলব করে। আগামী 10 জুলাই কলকাতা হাইকোর্টে মেসিকান্ডে রিপোর্ট জমা পড়ার কথা। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা ওয়েব ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী 2 অক্টোবর নতুন বাঘ নিয়ে আসার প্রস্তুতি খতিয়ে দেখতে আলিপুরদুয়ারের রাজা ভাতখাওয়া এনআইসিতে প্রশাসনিক বৈঠক করেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিকা, জেলা শাসক ও অন্যান্যরা। মুর্শিদাবাদের বহরমপুর ও বেলডাঙ্গায় পৃথক 3টি পথ দুর্ঘটনায় গত 2 দিনে এক কিশোর সহ 3 জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম হাবিব আলী, বয়স 16 বছর, কেতাবুল শেখ 55 বছর এবং 42 বছরের গীতা রাম। পুলিশ এই ঘটনায় 2টি টোটো ও 1টি লরি আটক করেছে। মুর্শিদাবাদের নবগ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে গত রবিবার গভীর রাতে বোলনপুর গ্রাম থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার অপরাধ শাখা অনুগ্রাম থানার পুলিশ এই গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্র, আইরিস স্ক্যানার সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ সরে যাওয়ায় আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায়। সতর্কবার্তা জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের 2টি জায়গায়। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রগর্ভ মেঘ, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার 2টি জায়গায়। এছাড়াও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির 2টি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ তো আপনারা শুনেন এবং তাদের পরামর্শ শুনে আপনারা উপকৃত হন, কৃষিকাজে সফলতা আসে সে কথা আপনারা জানিয়েছেন। ঠিক তেমনি আমাদের এই বিভিন্ন অনুষ্ঠান, কৃষিকথার আসর হোক বা ক্ষেত খামারের কথা হোক, সেগুলো শুনে এমন একজন কৃষক বন্ধু, একজন প্রবীণ কৃষক বন্ধু এবং সবচাইতে বলা ভালো আমাদের একজন একনিষ্ঠ শ্রোতা বন্ধু, তিনি আজকের এসেছেন আমাদের স্টুডিওতে। তার মুখ থেকে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা এবং অনুষ্ঠান শুনে তিনি কতটা উপকৃত হন সে বিষয়ে

0: এবং সর্বোপরি তার চাষের অভিজ্ঞতা আমরা শুনব। আমরা পেয়েছি একজন প্রবীণ কৃষক বন্ধু এবং আবারও বলি আমাদের একনিষ্ঠ একজন শ্রোতা বন্ধু। আমরা নামটা তার মুখ থেকেই শুনি। নমস্কার, আপনার নামটা একটু শুনি।
1: আমার নাম অভিমন্যু মণ্ডল।
0: আপনি কোথা থেকে আসছেন?
1: আমি আসছি মোগরাহাট 1 নম্বর ব্লক থেকে, উস্তি থানা অন্তর্গত। আমার বাড়ি প্রাণবল্লভপুর, পোস্ট প্রাণবল্লভপুর।
0: আচ্ছা আচ্ছা অভিমন্যুবাবু, আমি তো বললাম যে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে একজন প্রবীণ শ্রোতা বন্ধু এবং প্রবীণ কৃষক বন্ধু, আপনার বয়সটা যদি একটু বলেন।
1: আমার বয়স হচ্ছে 74 বছর 3 মাস।
0: আরে বাবা, সত্যি বলা ভালো যে আমাদের যারা প্রবীণ তরুণ তাদের মধ্যে একজন, মানে আপনাদের কাছে বয়সটা হয়তো সংখ্যা মনে হতে পারে, কিন্তু যদি আমরা ওনাকে দেখাতে চাই বা আপনাদের কথার মাধ্যমে যদি ওনার বর্ণনা করতে চাই, একজন গ্রামের সহজ সাদা মাটা একজন ধুতি পাঞ্জাবি পরে আসা কৃষক বন্ধু, এবং এই বয়সে তিনি রীতিমতো চাষ করেন। আপনার কত জমি রয়েছে?
1: এক দেড় বিঘে হবে।
0: দেড় বিঘা জমি? হ্যাঁ। দেড় বিঘা জমিতে আপনি কি ধরনের চাষ করেন?
1: আমি দেড় বিঘা জমিতে আমি প্রথম তো বর্ষার ধান লাগাই, তার ওই কার্তিক মাসে আবার ওই খেসারি করা ছিটিয়ে বুনি, আবার তার মাঝখানে মানে লাইন করে চৈতন্য মুখও রাখি, আবার 5 ফুট 6 ফুট অন্তরে আবার ওই অর্ডার করাইও দিয়ে রাখি বোরিং করে।
0: এতগুলো একটা জমিতে?
1: হ্যাঁ। আবার ওই জমিতে ওই নরম মাটিতে কিছু আবার শাকের দানা ফেলে দিলাম, তাতেও দুটো শাক ফাক হয়, গাছও হয়, মানে মোটামুটি ফসল হবে।
0: চাষ করছেন এই যে একটা জমিতে এতগুলো প্লটে প্লটে ভাগ করছেন বা বিভিন্ন এই যে কোথাও
1: সব লাইনে
0: বা কোথাও লাইনে বুনছেন, এই পরামর্শগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন?
1: এই পরামর্শগুলো আমি এই রেডিওতে ওই কৃষি কথার আশেপাশে শুনি, নানান জায়গার মানে ওখানে থেকে বলে যে ধরুন
0: বিশেষজ্ঞ আসেন।
1: হ্যাঁ, বিশেষজ্ঞ ধরুন নদিয়ায় থেকে বলছে কেউ, কেউ নরেন্দ্রপুর থেকে বলছে, কেউ সোনারপুর থেকে বলছে, কেউ আবার নিমপিট থেকে বলছে, তার মাধ্যমে আবার
0: প্রত্যেকের অনুষ্ঠানগুলো আপনি শোনেন এবং সেখান থেকে এগুলো ধারণাগুলো এসেছে, সেইভাবেই চাষটা করছে।
1: সেইভাবে আবার কিছু আগেকার পদ্ধতি চাষ যেমন করতাম, ধরুন ধান চাষ হয়ে গেল তখন তো আর তো ওই চৈত মুখ এটে অত হতো না, ওই সব হাল টাল দিয়ে তখনকার ঝিঙে উচ্ছে ওই সব মাদা কেটে ওই জমিতে দেওয়া হতো গরমের, ওতে জল লাগতো না, কিছু লাগতো না। এখন আর সেগুলো আর তো দেওয়া হয় না, যে গরমের জিনিস সব আমাদের সব তুলে দেয়, যেমন আমাদের পৌষে ধান উঠে গেছে আর ও গরমের ওই ঝিঙেও উঠে গেছে, ওই আপনার ওই উচ্ছেও উঠে গেছে। এখন সব নতুন নতুন পদ্ধতি হয়েছে, সেগুলো ওই সব মানে গাছে টাছে সব তুলে দিয়ে সব মাচা ফাচা করে ওই রাসায়নিক সার টার দিয়ে শেষ করে দিয়েছে ওরা।
0: রাসায়নিক সার দিয়ে শেষ করে দিয়েছে বলছেন আপনি, তা আপনি কি সার প্রয়োগ করেন? তা
1: আমি তো ধরুন এই মানে আমি তো কোনো সারই জানি না, আমি ওই জৈব সার ওই বাড়ির ওই পচা খুঁটি মুটি ফুটি আর ওই গোবর টোবর মাঠ থেকে গুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসে তারপর এই সব ঝাড় খড় ফড় আবর্জনা হয় এগুলো সব এক জায়গায় দিয়ে মানে রেখে এখনো আমি আমার এই সব ধান ঝাড়া হয়েছিল তার সেই পলগুলো সেসব এক জায়গায় রেখে ওই সব পচিয়ে দিচ্ছি, ওতে আবার ওই বর্ষায় পচে টচে গিয়ে 2-4টে কুড়ো হলো, খাওয়া হলো, আবার ওগুলো নিয়ে ছিটিয়ে দিলাম।
0: আচ্ছা, কুড়ো বলছেন মানে ওই যে ছত্রাক?
1: হ্যাঁ,
0: মাশরুম? মাশরুম?
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা।
1: এখন তো নতুন নাম দিয়েছে মাশরুম, তো আমরা জানি কুড়ু।
0: হ্যাঁ, গ্রামের মানুষজনদের কাছে এটা খুবই প্রচলিত কথা,
1: এগুলো আমরা খেত। আর ওই জিনিসগুলো ওই যে পচা কুটি মুটিগুলো কুপিয়ে টুপিয়ে যদি বা আপনি চাপা টাপা দিয়ে রাখেন যদি পচে দেয়, ওর একটা সার আছে
0: আর সেগুলো আপনি জমিতে প্রয়োগ করছেন?
1: সেগুলো মাঠে না, সেগুলো ডাঙা বাড়িতে। আবার মাঠে যেগুলো হচ্ছে সেগুলো আবার ওই নাড়া খড় ফড় কেটে আমি তো দেখিয়ে দিয়েছি যে সব জায়গায় সব আমার এক জায়গায় করে সব টাল দেওয়া আছে, ওগুলো এইবারে সব জল টল খেয়েছে একটু নরম হয়েছে, এইবার নিয়ে সব মাঠে সব ছিটিয়ে ফেলে দেব,
0: তারপরে হাল করবেন
1: দিয়ে তার উপরে হাল টাল দিয়ে দেওয়া হল।
0: আচ্ছা,
1: এখন তো আর সে গরুর হাল নেই, এখন পাওয়ার টিলার দিলেই একদম সব কুচে ধুলো একদম সব ইয়ে হয়ে যাবে,
0: ওটাই আপনার মাঠে সার হয়ে গেল।
1: সার হয়ে
0: গেল তারপরে
1: আমার আর তো অর্ডার করাই গাছ আছে মাঠ ভর্তি, ওই লাগাই একসাথে ওই অড়ো করার পাতা। এইবার এইবারে তো সব গাছ কাটা হচ্ছে, সব শুয়ে রাখা হয়েছে পাটের মতন, ওর পাতাগুলো সব পচবে।

0: পাতাগুলো ঝরে যাবে, এবার ডালগুলো বাড়ি নিয়ে আসবে,
1: সার হয়ে যাবে।
0: হ্যাঁ, আর ওগুলো সব তো সার, তেতো সার, যেমন নিম খোল,
1: ঠিক ঠিক,
0: নিম সার দেয় তেতো, তো আমার ওই তেতো আমার আশেপাশে, আর আমার ভেড়ির চারদিকে আগাছা থাকবে না। আমার ভেড়িতে আমি এই বর্ষায় গেলে ঠিক ভাদ্র মাসে আশ্বিন মাসে আমি উতে গাছ লাগাবই লাগাবো, যে কোনো ধরো দুটো ঢ্যাঁড়স গাছ, দুটো বরবটি গাছ, এটা সেটা।
1: এত কিছু করছেন এবং আপনার এই বয়সে দাঁড়িয়ে, এগুলোর জন্য কি কখনো কোনো লেবার বা শ্রমিক ধরতে হয় নাকি আপনি নিজে করেন?
0: না আমার ওইটুকু জায়গা, আমি তো লেবার শ্রমিক ধরে আমার তো পোষাবে না, ওই যা দুটো যা হলো নিজে খেলাম বাজারে ছেড়ে দিল, আমার তো পয়সার দরকার, আমার তো আর সব জিনিসপত্র আমি কিনবো কি দিয়ে, আমি তো বাইরে লোকের কাছে গিয়ে খাটতে পারবার মতন তো শক্তি নেই, আমি কারো কাছে খাটতে গেলে সে তো আমাকে তো হরদম খাটিয়ে নেবে, এ যতটা বাড়ির কাজে খাটতে পারলো খাটলাম, তাতে দুটো সবজি হলো বিক্রি করে দিল, সেই পয়সা নিয়ে আবার জিনিসপত্র এটা সেটা কিনে নিলাম, এইভাবে চলছে আমার। আর আমারও তো ছেলেরা বউরা বৌমারা আছে, তারা সাহায্য করে, কি সাহায্য করে, ওই এসে হয়তো ধান তোলা হলো, ধান কেটে রাখলো, তারা এসে মাথায় করে সব তুলে তেলে নিয়ে রাখলো ঝেড়ে ঝেড়ে দিয়ে।
1: তাহলে মোটামুটি আপনার ছেলে বৌমা তারাও আপনার কাছে সাহায্য?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, আমাদের এই যে সমস্ত অনুষ্ঠানগুলি আপনি শোনেন, নিয়মিত শোনেন,
0: হ্যাঁ,
1: এবং কত বছর ধরে এই রেডিও শুনে আসছেন আপনার এই বয়সে?
0: আমি তো ধরো আজকে ধরুন কত বছর বলবো বলো,
1: সেটা
0: যখন রেডিওতে 7.5 টাকা লাইসেন্স ছিল তখন পোস্ট অফিসে দিতাম, সেই 7.5 টাকার লাইসেন্স থেকে আমি রেডিও শুনতাম।
1: মানে 7.5 টাকার কিসের লাইসেন্স?
0: রেডিওর লাইসেন্স।
1: ও আচ্ছা, রেডিও শোনার জন্য?
0: হ্যাঁ, তখন তো লাইসেন্স দিতে হতো আমাদের, তারপর 7.5টা থেকে অল ইন্ডিয়া রেডিও, মানে অনেক গান বাজবে, শিলং ফিলং এইসব গান বাজবে, সে 15 টাকার লাইসেন্স হলো, তারপর থেকে লাইসেন্সটা উঠেই। তা তেমন
1: থেকে শুনে আসছেন?
0: তখন থেকে আমি শুনে আসছি গান,
1: তো আকাশবাণী 90 বছর পার করলো, দেখতে দেখতে 90টা বছর।
0: হ্যাঁ, আমরা আকাশবাণীতে আমরা বাইরে বসে থাকতাম, একটা তখনকার শিল্পী, বড় শিল্পী, হ্যাঁ সেসব নাম ভুলে গেছি, সেই সব শিল্প আসতো, আমরা শোনার জন্যে তাদের গান তো শুনতে পারবো না বাইরে, তখন ওই তাদের একটু দেখে মুখটুক দেখে তারপর রেডিও শুনবার জন্যে আমরা এসে রাস্তায় বসে থাকতো।
1: আরে বাবা, এত বছর ধরে রেডিও শুনে আসছেন, এবং আপনি তো হাতে কিছু খাতা কলম নিয়ে এনেছেন দেখছি, এগুলোতে কি দেখাচ্ছেন, এগুলো কি রয়েছে?
0: এগুলোতে এখন আর ওই যেসব এতে মানে প্রোগ্রাম করে রেডিও সেন্টার, প্রোগ্রাম করে কৃষি বিভাগে যারা প্রোগ্রাম করে,
1: আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো,
0: হ্যাঁ কৃষি বিভাগে প্রোগ্রাম করে, অনুজমি দুনো ফসলের হ্যাঁ কীভাবে চাষ করতে হবে কীভাবে, এই দেখুন না এইখানে ওই সুব্রতবাবু, হ্যাঁ ওই সুব্রতবাবু, ওই ওনারা ওই
1: কি কি প্রোগ্রাম লিখেছেন, প্রচুর তো লিখেছেন কয়েক পাতা জুড়ে,
0: ওই মাছ চাষ করেছেন,
1: আচ্ছা
0: পেঁয়াজ চাষ করেছেন, ওই চুচুড়ার এতে থেকে ধান চাষে কীরকম ইয়ে করতে হয় সেই সব আছে, ওই কৌশিকবাবুর সাথে
1: প্রাণী পালন নিয়ে,
0: প্রাণী পালন এটা সেটা নানান সাথে না, তো
1: মানে এই যে অনুষ্ঠানগুলি আপনি শোনেন এবং শুধু শোনা নয় লিখেও রাখেন, এগুলো লিখে রাখেন কিসের জন্য?
0: কিসের জন্যে? আমার যদি বা কোনো কাজের দরকার লাগে, ধরো আমি একটু মাছ চাষ মাছ ফেলবো, তখন আমি আবার আকাশবাণীতে এসে বা কোনো এখন
1: কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে বা যে সমস্ত
0: ওদের কাজ দিয়ে এসে
1: তাদের থেকে একটু সে জানতে চাইবেন,
0: ঠিকানা ফিকানা নিয়ে আবার যেতে চাই সেখানে।
1: এই প্রসঙ্গে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তাদেরকেও জানিয়ে দিই, ইতিপূর্বে কয়েক মাস আগে বোধ হয় অভিমন্যুবাবু এসেছিলেন একবার আমাদেরই একটা প্রোগ্রাম শুনে, আমার সঙ্গে এবং কৌশিকবাবুর একটা প্রোগ্রাম শুনে এসেছিলেন, লেবু নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল।
0: হ্যাঁ আমার লেবু ওই মানে
1: বড় হয়ে যাচ্ছিল, সাইজে
0: সাইজে বড় হয়ে যাচ্ছিল, মানে ওই ইয়ে লেবু, ওই মৌসুমি লেবু, কিন্তু সে টক
1: টক হচ্ছিল প্রচুর,
0: হ্যাঁ প্রচণ্ড টক হচ্ছিল, সেইটা আমি নদিয়ায় মোহনপুরে গিয়ে ওই অ্যাড্রেসটা আমাকে এইখান থেকে দিয়েছিল, আমি গিয়ে ওইটা যে টক হয়েছে এটাকে
1: কিভাবে একটু মিষ্টি হতে পারে বা স্বাদ পরিবর্তন হতে পারে,
0: এইভাবে করবো।
1: আসলে কিছু আমরা তো শুনি বিভিন্ন কৃষক বন্ধুর কথা, বিভিন্ন বিশেষ

0: দুর্ভোগের কথা, কিন্তু আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, যে একজন কত একনিষ্ঠ শ্রোতাবন্ধু হলে বা রেডিওর প্রতি বা আকাশবাণীর প্রতি কতটুকু কতটুকু ভালোবাসা থাকলে এমন মানুষ হওয়া যেতে পারে, যে রেডিওতে কোনো শিল্পী আসবেন তাদের জন্য এসে তারা রাস্তায় বসে থাকবেন, বা এখনও পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা বিভিন্ন অনুষ্ঠানগুলো করি তাদের কবে কি অনুষ্ঠান হয়েছে, কার সঙ্গে অনুষ্ঠান হয়েছে, কোন বিষয়ে অনুষ্ঠান করেছি আমরা, সেগুলো তিনি লিপিবদ্ধ করে রাখেন, যদি ভবিষ্যতে তার চাষের ক্ষেত্রে কোনো কাজে লাগে তার জন্য তিনি সেখানে আমাদের এখানে এসে সেই সমস্ত মানুষদের যোগাযোগ নাম্বারটা চান। এবং একজন প্রগতিশীল কৃষক বন্ধু যার সামান্য জায়গা রয়েছে, সেই জায়গা থেকে কিভাবে উন্নত পদ্ধতিতে এবং বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে চাষাবাদ করে কৃষক বন্ধুদের হাল ফেরাতে পারে তার একটা দিশা দেখাচ্ছেন মগরাহাট প্রাণবল্লভপুর গ্রামে। আপনি অভিমন্যবু, আপনি তো শুধু আমাদের অনুষ্ঠান শোনেন বা নিজে চাষ করেন তা তো নন, আপনার এলাকার যে সমস্ত কৃষক বন্ধু রয়েছে তাদেরকে নিয়েও তো বিভিন্ন প্রোগ্রাম করেন বলে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে ওই বিকশিত ভারত করেছি।
0: আচ্ছা,
1: মানে দু তিনটা করেছি।
0: হুম,
1: হ্যাঁ, আবার তাদেরকে বোঝা যায় শোন এইভাবে ছিটিয়ে ফিটিয়ে এসা সেটা মানে বললে হবে না, তোমরা আমার মতন লাইন ধরে, এখন তারা আমার ওই লাইন ধরে বোনা দেখে আর আমার এই ভালো চাষের ফলন দেখে তারাও এগিয়ে আসছে।
0: আচ্ছা,
1: এখন আমাকেও সবসময় বলছে যে আমাকে আমাদেরকে নিয়ে চলো ওই কোথা থেকে, আমাদেরকে এখানে একটা অনুষ্ঠান করাও, আমরা তো আগে বুঝতে পারিনি যে বিকশিত ভারতটা কি, কীভাবে চাষবাস এগিয়ে করা যায়, কীভাবে আরও সাহায্য পাওয়া যায়, সেগুলো আমাদেরকে নিয়ে চলো আমরা করব।
0: তারা এই যে তাদেরকে আগ্রহী করতে পেরেছে এটা বোধ হয় আপনার জীবনে একটা বড় পাওয়া। হয়তো প্রথমের দিকে তারা ভাবছিল যে কি করে
1: সারাদিন মাঠে। হ্যাঁ হ্যাঁ,
0: কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে এখন আর কি।
1: হ্যাঁ, যে আমরা এত এত খরচা করলাম, এত ইয়ে করলাম, এত ফসল আমরা পাচ্ছি না, ও এইটুকু
0: জমিতে
1: এই লাইন ধরে এই এত ভার এখনো অবধি মাল তুলে যাচ্ছে আর আমরা তো একবারেই তুলে হা। হ্যাঁ, তা এই পোকা লাগায় এত বিষ কিনছি, ও তো একটাও বিষ দেয় না, ও তো বিষের ড্রাম নিয়ে ঘোরে না, আমরা তো ড্রাম নিয়ে ঘুরছি, আমরা বস্তা বস্তা সার নিয়ে ঘুরছি, এ তো কিছুই নিয়ে যায় না কেন, এ তো কিছুই নিয়ে যায় না, তাহলে এ এত মাল তুলছে কি করে, কি হচ্ছে, তো ওদেরকে এত করে বোঝাই যে।
0: আপনার ওখানে কৃষি বিজ্ঞান কেন্দ্র তারাও যাচ্ছে প্রোগ্রাম করতে?
1: এখন কৃষি বিজ্ঞানে আমাদের কৃষি বিজ্ঞান ছিল, তারা এ সম্বন্ধে কিচ্ছু আমাদেরকে ঢুকতে দিত না, কিছু দিতেও না আর যেতেও না, কিছু বলতেও না। এখন এগিয়ে এসছে, এখন এগিয়ে এসছে, এখন আমার এই জিনিসগুলো যখন আমি দেখিয়ে ওদের কাছ থেকে সব বলছি তোমাদের সই দিতে হবে, এ দিতে হবে, আমি যাব। এখন দেখে তারা দিতে আগ্রহ। আমাদের বিডিও অফিসে একটা কৃষি বিজ্ঞানের প্রোগ্রাম হবে, আমাকে ডেকেছে, তোমাকে আসতেই হবে।
0: আচ্ছা, বাহ।
1: এই মগরাহাট 1 নম্বর উস্তি থানায় অন্তর্গত কৃষি বিভাগ আছে আমাদের, সেই বিভাগ আমাকে ডেকে,
0: মানে যে সহ কৃষি অধিকর্তা করণ রয়েছে সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনাকে যেতে বলেছে।
1: হ্যাঁ, আমাকে, আমি বললাম তো শনি রবিবার দিনে বন্ধ, কিভাবে, বলছে শনি রবিবার দিনে বন্ধ কিন্তু তুমি আসবে, আমাদেরকে ওপর থেকে খবর এসেছে
0: বিশেষ করে কৃষক বন্ধুরা যাতে মাটির স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় বা মাটি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে বিভিন্ন সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে, জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, সেখানেও হয়তো হতে পারে। এবং আপনি একজন প্রগতিশীল কৃষক বন্ধু বা আপনার এরকম চাষের দীর্ঘদিনের অভিজ্ঞতা, যেভাবে আপনি মানুষদেরকে একটা দিশা দেখাচ্ছেন, সে কারণে সবাইকে সবাই চাইছে যে আপনি সেখানে থাকুন, আপনার অভিজ্ঞতা কিছু ভাগ করে নিন। আচ্ছা, আপনার এই যে এত বছরের অভিজ্ঞতা এবং একটু ব্যতিক্রমী অভিজ্ঞতা, মানে যেভাবে আমাদের গ্রাম বাংলার কৃষক বন্ধুরা চাষ করেন প্রথাগত চাষ, ওই আমরা কড়াই ছিটিয়ে দিল,
1: কড়াই ছিটিয়ে দিল, মানে ধান ঠিক ধান এই এখন ওই ছিটিয়ে যে তোলা করছে ওভাবে করলে হবে না, ছিটিয়ে দাও, কিন্তু কিছুটা মানে 10 ফুট অন্তরে যাওয়া আসা রাস্তা রাখতে হবে, তোলাটা তোলা রাস্তা হবে, মানে ঠিক 6 ফুট তার ইয়ে থাকবে,
0: বেডটা থাকবে,
1: বেডটা থাকবে,
0: একটা বেডের একটা
1: তোলা তোলা যাবে, তার

0: ক্লিন করে রাখতে হবে,
1: এবং সেই সঙ্গে
0: সেইখান থেকে জল নিকেশ করার জায়গাটা ঠিক রাখতে হবে। যদি বা ছোট তোলা হয়, তা যদি বা জল ভর্তি হয়ে যদি ডুবে থাকে, কদিন থাকতে পারে? সে দুদিন থাকতে পারে, তারপর তো সে পচতে থাকবে। কিন্তু সেই যদি বা লাইন করা থাকে, তাহলে আমি জলটাকে বার বার করে দিতে পারি। আবার যদি বা আমার জলের দরকার করে, আবার বাইরে থেকে জল নিয়ে আমি ঢুকিয়ে দিতে পারি। এই বর্ষা, বর্ষা তো কোনো মা বাপ নেই, বেশি হতে পারে, কম হতে পারে, কি হবে না হবে। তারপর এই পিকে ধান ফেলা, এরও তো একটা পদ্ধতি আছে। আগে দিয়ে আল না বাঁধলে বলেছে, ওই জন্য বলছে যে চাষা পো আগে বাঁধলে জমির আল, তবে তুই চাষ কর। আগে চারদিকে আলটা বিঁধে রাখতে হবে, ঠিক তার মাঝখান থেকে তার সারি সারি জায়গা করতে হবে, যাতে এই এক খুঁটি ফেললাম, ওই এক খুঁটি ফেললাম, ওই এক খুঁটি, ওই এক খুঁটি এক খুঁটি তোলো। আজ একটা খুঁটি মানে চারটা জমিতে চারটে ভাগে তলা ফেলেছি, একটা জমির তলাটা তুলে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই জমির তলা যখনই তলা ভিড়ে নিয়ে অন্য জমি যাবে, আগে তাকে রুয়ে দিয়ে তবে সেই জমি যাবে। যেটুকু ভিড়েছ সেইটুকু রোগ, তার আর হাল দিতে লাগবে না, তার আর হাল দিতে। সে যখনই তলাটা তোলা হচ্ছে, মাটিটা নরম হয়ে যাচ্ছে, মাটি তো বজবজে হয়ে যাচ্ছে, তখনই সেখানে মারো। আগে একে মেরে তবে ওকে ধরো, ধরলে তাহলে মানে ওর আগে ইয়ে হয়ে যাবে, আবার তারপর দিন আর একটাকে ভাঙো।
1: এগুলো তো মাঠে চাষের কথা কিছু বলেন, এর সঙ্গে আপনার তো পুকুর আছে বলছিলেন, পুকুরে কি করেন?
0: পুকুর আমার তো ধরো যেটা ঘরওয়ালা পুকুর আছে সে তো মানে দশ ভাগই, তা সেখানে তো আমার তো কোনো মানে সে পুকুরে আমি সে কিছু করবো কি, আমরা লিজ দিয়ে দিয়েছি।
1: আচ্ছা,
0: আমি পাই পঞ্চাশ গ্রাম,
1: সেভাবে মাছ চাষ সেটা আপনার হয়ে ওঠে
0: না। এবার আমার একটা মাঠের পুকুর আছে।
1: আচ্ছা, মাঠে পুকুর
0: আছে, মাঠে পুকুর আছে, সে একটা দু কাটা আড়াই কাটা তিন কাটা জায়গায় একটা পুকুর কাটা আছে। সেই পুকুরেতে এখন এই এখন এই ধরুন এই কার্তিক অঘ্রাণ মাসে ওই পুকুরের জল মানে ছিঁচে দিয়েছি, ছিঁচে দিয়ে মাছগুলো সব তুলে নিয়েছি। সেই পুকুরেতে মানে ওই নটে শাক পুঁই শাকের দানা ছড়িয়ে দিয়েছি, মাকে
1: আচ্ছা
0: মাছটা তুলে খেয়ে নিয়েছি, ও তো জল শুকিয়ে যাবে, ছড়িয়ে দিয়েছি, ওটাও হতে শুরু হতে খাওয়া দাওয়া হচ্ছে, এবার মাঠেও হচ্ছে। এইবারে পুকুরে চারদিকে কলা গাছ,
1: পুকুরে চারদিকে কলা গাছ,
0: কলা গাছ আছে, ওই দু চারটে ইয়ে গাছ আছে, মানে নারকল গাছ পড়ে আছে, তো যা হয় এই কলা গাছে বেশ ভালো ফলন হচ্ছে, খাওয়া হচ্ছে।
1: আপনার এই যে একটা এত উন্নত চিন্তা ভাবনা যে অল্প জমি হোক কিন্তু সেটাকে যদি একটা পরিকল্পনা মাফিক চাষ করা যেতে পারে এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষ করা যায়, তাহলে এই যে আমাদের কৃষক বন্ধুরা বারবার বলেন যে চাষে খুব একটা লাভ নেই, এই ব্যাপারে আপনি একজন প্রবীণ কৃষক বন্ধু হয়ে তাদেরকে কি বলবেন?
0: চাষে লাভ নেই কেন, নিজে খাটতে হবে, দেখতে হবে। এই জন্যে জমি আর মা এক, যেমন নিজের মা, মাকে যদি ভালো খেতে দিই পড়তে দিই, তাহলে বাচ্চাদের কোনো ইয়ে হয় না, অসুবিধা হয়। ওই জন্যে জমিও ওই মা বলছে, আরে যতই রাসায়নিক সার বিষ চালিয়ে যা কিছু পাবি, তুই আমার দিনে দশ বার জায়গা পাঁচবার একবার আয়, এসে ঘুরে যা।
1: আচ্ছা, মাঠ পর্যবেক্ষণের কথা বলছেন, মানে নিয়মিত মাঠে দেখা, ঘুরে যা, কিছু হচ্ছে কিনা, প্রবলেম হয়েছে কিনা।
0: প্রতিদিন না আসতে পারিস, দুদিন বাদে একদিন বাদে আয়, না তো একবারেই সব চাষবাস, তুই একবারই ফসলটা দিয়ে তুই চলে গেলি তো কি হবে? ও তো পোকায় দেখবে, তুই তো দেখবি না, ও তো পোকা দেখবে, পোকা লাগলো কি না।
1: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে আমরা যাই চাষ করি না কেন কিন্তু আমাদের অবশ্যই মাঠ পর্যবেক্ষণ দরকার, মাঠে গিয়ে দেখা দরকার কোথাও কিছু সমস্যা হয়েছে কিনা, সেগুলো কিভাবে নির্ণয় করতে হবে এবং সেগুলো কিভাবে নিরূপণ,
0: ওটা তো অবশ্যই রাখতে হবে, নাহলে তুমি এগোতে পারবে।
1: আর যে পরিমাণে কৃষকদের মধ্যে একটা ধারণা রয়েছে যে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করব প্রচুর ফলন উঠবে,
0: ওটা একদম ভুল,
1: ওটা একদম ভুল,
0: একদম ভুল, শেষ। এবছর ভালো নেবে, তার পরের বছর তার হাফ নেবে, তার পরের বছর উড়ি হাফ নেবে,
1: মানে আস্তে আস্তে কমতে থাকবে যত বেশি,
0: তার পরের বছর আরো উড়ির হাফ, তারপরে আর তোমার যাবার দরকার নেই।
1: তখন তাহলে কোথায় যাবে?
0: তখন আর মাঠে আর তোমার মাঠ আর ডাকবে না, মাঠ তোমাকে

0: মানে যারা অসচেতন ভাবে একটা চাষ করছেন এবং এই যে ভ্রান্ত ধারণা, তাহলে একজন প্রবীণ মানুষ তার অভিজ্ঞতার কথা তিনি ভাগ করছেন এবং এটা ঠিক তার শেখানো জিনিস নয়, তিনি নিজেই নিজের অভিজ্ঞতা থেকে চাষ করে দেখেছেন। এবং রীতিমতো আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলি হয়, বিভিন্ন বিশেষজ্ঞ যারা আসেন তারা বলতে থাকেন যে আপনারা পরিমিত সারের ব্যবহার করুন এবং মাঠ পর্যবেক্ষণ করুন, সেই কথাগুলোই তিনি কিন্তু তার কথার মধ্যে দিয়ে বলছেন বা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছেন। এবং তার এই বয়সে দাঁড়িয়ে তিনি যে কতটা উন্নত চিন্তাভাবনা ধারণ করেন এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা বিশেষ বার্তা তিনি দিয়ে গেলেন আজকের আমাদের এই অনুষ্ঠানে এসে।
1: আমি বারবার বলছি, শোন, সার দেওয়ার দরকার নেই, বীজ দেওয়ার দরকার নেই, খাক, পোকায় খাক, ও তো একটা জীব, খাক, কত খাবে, তোরা সারটা দিবি না, রাসায়নিকটা অতটা দিবি না, কম লাগে, একটু দিতে হয়, সেগুলো ভালো দে।
0: আচ্ছা,
1: সেগুলো ভালো বলতে এই তোমার ওই ইউরিয়া ফিউরিয়া অত লাগে না, ওই ইয়েটা সেটা অত লাগে না, ওই সুপার ফসফেট একটু দে, একটু পটাশ দে, এগুলো একটু।
0: এই যে আপনি মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, আপনার গ্রামের কথাই যদি ধরি, তাহলে কি তারা আপনার কথা শুনে এখন একটু পরিবর্তন হচ্ছে?
1: একটু এসেছে,
0: একটু এসেছে,
1: একটু এসেছে, আজ দুই একজন এসেছে,
0: হ্যাঁ হ্যাঁ, আজ দু চারজন এসেছে। এইভাবেই তো পথ দেখানোর জন্য কেউ তো থাকতে হবে, আপনি তাদের না হয় পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন এবং আপনার এই যে নিরলস প্রচেষ্টা এইভাবে এগিয়ে চলুক, আপনি আরো সুস্থভাবে কাজ করুন, কাজ করে আপনি গ্রামের যে একটা কৃষি উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছেন, তাদেরকে উন্নতির জন্য আপনি নিরলস প্রচেষ্টা করেছেন, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক বা আমাদের অনুষ্ঠান শুনে তাদেরকে পরামর্শ দিচ্ছেন, এইভাবে আপনি দিতে থাকুন, তাহলে বোধহয় আমরা অদূর ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো আপনাদের মতো কিছু মানুষদের হাত ধরে। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানে থামতে হবে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল, আপনি এইভাবে এগিয়ে চলুন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, ভালো থাকুন।
1: আকাশবাণীতে নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বেতার কৃষিমিত্র সুব্রত চক্রবর্তী।

উনজুমের দিন ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। তার আগে চট করে একবার জানিয়ে দিয়ে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা দুটো কড়িতে শুনবেন নজরুলগীতির অনুরোধের আসর। 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতের অনুষ্ঠান, বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 5:15, 5:30 কিষাণবাণী অনুষ্ঠান, সন্ধ্যে 6:00 হিন্দি খবর, 6:05 কীর্তন, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 ডুরান্ড কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
1: আজ হামনে ডিফেন্স এক্সচেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महा

0: सागर में मैरिटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरिटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरिटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है।
1: ভারত ও ইন্দোনেশিয়ার অংশীদারিতে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রীমোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশে গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে।
0: ভারত ও ইন্দোনেশিয়া কে লিয়ে গরিবী কো পরাস্ত করনা আর আপনে নাগরিকো তক কল্যাণকারী যোজনাও কা লাভ পৌঁছানা সর্বোচ্চ প্রাথমিকতা হয়। হমনে ইন্দোনেশিয়া কে সাথ আপনি মিড ডে মিল স্কিম और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं।
1: শ্রীমোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সেদেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রীমোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রীমোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তা সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রীমোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি।
0: সবচেয়ে পহলে মাই গর্বজোশি ভরে স্বাগত কে লিয়ে আপনে মিত্র প্রেসিডেন্ট প্রভবো কো उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है।
1: প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করেছেন সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিন্তাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
2: हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित

0: भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे।
1: পশ্চিমবঙ্গে রাজ্যসভা তিনটি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বৌবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় দুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। দুটি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেন্সিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল 2 দিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মত বিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

0: মূল অপরাধের পাশাপাশি ঘটনার পরবর্তী অশান্তি, গণপিটুনি, রেল অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই বারুইপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। বারুইপুরে ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশ গতকাল মিছিলের অনুমতি না দেওয়ায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান। বেলা দুটোর সময় এই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল যোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে ১৫০ কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে, তবে তদন্তে সবরকম সহযোগিতা তাকে করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কোচবিহারের শীতকুচিতে মৃত এক সিপিআইএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মীনাক্ষী মুখার্জী সহ দলের অন্যান্য নেতৃত্বকে লক্ষ্য করে আজ গো ব্যাক স্লোগান এবং গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বক্তব্য এলাকায় সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গের তিনটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ২৪শে জুলাই ওই তিনটি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৪ই জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ১৭ই জুলাই। ২৪শে জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল ৫টা থেকে ভোট গণনা। আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে, ফলে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে, দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে পুরুলিয়ার শিমুলিয়া, প্রায় ৪৯ মিটার। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে, বা
3: অন্য ফাঁদে
4: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
8: দেশ

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1455 पर कॉल करें।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: এখন মাননীয় সু উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার সমস্ত প্রবীণ বন্ধুদের এবং যারা এই মুহূর্তে রেডিও সেটে কান রেখেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাননীয় ইস্যু। মেঘলা দিন, বৃষ্টিমুখর, ইতস্তত বৃষ্টি হচ্ছে আবার। কিন্তু এই যে একটু আগে আমরা সংবাদে শুনলাম যে ফোরকাস্ট আছে, বৃষ্টি হবে, তাই একেবারে শুরুতেই বলি আমার প্রবীণ বন্ধুরা যারা আছেন তারা কিন্তু এই সময়টা একটু বেশি সচেতন থাকবেন নিজেদের স্বাস্থ্য নিয়ে। একেবারে সরাসরি ফ্যানের হাওয়ায় বসে বা কোনো কারণে হয়তো একটু মাথা ভিজে গেছে বৃষ্টিতে, বৃষ্টির জলে, তাহলে সরাসরি এসে ফ্যানের তলায় বসবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। আবার একটু আধটু জ্বরও আসছে, যদি সেরকম কিছু হয় নিজেরা কিন্তু একদম নিজেদের ইচ্ছে মতন ওষুধ খাবেন না, একটু ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কেমন? আজ 7ই জুলাই, এই দিনে 1896 সালে ভারতবর্ষে প্রথমবার চলচ্চিত্র প্রদর্শন হয় মুম্বাইয়ের ওয়াটসন হোটেলে। দ্য লুমিয়ার ব্রাদার্স তারা 6টি শর্ট ফিল্ম প্রদর্শন করেন। হ্যাঁ, 6টি কিন্তু নীরব ছিল, আর টিকিটের দাম ছিল কিন্তু 1 পয়সা। আর এই দিনটি ভারতবর্ষের চলচ্চিত্র ইতিহাসের জন্মদিন। আর ঠিক এই দিনটিকে স্মরণে রেখে আমার প্রবীণ বন্ধুদের আজকে তাদের কাছে একটু জানতে চাইব, শুনতে চাইব, তারা কিন্তু 2213-1342-তে আসতে পারেন, তাঁদের জীবনে ছবির গুরুত্ব কতখানি বা খুব গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত তারা কিন্তু ভাগ করে নিতে পারেন, যে চলচ্চিত্রের সঙ্গে তাদের প্রিয় চলচ্চিত্র হতে পারে যা বহুদিন আগে দেখেছেন বা জীবনে গভীরভাবে রেখাপাত করে আছে, বিশেষ মুহূর্ত, সেগুলো কিন্তু ভাগ করে নিতে পারেন আজকের এই বিশেষ দিনে, কেমন? হ্যাঁ, আর তার মাঝে কিন্তু আমাদের চিঠিপত্র থাকবেই। চিঠিপত্র আপনারা জানেন যে আমরা এই মাসে, অর্থাৎ এই জুলাই মাসে কোন বিষয় নিয়ে চিঠি লিখছি, আপনারা তো লিখছেন ইতিমধ্যে, তবুও যারা শুরু করেননি এখনো তাদের জন্য আরও একবার বলে দিই, জুলাই মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু। আমাদের ইমেল আইডি মাননীয় ইস্যু, MANANIYESHU মাননীয় ইস্যু @gmail.com। হ্যাঁ, হাতে লিখেও চিঠি পাঠাতে পারেন। মাননীয় ইস্যু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। স্নেহ অতি বিষম বস্তু।

যশোদানন্দ গোস্বামী। চিঠি লিখেছেন বলাগড় মন্দিরতলা হুগলি থেকে। মাননীয়সুর সকল মান্যবর, বাংলায় আদরে বাঁদর বলে একটি প্রবাদ প্রচলিত আছে। জন্মের পর থেকে শিশুরা তাদের মাতৃক্রোড়ে সবচেয়ে বেশি সুন্দর ও নিরাপদ থাকে। মাতৃস্নেহ বা দাদু ঠাকুমার অপত্য স্নেহের আধারে বড় হয়ে উঠতে থাকে সকল সন্তান। সন্তানের সঠিক বিকাশের জন্য স্নেহের বা আদরের পাশাপাশি উপযুক্ত কারণে কিছুটা শাসন ও নিয়মানুবর্তিতাও যে জরুরি, আমরা অভিভাবককুল সে কথা প্রায়শই স্মরণে রাখি না। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন পার্থিব বিষয়ের সঙ্গে আমরাই পরিচয় করিয়ে দিই। তাদের আনন্দদানের জন্য আমরা অনেক সময় নিজেদের ক্ষমতার বাইরে গিয়েও দামি খেলনা, দামি পোশাক ইত্যাদি বিষয়ে তাদের অভ্যস্ত করে তুলি। অতিরিক্ত স্নেহময় প্রশ্রয়ে সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে আসলে আমরা ওদের পরিশীলিত জীবনযাপনের সীমারেখা নির্ধারণ করতে ভুলে যাই। ওদের উশৃঙ্খল ও অবাধ্য হওয়ার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের অপত্য স্নেহকেই দোষারোপ করা হয়। প্রসঙ্গত, প্যারিচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকৃষ্ট উপমা হতে পারে। পিতা বাবুরাম বাবুর অতিরিক্ত প্রশ্রয়ে তাঁর আদুরের সন্তান মতিলাল এক উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছিল। এই গল্প আমরা কম বেশি সকলেই জানি। পরিশেষে একান্নবর্তী পরিবারের প্রায় বিলুপ্তিতে উদ্ভূত অনু পরিবারগুলি, যেখানে দাদু ঠাম্মির অপত্য স্নেহ অলভ্য, তারা যেন তাদের সন্তানকে অতিরিক্ত স্নেহদানে বাস্তবে কোনো মতিলাল চরিত্রে রূপান্তরিত না করেন, এই সতর্কতা অবলম্বনের পরামর্শ রেখে শেষ করলাম। ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে।

0: আমাদের সঙ্গে এক বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: আমি আউসগ্রাম বেলুপি থেকে রতন সরকার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি ওটা সম্ভবত 1975 এর ছবি ষোলে।
0: আচ্ছা,
1: তো ষোলেটা আমি 28 বার, মানে 28
0: বার দেখেছেন? আচ্ছা।
1: এবং জন্য দেখেছি, মানে আজকে যে ওই সুরের পরিকল্পনা, এটা আমার অদ্ভুত লেগেছে দিদি, অদ্ভুত। মানে ওই যে এত সুন্দর কালেকশন গ্রামের মধ্যে যাচ্ছে, তার মিউজিক আলাদা হবে, ট্রেন থেকে নেমে ঠাকুর সাহেব গ্রামের দিকে যাচ্ছে, তার সিস্টেম আলাদা, একজনকে গুলি করে মারার পরে তোর ওই আমরা কি বলবো, এখন সব মেমোরিতে মনে থাকে না, ওই দোলনাটার যে কুচকাচ আওয়াজ সেটাও স্মৃতির মধ্যে জড়িয়ে, এবং প্রত্যেকটা ওই মিউজিক ডিরেক্টরটার জন্য আমি আরো ভেবেছি যে এনাদের মাথা কোথায় এবং কোন লেভেলের এরা সঙ্গীত পরিচালক।
0: একদমই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, চলচ্চিত্রের সঙ্গে একেবারে, চলচ্চিত্র তো একটা ইন্ডাস্ট্রি, তার সঙ্গে যেমন পরিচালক প্রযোজক, অনেক কলাকুশলী, সঙ্গীত, সুর, এই যে এত এত সুর ছড়িয়ে পড়েছে, এত এত সুর আমাদের মনের সেই বিষাদ হোক, আনন্দ হোক, ভালোবাসা, স্নেহ, সব কিছুকে মানুষ আমাদের যেন কীভাবে আমাদের অনুভবকে আরও আরও বেশি সমৃদ্ধ করে, ছড়িয়ে দেয়, মন ভরায়, এই সব কিছু কিন্তু সব কিছুতেই একটা সঙ্গীতের বড় ভূমিকা আছে, ছবির, চলচ্চিত্রের বড় ভূমিকা আছে। পরের চিঠি পড়ব। বিশ্বনাথ বন্ধু, 69 বছর বয়স, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সুজন সাথী মাননীয়েশু, স্নেহ মায়া মমতা বিপদ আপদ মানে না,

এগিয়ে যায় স্নেহের বস্তুটিকে বুক দিয়ে আগলিয়ে রাখতে। স্নেহের মাধুর্য অতল, অসীম। মনে পড়ছে বছর ৪০ আগের এক মধুর স্মৃতি। আসানসোলের কাছে একটি স্কুলে ইন্টারভিউ দিতে গেছি, সেদিন প্রচণ্ড দুর্যোগ। ফিরছি লাস্ট ট্রেনে, কৈচর পৌঁছবো রাত ১২টায়। সেই দুর্যোগ উপেক্ষা করে দেড় কিলোমিটার হেঁটে এসে বাবা গামছা, ছাতা আর টর্চ নিয়ে অপেক্ষা করছেন। পিতৃস্নেহ এমনই, জন্মদাতা পিতা না হয়েও অকৃপণ স্নেহে শকুন্তলার উদ্দেশ্যে ঋষি কর্ণ বলেছিলেন, স্নেহ অতি বিষম বস্তু, মা নিজে অভুক্ত থেকে সন্তানদের খাইয়ে সুখী থাকেন। অন্তহীন স্নেহের বাঁধনেই দূর থেকে ফিরতে যত রাতই হোক, মা বলে ডাকলে তৎক্ষণাৎ সাড়া পাই। চিরন্তন এই মাতৃস্নেহ, সর্বত্র মাতৃস্নেহের ব্যাপ্তি। স্নেহের অটুট বন্ধন চিরস্থায়ী রাখতে ভাইয়ের অমরত্ব কামনা করে। ভাই ফোঁটায়, বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাঁটা। স্নেহের নাতি নাতনিরা যখন দূর থেকে ফোন করে, ফুরোয় না কথা, ওদের কাছে পাওয়ার অপেক্ষায় দিনগুনি। সাথী মাননি ইস্যু, মা বাবা ভাই বোন পুত্র কন্যা স্বামী স্ত্রী নাতি নাতনি আত্মীয় পরিজন সকলের সঙ্গেই তো স্নেহের অটুট বন্ধন। স্নেহের পরশে পবিত্র এই ধরাধাম, তাই হিংসা নয়, স্নেহ নামক এই বিষম বস্তুটি বিশ্বের প্রতিটি মানুষের ঘরে বিরাজ করুক এই কামনা। গানে গানে বলি, এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়। বিশ্বনাথ বন্ধু কৈচর পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সত্যি তো স্নেহের শুধুমাত্র কি একটা দিকই হয়, যেদিক ধৃতরাষ্ট্র দেখিয়েছেন, তার থেকেও কিন্তু আরও এই যে দিক, যে বিষম বস্তু, সে বিষম বস্তু যে সংসারকে আগলেও রাখছে।

0: আমরা চিঠি পড়ছি, আমরা আপনাদের কথাও শুনছি বিশেষ বিষয় নিয়ে, তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আমার প্রবীণ বন্ধুদের জন্য আরও একটি বিষয়কে ভেবেছি, যে ডাক্তারবাবু আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা ডাক্তারবাবুদের কাছে যাই, তাদের কথা শুনি, আজও কিন্তু একজন অর্থোপেডিকের সঙ্গে কথা বলবো, আর সেখানে আপনাদের কিছু জরুরি বিষয়, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, চলুন কথা না বাড়িয়ে বরং ডাক্তারবাবুকে ডেকে নিই, তার সঙ্গেই কথা বলি, এবং তার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের কিছু প্রয়োজনীয় বিষয় সেই বিষয়টাকে আমরা একটু আপনাদের কাছে পৌঁছে দিই। চলুন, আমাদের সঙ্গে আছেন ডাক্তার, বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার লায়লা দাস, কেমন আছেন? আপনাকে স্বাগত জানাই আমাদের আকাশবাণী স্টুডিওতে।
1: নমস্কার, ভালোই আছি। তবে একটু কারেকশন করে দিই, আমাকে ঠিক অস্থিরোগ বিশেষজ্ঞ না বলে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ বলে ঠিক হবে।
0: বেশ, তাহলে তাই হোক, ঠিক আছে, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আচ্ছা, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাইব, যে অনেকটা মিথ আছে এখন যে মর্নিং ওয়াক বেশি ভালো না ইভিনিং ওয়াক বেশি ভালো, এই বিষয়গুলো নিয়ে, এই প্রসঙ্গে যদি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা বা পরামর্শ আমরা যদি জেনে নিতে পারি।
1: আমি এইখানে একটা খুব ভালো কথা আপনি বলেছেন, শুধু এই না, এরকম নানা মিথ আমাদের মর্নিং ওয়াকের বিরুদ্ধে আছে।
0: আচ্ছা,
1: আবার

0: বেটার উপায় নেই।
1: বেশ বেশ,
0: এছাড়া এটাই আমি বেস্ট বলবো। তবে মর্নিং আর ইভিনিং যে কোনো সময়ই হোক, একটু ওয়াকিং খুবই জরুরি। তবে যদি সম্ভব হয় মর্নিংটা হলো বেস্ট টাইম।
1: আচ্ছা, এখানে যদি টাইমটা একটু বলেন দিদি, যে সময় কোন সময়, যে 5টা, 4:30, 6টা, কোন সময়টা বেশি ভালো?
0: দেখুন, আমাদের এক একজনের জীবনে সকালটা আরম্ভ হয় এক এক সময়। কেউ একটু দেরি করে ওঠেন, কেউ খুব প্রাত
1: সকাল আরো ভোরে ওঠে,
0: অনেক ভোরে ওঠেন। এবার বৃদ্ধ বা অসুস্থ মানুষরা স্বাভাবিক সময় খেয়ে অনেকটা দেরি করে উঠতে পারেন, কিন্তু বেস্ট হলো যদি ব্রেকফাস্টের আগে এবং যতটা প্রাতঃকালীন সময় হয় সেই সময়, তাহলে একবারে 4টার সময় বলছি না, নর্মাল প্রাতঃকালীন সময়টা হলো বেস্ট সময়।
1: আচ্ছা দিদি, কতক্ষণ হাঁটা উচিত?
0: দেখুন, আমরা যদি সিনিয়র সিটিজেনদের কথা ভাবি বা এমনি সাধারণ সেডেন্টারি লোকজনের কথা ভাবি, তাহলে আধ ঘন্টা, দ্যাট ইজ 20-30 মিনিটস পার ডে এনাফ। কিন্তু আরম্ভটা এত তাড়াতাড়ি করলে চলবে না। দ্বিতীয়ত, নিজের শারীরিক অবস্থা বুঝে সময়টা ঠিক করতে হবে, গতিটা ঠিক করতে হবে। যেমন আরম্ভের জন্য 5-10 মিনিট দিয়ে শুরু করা যায় সপ্তাহে 3 দিন, তারপর 3-4 দিন বাদে আরেকটু বাড়িয়ে ওটা 3 দিন 15 মিনিট করা যেতে পারে।
1: আচ্ছা,
0: এরপরে ওটাকে আমরা কিছু আবার কয়েকটা দিনে গ্যাপ দিয়ে 20 মিনিটে আনতে পারি।
1: বেশ বেশ,
0: এবং আলটিমেটলি যদি গোলটা থাকে 30, এবং সেটা আমাদের শরীরের পক্ষে সহ্য করা এবং কমফোর্টেবলি করা সম্ভব হয়, তাহলে 30 মিনিট ঠিক আছে।
1: বেশ। আচ্ছা, আর একটা দিদি বিষয়, সেটা হচ্ছে হাঁটার গতি কতটা হতে পারে?
0: আপনার শরীর ফিটনেস কি অবস্থায় আছে, শারীরিক ফিটনেস, আপনি কতটা কাজকর্ম করেন প্রাত্যহিক জীবনে। কারণ একজন যদি আপনি সিনিয়র সিটিজেনের কথা ভাবেন, রিটায়ারমেন্টের পর তার হয়তো বাড়িতে বিশেষ কিছুই কাজ নেই, শুয়ে বসে টিভি দেখে বই পড়ে চলছে, কেউ কেউ পূজা আর্চা করেন, এটা একবারই সেডেন্টারি ইয়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি হঠাৎ যখন আরম্ভ করতে যাচ্ছেন বা কোনো একটা অসুস্থতা থেকে উঠে শারীরিক সুস্থতার জন্য আরম্ভ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার কমফোর্টেবল পেসে করতে হবে, এমন ভাবে যাতে আপনার হার্টবিটটা সামান্য বাড়ে কিন্তু কথা বলতে কোনো অসুবিধে না হয়, হাত না ধরে।
1: বাহ, কি চমৎকার বললেন, খুব সুন্দর। আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন যে আপনার হার্টবিট একটু ফাস্ট হবে কিন্তু যেন আপনার কষ্ট না হয় হাঁটতে। বাহ, ভারী সুন্দর করে বললেন দিদি,
0: হাঁটতে এবং কথা বলতে। এরপর যখন আস্তে আস্তে একটু বাড়াবেন গতিটা, তখনও এমন ভাব রাখবেন যে আপনার অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করতে অসুবিধে না হয়, কথা বিয়েটা ঠিক থাকে, আপনি হঠাৎ হাঁপিয়ে হাঁপিয়ে কথা বন্ধ করে দেন না দেন, মানে শরীরে যেমন সইয়ে যাবে যেমন ভাবে আপনার হার্টের ইয়েটা বাড়বে, ক্ষমতাটা, লাঙের ইয়েটা ক্ষমতাটা বাড়বে, এক্সারসাইজের সঙ্গে আস্তে আস্তে বাড়বে, সেইভাবে আপনি আপনার গতিটা
1: সেক্ষেত্রে হয়তো হাঁটাটা গতিটা মানে ঘুরিয়ে আনতে হয় অনেক ক্ষেত্রে। এই যে ঘুরে আসা, মানে একটা দিক সোজা স্ট্রেট আমি হাঁটছি না, আবার আমাকে ঘুরতে হচ্ছে, তো এই বিষয়গুলো কি ক্ষতিকর বা হয়তো হাঁটা ঠিকঠাক পদ্ধতি নয়?
0: একদমই ক্ষতিকর না। যেমন আমাদের দেশে এখন বর্ষাকাল আরম্ভ হলে রোজই প্রায় বৃষ্টি থাকছে, আপনার যে সময়টা আপনি শিডিউল করে রেখেছেন সেই টাইমটা আপনি বেরোতে পারছেন, সেক্ষেত্রে কি আপনি এটা বন্ধ রাখতে যাবেন? না, বন্ধ রাখবেন না। আবার অনেকের পক্ষে বাইরে যাওয়াও একা মুশকিল আছে, সেই ক্ষেত্রে ছাদে ইভেন একটু বড় ঘর বা বারান্দা থাকলে লম্বা, সেখানেও আপনি ঘুরে ঘুরে করতে পারেন, তবে স্পিডটা একরকম রাখতে হবে।
1: আচ্ছা,
0: আপনি যে স্পিডে যাচ্ছেন সেই স্পিডে ঘুরবেন, সেই স্পিডে চলবেন, আর টাইমটাও আপনি মনিটর করবেন।
1: বাহ, বেশ। তাহলে একটা এই বর্ষার একেবারে সিজন চলছে, এই প্রসঙ্গে আমরা একটি বিশেষ সতর্কতা পেয়েও গেলাম। আপনি যদি আরও একটু আমাদের এই প্রবীণ বন্ধুদের জন্য আরও কোনো সতর্কবার্তা দিতে পারেন দিদি, বা পরামর্শ দিতে পারেন এই হাঁটার ব্যাপারে, যে তারা এই সময়ে কি কোন কোন

0: বিষয়ে সচেতন থাকবেন, যে হয়তো ছাতা নিয়ে বেরোবেন অবশ্যই, আর কিছু কোনো পরামর্শ যদি আপনার থাকে?
1: হ্যাঁ নিশ্চয়ই, প্রথম কথা না দেখে পা ফেলবেন না। আমাদের দেশে পথ ঘাট জানেনই তো, হঠাৎ হঠাৎ মানে বিপদ সীমা মানে অতিক্রম করে দেয়, তারপর জল জমা জায়গায় গর্ত আছে কিনা বোঝা যায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু সাবধানে পা ফেলার ব্যাপারটা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে স্পিডটা একবার বাড়িয়ে দিলেন একবার কমিয়ে দিলেন সেভাবে না, একটা ইউনিফর্ম স্পিডে করবেন। যদি না আপনি আপনারা আরেকটু সড়গড় হয়ে যাওয়ার পরে ইন্টারভাল ট্রেনিং এর কথা ভাবেন, সেটা পরের কথা, কিন্তু এমনি নর্মালি যখন আরম্ভ করছেন এবং অল্পটা করছেন তখন স্পিডটা একটানা রাখতে হবে।
0: বেশ বেশ।
1: আরেকটা জিনিস ভাববেন যে পরিবেশটা কিরকম, পরিবেশটা খুব নোংরা বা ক্রাউডেড রাস্তা, এইসব জায়গায় বোধ হয় করতেও ভালো লাগবে না, কারণ মানসিক যে মানে সুস্বাস্থ্য সেটা তো আসবে না পরিবেশে।
0: বেশ বেশ, খুব খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি আলোকপাত করলেন, অনেক ধন্যবাদ দিদি। আমাদের পক্ষ থেকে, আমাদের আকাশবাণীর সকলের পক্ষ থেকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর লায়লা দাস, এক্স সিনিয়র সাইন্টিফিক অফিসার, এবং উনি হেড অব দ্য ডিপার্টমেন্ট স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস সায়েন্স স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এক্স ভিজিটিং কনসালটেন্ট স্পোর্টস মেডিসিন মেডিকেল হসপিটাল মেডিকা হসপিটাল। আমাদের সঙ্গে ছিলেন দিদি, আপনার সঙ্গে অনেক কথা হলো, পরে নিশ্চয়ই আবার কথা হবে, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: হ্যাঁ, আমাদের এই কথা বলতে বলতেই কিন্তু আমরা অনেক ফোনের আলো জ্বলছে, আমরা ফোন নেব, তার আগে চলুন আমরা আরও একবার একটু চিঠিতে চোখ রাখি। নিশ্চয়ই এই বিষয়টি আপনাদের কাজে লাগবে, অনেকের ওই প্রশ্ন হয়তো অনেক মাথায় আসে যে হাঁটা বিষয়ে যে ধরনের অনেক রকম ভাবনা চিন্তা, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হলো। চলুন আমরা চিঠিতে যাই। চিঠিতে আমাদের সঙ্গে বিশ্বনাথ পাকরাশি, বয়স 72 বছর। একটু আগে আমরা বিশ্বনাথ বাবুর চিঠি পড়েছি, আরও একজন বিশ্বনাথ বাবু, তিনি বিশ্বনাথ বন্ধু আর ইনি বিশ্বনাথ পাকরাশি। কেমন ওনার চিঠি এখন পড়ব। অমূল্য কানুন শ্রীরামপুর হুগলি থেকে উনি লিখেছেন, বৈকালিক ভ্রমণ সেরে তিনি ফিরলেন, গা এলিয়েছেন আরাম কেদারায়, ঠকাশ আওয়াজ তুলে এক কাপ চা রেখে গেল পুত্রবধূ, দরজা বন্ধ হল পাঠকগৃহের, মাতা ও পুত্র ভিতরে, মাতাটি মাস্টার্স, পুত্র স্ট্যান্ডার্ড 2, দুরূহ পাঠদান শুরু। প্রমাদ গুণ ছিলেন তিনি, একটু পরেই তীক্ষ্ণ নাদ দরজার ফাঁক দিয়ে, স্কেলের আঘাত পড়ছে স্নেহপুত্তলির পিঠে, একবার দাদু বলে ডেকেছিল, কয়েক গুণ জোরে বেদ পড়ছে রিটায়ার্ড অধ্যাপক ঠাকুরদার ভিতরে, দুহাতে কান চাপা দিয়েছেন, অর্ধ শতাব্দী আগে 10ম শ্রেণীতে পড়েছিলেন, পালিতা কন্যা শকুন্তলাকে বিদায় দিতে অন্তর বিদীর্ণ হচ্ছিল কর্ণমুনির, মুনি ঋষির স্নেহ মমতায় সাড়া দিতে নেই পিতৃসম, তাই বোধ হয় স্নেহ কাতরতা, বনতর্ষিণী শাখা বাহুতে পরম মমতায় জড়িয়ে ধরছিল কন্যাকে, পালিতা মৃগ শাবকটি টানছিল অঞ্চল প্রান্ত, ময়ূর ময়ূরীরা নৃত্য পরিত্যাগ করে ঊর্ধ্বমুখ, কোকিল ভুলেছে কুহুতান, মধুকর মধুকরী মধুপানে বিরত, বিষাদে নিশ্চুপ ধরাতল, কর্ণমণির আশ্রমের আবহ মাঝে যেন তাঁর অবস্থিতি, কথা বললেই প্রলয় কাণ্ড বাঁধবে, অসহায় তিনি, কোনোভাবে সেই শিশুকে আশ্রয় দিতে পারবেন না। মাসখানেক আগে একবার তিনি বেরিয়ে গিয়েছিলেন, উঠেছিলেন বৃদ্ধাশ্রমে, সেই রাতে শিশু অচৈতন্য, জ্বর উঠেছিল 104 ডিগ্রি, পরের দিন এক গাদা টাকা গুণাগার দিয়ে বাড়ি ফিরেছিলেন, কি করবেন, শিশু আর তাঁর প্রাণ এক রজ্জুতে বাঁধাছে, এখন কিছু করার নেই, হৃদয় পঞ্জর যেন কেউ খুঁচিয়ে খুঁচিয়ে কাটছিল, আবার শিশুর আর্তকণ্ঠ তাঁকেই ডাকছে, যন্ত্রণায় আছাড়ি বিছাড়ি করেন তিনি, কম্পিত ঠোঁটে কে যেন বলে অস্ফুটে, স্নেহ

অতি বিষম বস্তু। বিশ্বনাথ পাকরাশি, বয়স 72 বছর, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে লিখেছেন।

0: নমস্কার, কি আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি বিশ্বকর্ম রবীন্দ্রনাথের সঞ্জীব রাহা কথা বলি।
0: হ্যাঁ বলুন।
1: তো আমি তখন খুব ছোট, আমি কলকাতায় বেড়াতে গেছি জেঠুর বাড়িতে, তা সেখানে হচ্ছে জ্যাকবাবু দাদা এসে বলেন যে গ্লোবে দা সাউন্ড অফ মিউজিক চলছে, এই ছায়াছবিটা এটা হচ্ছে খুব সুন্দর, দুর্দান্ত, প্রচুর প্রশংসা করলো। তো আমাদের ঠিক হলো যে আমাকে জেঠু এবং অন্যান্য দিদি দাদা সবাই হচ্ছে দা সাউন্ড অফ মিউজিক নামে সিনেমাটা দেখাতে নিয়ে যাবে। এখনো মনে পড়ে যে একটা খুব সুন্দর হলে আমরা ঢুকলাম, হ্যালো
0: হ্যাঁ বলুন,
1: ঢুকলাম এবং কি সুন্দর, মানে নিচে আছে কার্পেট পাতা আর একদম ডিম্বাকৃতি একটা পর্দা, এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা হচ্ছে নির্দিষ্ট সিটে বসে দেখি যে আস্তে আস্তে পর্দাটা উঠে গেল, তার উপর আর হচ্ছে সিনেমা শুরু হতো মন মতো দা সাউন্ড অফ মিউজিক। এই ছবিটা দেখা যাচ্ছে যে একটা মঠের এক সন্ন্যাসী মারিয়া, ওইটা অভিনয় করেছিলেন জুলি অ্যান্ড্রু, তা উনি এসে মা হারা সাত ছাত্রী বাচ্চাকে দেখভাল করার দায়িত্ব নিয়েছিলেন এবং গানে গানে গল্পে তাদের হচ্ছে ভুবন ভরিয়ে দিয়েছিলেন। অথচ বাবা ক্যাপ্টেন কি, তিনি হচ্ছেন কৃষ্ণভাগ গ্রামার, তিনি মিলিটারি কায়দায় বাচ্চাদের পরিচালনা করতেন, তিনি সবসময় একটা বাসি নিয়ে হচ্ছে লেফট রাইট করে মিলিটারি কায়দায় তাদের হচ্ছে পরিচালনা করতেন। এখন ঝুলিয়ে এসেই হচ্ছে প্রথমে মালিয়া ওই বাসিটা ওকে ফেরত দিয়ে দেয়, কারণ এটা কুকুরের
0: সাক্ষী থেকেছেন এটা সত্যি, এবং এত বছর আগে অনেক, আর আপনার সেই সাক্ষী থাকার অভিজ্ঞতা আপনি ভাগ করে নিলেন, অনেক ধন্যবাদ সঞ্জীব রাহা মহাশয়। মহাশয় আপনি খুব ভালো থাকুন, আবার আপনার অন্য অভিজ্ঞতার কথা নিশ্চয়ই পরে শুনব। হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন। আমি জানি যে প্রবীণ মানুষেরা তাদের যখন তারা খুব আবেগপ্রবণ হয়ে ওঠেন এই ধরনের কোনো স্মৃতিকে রোমন্থন করতে গিয়ে, আমাদেরও ভালো লাগে। সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে লিখেছেন। মাননীয় ইশু, বন্ধু স্নেহ বলো বা ভালোবাসা, দুটোতে জড়ালেই পরিণামে কি জুটবে তা বলার অপেক্ষা রাখে না, ভুক্তভোগী মাত্রই জানেন। ফল পেতে হয়তো একটু দেরি হয়, তবে তা যে অভ্যর্থ এমন ভাবাটাও বোধ হয় বাতুলতা, নইলে দেশ কাল সব মিথ্যে প্রমাণিত হবে যে, ওইটুকুই তো বাঁধন মানুষে মানুষে, তা দিয়েই তো সম্পর্কের গভীরতা রচনা করি পারস্পরিক ফাল্গুনি। অবশ্য চায়ের কাপের উদাহরণটা ভুললে আবার চলবে না, চায়ের কাপে ডুবানো বিস্কুটও বলে দেয় বেশি ডুবালে নিজেকেও ভেঙে পড়তে হয়। ওসব থেকে শিক্ষা নিই বা না নিই, আমরা আষ্টে পৃষ্ঠে যে জড়িয়ে পড়েছি পৃথিবীর মাটি ফল ফুল বর্ণ গন্ধ আকাশ বাতাস প্রকৃতি পাড়াপড়শি সংসার সমাজ নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। একটি

সূক্ষ্ম টান তৈরি হয়ে যায় অজান্তেই। ওটাই তো বেঁধে বেঁধে রাখে পরস্পরকে, সব সৃষ্টি স্থিতি লয়ের পেছনে স্নেহ মমতা ভালোবাসা। অপত্য স্নেহের কথাই যদি বলি, সবটা সুখের হয় সবসময় তা কিন্তু সময় বলে না। ব্যতিক্রমে কত কিছু ঘটে যায় জীবনে যার জন্য আমরা প্রস্তুত থাকি না মনে প্রাণে। সুখকর কোনো পরিণাম আসুক না আসুক, এই ছোট্ট শব্দ স্নেহের বাঁধন না থাকলে পৃথিবীটা গদ্যময় হয়ে যেত। মাননীয় ইশু বন্ধু, ছন্ন ছাড়া রূপ পেত চারপাশটা। স্নেহ মায়া মমতা প্রকৃতির জীবজন্তু সবাইকে কাছে পিঠে সহাবস্থানে জায়গা দিয়েছে। সন্তান সন্ততি সম স্নেহের বাঁধনে যাকেই বাঁধো না কেন, বিদায় সে সাময়িক হোক বা চিরবিদায় বা চিরবিচ্ছেদ, তা কাঁদায় উভয়কে। অস্বীকার করবে কি করে? বুকে পাথর চাপা দিয়ে কৃত্রিমতায় ভরা একটু স্বাভাবিক হাসি দিয়ে বাস্তবকে ফাঁকি দিতে চাইলে তা যে কাঁদায় নিজেকেও আড়ালে আবডালে, তা থেকে পালানোর পথ আজও অনাবিষ্কৃত বন্ধু। স্নেহেই বাঁচে মানুষ জীবজন্তু প্রকৃতির সব সৃষ্টি, সে এক অদৃশ্য অচ্ছেদ্য বন্ধন, তা কোনো যুগেই অস্বীকার করা যায়নি বা যাবে না। যত বিষমিতা হোক না কেন, তবুও বন্ধুবর এসো, সবাই ভালো থাকি, বেঁধে বেঁধেই থাকি। সৌমেন্দ্রনাথ জানা টরন্টো কানাডা থেকে পাঠিয়েছেন। আজকে তো একটুও সময় নেই, স্নেহের বাঁধনে বাধা পড়ে সময়কে কিন্তু আর একটুও টানতে পারবো না, তাই স্নেহ তো বিষম বস্তু। এ নিয়ে আপনাদের আরও লেখা আরও কথা পরের সপ্তাহে পড়ব, কথা হবে আপনাদের সঙ্গে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার। খুব ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, কেমন

0: শুনলেন মাননীয় ইস্যু, উপস্থাপনায় নিবেদিতা নাগতহবিলদার।
1: গুড আফটারনুন, হিয়ার ইজ দ্য মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম।
0: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে শুরু করছি নজরুল গীতির অনুরোধের আসর। সেই আসরে আপনাদের সবাইকে স্বাগত। একে একে শোনাবো আপনাদের অনুরোধের গান। আজ প্রথম অনুরোধ রাখব তালপুকুর হাঁড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদের বন্ধুদের অনুরোধ। খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, আরিফ মোহাম্মদ, পরিমল মণ্ডল, বিশপ সরকার, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, নূর ইসলাম, শেখ মহসিন, আপনাদের সকলের অনুরোধের গান আলগা করগো খোঁপার বাঁধন। শুনতে চেয়েছেন গানটি যদিও মোহাম্মদ রফির কণ্ঠে, কিন্তু আজ একটু ব্যতিক্রম। আজ শোনাব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি।

এবারের অনুরোধকারী শ্রোতা রতন ব্যানার্জি রামপুরহাট থেকে, শুনতে চেয়েছেন আপনি এই গানটি। আপনার অনুরোধের গান রইল ধীরেন বসুর কণ্ঠে।

এবারের অনুরোধের গান শুনতে চেয়েছেন মৌমিতা ভট্টাচার্য, আশিস ভট্টাচার্য, রুবি অদৃতা ভট্টাচার্য, সাটুই মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন আমার পছন্দের কোনো শিল্পীর কণ্ঠে আপনার পছন্দের এই গানটি। রাখলাম ফিরোজা বেগমের কণ্ঠে আপনার অনুরোধের গান।

শম্পাকুণ্ডুর গাওয়া গান শুনলেন। দুখানি ভক্তিমূলক গানের অনুরোধ এসেছে বন্ধুদের কাছ থেকে, সেখান থেকেই শুনিয়ে দিলাম। গানটি শুনতে চেয়েছিলেন বিশ্বনাথ দালাল, চামেরি দালাল, মারগ্রাম, মুর্শিদাবাদ থেকে। এবারে আমার পছন্দের একখানি গান আপনাদের শোনাব। শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

অঞ্জলি মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। এবারের গান শ্রোতাবন্ধুর অনুরোধে ইন্দ্রজিৎ মণ্ডল, চন্দনা বর্মন মণ্ডল, কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন যে গানটি আমি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনাই আপনাদের গানটি।

শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন অনুপ জলোটার গাওয়া একখানি গান শুনতে চান আপনি, কিন্তু সমস্যা হচ্ছে অনুপ জলোটার যে গানগুলি আমাদের কাছে রয়েছে নজরুল গীতি, গানগুলি একটু বোধহয় শোনার সমস্যা রয়েছে। ঠিক আছে, তবু অনুরোধ যখন আপনাদের কাছ থেকে এসেছে তখন তো শোনাতেই হয়, তাই না? শোনাবো। রোহিত কর্মকার, সুকুমার কর্মকার ডোমকল ভাতশালা স্কুল মোড় থেকে, সঙ্গে রয়েছেন ঋত্বিকা এবং কাকলি কর্মকার। আপনারাই শুনতে চেয়েছেন অনুপ জলোটার গাওয়া গান। রইলো।

নয়েশে মন মাঝে যেন নুপুর বাজে, ওই চরণে জড়ায় পরানো আমার, ওই চরণ।

এবারের অনুরোধকারী শ্রোতা না শ্রোতা ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে আপনি শুনতে চেয়েছেন বটে ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানটি। আমি আপনাদের শোনাতে পারবো দুজন শিল্পীর কণ্ঠে, একজন হচ্ছেন খেয়া চট্টোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মাঝে মধ্যেই শুনে থাকি গানটি গগনে কৃষ্ণ মেঘ দোলে। আজ শোনাবো খেয়া চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনতে থাকুন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাকের অনুরোধের গান।

নজরুল গীতির অনুরোধের আসরাজ এ পর্যন্তই। আজ শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, ধীরেন বসু, ফিরোজা বেগম, শম্পা কুণ্ডু, অঞ্জলি মুখোপাধ্যায়, সুকুমার মিত্র, অনুপ জলোটা, শম্পা কুণ্ডুর গাওয়া গান আরও একখানি, সবশেষে খেয়া চট্টোপাধ্যায়ের গাওয়া গান। আজও পারলাম না সকলের অনুরোধের গান শোনাতে, আবার কখনো হবে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন সকলে, নমস্কার।

0: आज की सुबह जिस तरह इंडोनेशिया के लोगों ने मुझे अपना प्रेम दिखाया है, जिस तरह स्वागत किया है, वो मैं कभी भूल नहीं सकता। आज सुबह प्रेसिडेंट प्रबोवो ने कॉपीराइट की बात कही थी, मैं उन्हें यही कहूंगा, इस प्रेम पर, इस स्नेह पर, इस दोस्ती पर, इस आदर भाव पर किसी का कॉपीराइट हो ही नहीं सकता। प्रेसिडेंट प्रबोवो से मेरी मित्रता कॉपीराइट की सारी सीमाओं से परे है।
1: With that, we end this news bulletin. দিল্লি কেন্দ্রের খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

গান শুনেছিলেন নিশ্চয়ই, সেই গানটি, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর বোকা বাক্সে বন্দি। আংশিক সত্য, তবে এটা তো সত্যি যে আমাদের পৃথিবীটা এখন দু কামরায় বন্দি। হাতে গোনা কজন সদস্য, কজন কেন বলছি, বাবা মা আর একটি বা দুটি সন্তান, দুটি সন্তান সেটিও বিরল, বাবা মা একটি সন্তান, বরং গৃহ সহায়িকা তার সাথে একজন, মা বাবা দুজনেই কর্মক্ষেত্রে বেরিয়ে পড়ছেন, সন্তান বেড়ে উঠছে, তার একাকিত্ব কাটানোর সঙ্গেই কখনো কখনো দেখি আদরের পেট, কোনো বাড়িতে কুকুর, কোনো বাড়িতে বেড়াল, সে পশুর সঙ্গে কাটছে তার ছেলেবেলা, বেড়ে উঠছে তারই সঙ্গে ভাব বিনিময়, তার সঙ্গে আড়ি ভাব, তার সঙ্গে খুনসুটি, এইসব করতে করতে। তো কেন বলছি এ কথা, গতকাল ছিল ওয়ার্ল্ড জুনোসিস ডে। শব্দটি হয়তো অনেকের কাছে চেনা বা হতে পারে অচেনা, কিন্তু কি এই জুনোসিস ডে? আসলে ওই যে বললাম না যে আমরা ছোট্ট সীমানার মধ্যে, চার দেয়ালের মধ্যে বন্দি, সেখানে আমাদের ভাব ভালোবাসা, সেখানে আমাদের বেড়ে ওঠা, সেখানে আমাদের আবেগ, সেখানে আমাদের সুখ দুঃখ, আর আমাদের এই সুখ দুঃখের নিত্যদিনের সঙ্গী ছোট ছোট পশুরা। ওই যে বললাম কখনো চার পেয়ে, কখনো বা খাঁচায় বন্দি পাখি, কিন্তু অনেকে জানেই না এই যে ভালোবাসা। আমরা প্রায় মুঠোফোনে রিল যখন স্ক্রল করতে থাকি দেখি একটি ছোট্ট শিশু তার পশুর সঙ্গে খেলছে, খাবার ভাগ করে খাচ্ছে, বাচ্চাটির মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছে সেই চারপে, আবার সেই চারপের কাছ থেকে সেই খাবার কেড়ে নিয়ে আবার মুখে ঢুকিয়ে ফেলছে। তেমনি এই যে চারপে বলুন বা একেবারে দুপে ডানাওয়ালা পাখি, তারা এই যে প্রতিনিয়ত আমাদের এত কাছাকাছি আসছে, তার মুখের খাবার,

0: তাকে আদর করছি, তাকে চুমু খাচ্ছি, এটা কতটা স্বাস্থ্যসম্মত? বিশেষজ্ঞরা বলছেন, গতকাল ছিল আমাদের বিশ্ব জুনোসিস ডে। প্রত্যেক বছর 6ই জুলাই দিনটি পালিত হয়। আসলে জুনোসিস হচ্ছে সেই অসুখটি, সংক্রামক রোগ, যা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, মাধ্যম হচ্ছে প্রাণী বা পাখি, মানে পশু বা পাখি, প্রাণী থেকে মানুষে, বা এর বিপরীতে সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং শৈবালের মাধ্যমেই হয়ে থাকে এই আক্রমণ। তো কেন জুনোসিস ডে কেন পালন করব আমরা? আসলে যতই আমরা সেই রিলস দেখি না কেন, যে পশুর সঙ্গে আমাদের ভাব বিনিময়, আমাদের আদর, ভালোবাসা, সুখ দুঃখের বন্টন, তাকে সত্যিই স্বাস্থ্যসম্মত, তাকে আমাদের জন্য নিরাপদ, তাই সচেতন করবার জন্যই সেই দিনটি। 1885 সালের 6ই জুলাই থেকে পালিত হচ্ছে দিনটি। আমরা র‍্যাবিসের কথা জানি, আমরা জলাতঙ্কের কথা জানি, কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, তার সঙ্গেও কিন্তু জড়িয়ে রয়েছে এই পশু বা পাখির সম্পর্ক। প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত রোগ র‍্যাবিসের বিরুদ্ধে প্রথম টিকা প্রদানের বার্ষিকী উপলক্ষেই পালিত হয়ে থাকে বিশ্ব জুনোসিস ডে বা দিবস। এই দিনটি প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই পালিত হয়ে থাকে। এবারে বলি, আমরা বিভিন্ন পশু নিয়ে সিনেমা দেখেছি, বিভিন্ন চলচ্চিত্র। আমার তো এই মুহূর্তে মনে পড়ছে একটি বাংলা ছবির কথা, ছোট্ট একটি শিশু যে গৃহহীন, গৃহ ছাড়া হারিয়ে ফেলেছে নিজের ঘর, সে মানুষ হচ্ছে অন্যের কাছে, তার সঙ্গী হচ্ছে একটি কুকুর, বাঁদর, তারা। তার সঙ্গে তার ভাব বিনিময়, সেই তার প্রত্যেক দিনের দিনযাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে, তবে উদ্দেশ্য কিন্তু তার পেট ভরানো। সেই খেলা দেখে, সেই প্রাণীর খেলা দেখেই তার বেঁচে থাকা, তার রুজি রোজগার সবটাই। তো এ প্রসঙ্গে আসবো, তবে তার আগে গান শোনাতে ইচ্ছে করছে, চলুন গানে যাওয়া যাক।
1: শোন শোন শোন মজা।

গান শুনতে শুনতে আমার শ্রোতা বন্ধুদের সকলের কাছেই খুব পরিষ্কার যে সত্যি তো একাকিত্বের সঙ্গী হচ্ছে এই সমস্ত প্রাণীরা, পশু পাখিরা। যেমন এই বাদশাহ ছবিতেই আমরা দেখেছিলাম যে সে ছোট্ট শিশুটির সঙ্গী হচ্ছে কুকুর, বাঁদর আর ছাগল। আমরা শুনছিলাম গানটি রানু মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো বিশ্ব জুনোসিস দিবস প্রত্যেক বছর 6 জুলাই পালিত হয়। আসলে জুনোসিস হচ্ছে একটি সংক্রামক রোগ যা বিভিন্ন প্রজাতির মধ্যে ছড়িয়ে পড়তে পারে, প্রাণী থেকে মানুষে বা উল্টোটাও হতে পারে। তবে প্রধানত ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কিংবা শৈবালের আক্রমণেই হয়ে থাকে। জলাতঙ্ক এই নামটির সঙ্গে আমরা সকলে পরিচিত। বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ইবোলা ভাইরাস, অ্যান্থ্রাক্স, ডায়রিয়া, নিপা ভাইরাস, কুষ্ঠ, সাম্প্রতিককালের কোভিড-19 ইত্যাদি রোগ সাধারণত প্রাণী থেকে মানব দেহেই সংক্রামিত হয়েছে। প্রখ্যাত ফরাসি রসায়নবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর 1885-এর 6 জুলাই রেবিস ভাইরাসের বিরুদ্ধে সফলভাবে প্রথম টিকা তৈরি করেছিলেন এবং জুনোটিক রোগের সংক্রমণ নিয়ন্ত্রক হিসেবে প্রত্যেক বছর পালিত হয় বিশ্ব জুনোসিস দিবস। তবে যে বলি না, প্রত্যেক প্রদীপের প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর এক ইতিহাস রয়েছে। ইতিহাসের কথা তো বললাম যে 1885 সাল থেকে, 1885 সালের 6 জুলাই থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। আসলে জুনোটিক রোগের বিরুদ্ধে প্রথম টিকাদানের বার্ষিকী উপলক্ষেই পালিত হয় এই দিনটি। তবে তাৎপর্য তো রয়েছে, 1885 থেকে আজ 2026, গুরুত্ব কিন্তু এতটুকু কমেনি। আসল লক্ষ্য হচ্ছে এই জুনোটিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। মানুষ এবং প্রাণী উভয়ের ওপর জুনোটিক রোগের প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করবার জন্যই এই দিনটি পালন। অনেক সময় দেখবেন যে আমাদের কারো কারো মানে রেওয়াজ রয়েছে, ইচ্ছে রয়েছে, ভালো লাগে করতে, যে ছাদে খাবার ছড়িয়ে দিই পশু পাখিদের জন্য। পশুটা ভুল হবে এখানে, পশু শব্দটি প্রযোজ্য নয় পাখিদের জন্য। মূলত দেখবেন চড়াই, পায়রা, কাক, এরা কিন্তু উড়ে এসে সেই খাবার খায়। কেউ কেউ রুটি, পাউরুটি, তার সঙ্গে কেউ মুসুর ডাল ইত্যাদি ছড়িয়ে দিয়ে রাখেন ছাদ ভর্তি করে। আর খাবারের সন্ধান যখন তারা পাবে, ক্রমশ কিন্তু সংখ্যাটা বৃদ্ধি পাবে। এবং যিনি প্রত্যেক দিন তাদেরকে এইভাবে খাবার দান করছেন, তিনি কিন্তু আক্রমণের শিকার হন। কিছুদিন পর দেখা যায় তার কাশি হচ্ছে, হালকা ঘুষঘুষে জ্বর। তবে কাশিটাই মূলত একটা শুকনো কাশি হতে থাকে। তাহলে কেন বলা হচ্ছে জানেন, যে এই সচেতনতাটুকু ছড়িয়ে দেবার জন্যই, যে খাবার দিন, আগের রাতে দিয়ে আসুন। কিন্তু তারা খাবার খাবে আর আপনি তাদের মাঝে বসে রয়েছেন, উড়ে উড়ে এসে আপনার গায়ে পড়বে, এটা কিন্তু একদম ঠিক নয়। একটু সতর্ক থাকুন। বাড়িতে যদি কোনো পোষ্য থাকে বা কোনো খাঁচায় বন্দি পাখি থাকে, আমরা অনেকেই পুষি টিয়া, তারপরে বিভিন্ন ধরনের বদ্রিকা, বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পাখি, তাদের থেকে কিন্তু যতই ভালো লাগা তৈরি হোক না কেন, একটা দূরত্ব আপনাকে বজায় রাখতেই হবে। তবে এই যে 6 জুলাই দিনটি পালিত হলো, প্রত্যেক বছর কিন্তু বিশ্ব জুনোসিস দিবস উদযাপনের জন্য একটি থিমকে বেছে নেওয়া হয়। এবছরের মূল থিমই ছিল এক বিশ্ব এক স্বাস্থ্য আর জুনোসিস প্রতিরোধ করুন। তো জুনোসিস প্রতিরোধ করতে হলে কিন্তু প্রাণী বা পাখি থেকে একটা দূরত্ব বজায় আপনাকে রাখতেই হবে। এমন নয় যে তার মুখে মুখ ঠেকিয়ে তাকে আদর করছেন, তার মুখের খাবার আপনি ভাগ করে নিচ্ছেন, বিশেষত বয়স্ক এবং ছোট বাচ্চাদের জন্য খুবই কিন্তু বিপজ্জনক। বা মাঝবয়সী হন, যে কোনো বয়সী হন, যার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কম, তাকে কিন্তু সতর্ক থাকতেই হবে। কারণ আমরা জানি যে প্রাণী থেকে মানুষের সংক্রমিত রোগ অনেক, লম্বা তালিকা একটু আগেই পেশ করলাম আপনাদের কাছে। তো জনসচেতনতা বৃদ্ধি করবার জন্যই তো এই সমস্ত দিন

উদযাপন পালন। প্রাণী এবং পরিবেশের সুরক্ষায় ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেককেই বলবো যে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। ভালোবাসা নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত নয়। তার মুখের খাবার ভাগ করে আপনাকে খেতে হবে, নইলে তার সঙ্গে তার নৈকট্য কাউকে দেখানো যাবে না। এ আবার কেমন কথা! ভালো থাকার চাবিকাঠি যখন আমাদের প্রত্যেকের হাতে রয়েছে, তখন সতর্ক তো হতেই হবে। চলুন, অনেক কথা শোনালাম আপনাদের, এবার একটা গান শোনাই।

গানের পর ফিরে এলাম আবার আপনাদের কাছে কিছু জরুরি কথা আর একবার আপনাদের সকলকে মনে করিয়ে দেবার জন্য। আসলে জুনোসিস ডে সারা পৃথিবীর মানুষকে সতর্ক করবার জন্যই এই দিনটি পালিত হয়ে থাকে। তবে সাধারণ পশুবাহিত যে সমস্ত অসুখ বিসুখ রয়েছে, যে নামগুলির সঙ্গে আমরা পরিচিত, জলাতঙ্ক বা র‍্যাবিস, কুকুর, বেড়াল এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় বা আঁচড় থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ে। কাজে কুকুরে কামড়াক বা বেড়ালে কামড়াক, তৎক্ষণাৎ কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। লেপ্টোস্পাইরোসিস, যেমন ইঁদুর, গবাদি পশু বা তাদের প্রস্রাবের সংস্পর্শে আসা দূষিত জল এবং মাটির মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু সবসময় সতর্ক থাকি না। এবারে বলব টক্সোপ্লাজমোসিস, বেড়াল বাড়িতে রয়েছে, অনেকেরই বাড়িতে বেড়ালের মল বা দূষিত খাবারের মাধ্যমেই সংক্রমণ হয়। বার্ড ফ্লু এবং সেটাকোসিস, আমরা তো জানি, একটু আগেই বলছিলাম না যে পায়রার কথা, পাখি বা পায়রার বিষ্ঠা এবং পালকের সংস্পর্শে রোগগুলি হয়। আর ছড়িয়ে পড়ে সংক্রমিত পশুর লালা, মূত্র, মল বা শরীরের তরলের সংস্পর্শে এসে। আবার সংক্রমিত পশুর বাসস্থান, খাঁচা, আক্রান্ত পোকামাকড়, এদের কামড় বা আঁচড়ের মাধ্যমে। তবে দূষিত খাবার এবং জল সাংঘাতিক, প্রাণীর মল দ্বারা দূষিত খাবার বা অপরিশোধিত দুধ পান করার মাধ্যমেও

কিন্তু রোগ ছড়িয়ে পড়তে পারে। তবে বলবো, যাদের বাড়িতে পোষ্য রয়েছে, আপনার সেই পোষ্যের নিয়মিত কৃমিমুক্তকরণ এবং টিকা দেওয়াকে নিশ্চিত করুন, এবং ব্যক্তিগত কিছু স্বাস্থ্যবিধি মেনে আপনাকে চলতেই হবে। পশুর সংস্পর্শে আসার পর বা পশুকে খাবার দেওয়ার পর সাবান এবং জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। সবসময় পরিষ্কার এবং সঠিকভাবে রান্না করা খাবার খান। কাঁচা দুধ বা অপরিচ্ছন্ন খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে, তবেই না আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার সুস্থ থাকা মানে আমাদের আনন্দ, আমাদের ভালো লাগা। তাই চাই আমাদের সমস্ত বন্ধুরা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আনন্দে থাকেন। আর সেই শুভকামনা নিয়েই জানিয়ে শেষ করি আজকের দিনান্তিকা। তবে যে যে পরামর্শ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ভুলবেন না যেন, আর খুব সহজভাবেও নেবেন না, উপেক্ষাও করবেন না, কেমন? তবেই না ভালো থাকবো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ভালো থাকুন সকলে, নমস্কার। দিনান্তিকা।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন বিবিধ ভারতের অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: नई पहचान दी।
1: दरबारी के गंधार के आंदोलन में ऐसा लगता है कि बादल उमड़ घुमड़ रहे हैं मगर बरस नहीं रहे हैं। वो जो घुटन है उस घुटन को दरबारी के गंधार में जब तक ना लाया जाए वो आप कह सकते।
2: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে বিকেল 5টা। এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, দ্বিজেন মুখোপাধ্যায় পর এবারের গান। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

দেবব্রত বিশ্বাসের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, দ্বিজেন মুখোপাধ্যায় এবং দেবব্রত বিশ্বাসের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

নীরেন্দ্রচন্দ্র মিত্রর গাওয়া গান শুনলেন, নজরুলগীতি শুনছেন। এবারের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া।

0: শিপ্রা বসুর গাওয়ায় গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুলগীতির অনুষ্ঠান। আজ শুনলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শেষে শিপ্রা বসুর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি

মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের তালপুকুর টিকটিকিপাড়া গ্রাম থেকে, এনারুল মণ্ডল। এনারুলদা নমস্কার আপনাকে।
1: নমস্কার আপনাকে।
0: এনারুলদা বয়স কত?
1: বয়স 48 হলো।
0: 48 মানে চাষবাসের ওপরই তো
1: নির্ভর নাকি? চলে
0: চাষবাসের ওপরই সংসার। কে কে আছে সংসারে?
1: সংসারে এখন ছেলে মেয়ে আছে।
0: ছেলে মেয়ে? হ্যাঁ। আর ওয়াইফ?
1: হ্যাঁ,
0: চারজনের সংসার না?
1: এখন চারজনের সংসার।
0: চারজনের সংসার। এই সংসার কি আপনার চাষবাসের ওপরই নির্ভর নাকি?
1: চাষবাসের ওপর নির্ভর। আমার নিজে ইঞ্জিন মিস্ত্রি।
0: আচ্ছা।
1: আমি ইঞ্জিন মিস্ত্রির ইঞ্জিনে কাজ করি, নিজে আমার পার্সের দোকান আছে।
0: আচ্ছা।
1: আর জমি জায়গা দেখাশোনা করি।
0: তো নিজস্ব জমি কতটা?
1: 7 বিঘা মতো।
0: 7 বিঘে? আচ্ছা। এটা কি সেচ ব্যবস্থা আছে?
1: হ্যাঁ, পুরো সেচ ব্যবস্থা আছে।
0: মানে তিনটে ফসল তো পাওয়াই যায়?
1: তিনটে ফসল পাওয়া যায়।
0: পাওয়া যায়। আর যদি সবজি টবজি কিছু করেন না?
1: সবজি টবজি করি, সেগুলো নিয়ে ধরেন কিছু বাগান লাগিয়ে দিয়েছি।
0: হ্যাঁ,
1: বাগান লাগানো আছে। 7 বিঘে জমির মধ্যে বিঘা দুয়েক মতো বাগান লাগানো আছে।
0: বাগান?
1: হ্যাঁ, আম বাগান।
0: হ্যাঁ। নতুন করেছেন নাকি?
1: না, নতুন বলতে গেলে আমি লাগিয়েছি ধরুন 2000 সালে লাগিয়েছি।
0: আচ্ছা।
1: 26 বছর হয়ে গেলো লাগানো।
0: আচ্ছা। তো অনেক এখন তো মানে ভালোই ফল দিচ্ছে তার মানে?
1: হ্যাঁ, এখন ভালোই ফল দিচ্ছে। কোনো গাছে ধরেন এক
0: কোনটা
1: আমার গাছ আছে ধরেন মোটামুটি 24টা মতো।
0: 24টা? এটা এক বিঘে?
1: না, 2 বিঘা।
0: 2 বিঘেতে? আচ্ছা। 2 বিঘেতে আম বাগান?
1: আম বাগান।
0: আর বাদবাকিটা চাষবাস?
1: বাদবাকি ধরেন ধান হয়, পাট হয়, গম হয়, ভুট্টো হয়।
0: আর এখন কি আছে আপনার জমিতে?
1: আমার জমিতে ধরেন পাট আছে, তারপরে ধরেন আমরা ভুট্টো ছিল, ভুট্টোটা মারলাম। তারপরে ধরেন এখন কলা আছে, এগুলো চলছে।
0: কলা তো আপনার যে জমিতে লাগাবেন এটা তো প্রায় 3-4 কাঠ অবধি?
1: হ্যাঁ, চলে। 2 বছর?
0: 2 বছর?
1: 2 বছর মিনিমাম তো চলেই যাবে।
0: 2 বছর কি 3 বছর? 4 বছর
1: চলে যায়।
0: অনেকে নিয়ে নেয়, একটু যত্ন পরিচর্যা করলে 3-4 বছর পর্যন্ত ওকে নেওয়া যেতে পারে। তো কি জাতের কলা করেন?
1: আমি বাংলা কলাও করি, দেশি করি, সিঙ্গাপুরিও করি।
0: সব রকম করেন? মানে একটা জমিতেই করেন না?
1: না, পাশাপাশি করি।
0: পাশাপাশি করেন?
1: হ্যাঁ।
0: মানে
1: সিঙ্গাপুরি করলাম, চারিদিকে দেখা গেল বাংলা কলাটা লাগালাম। বাংলা কলাটা আমাদের যেটা খেতে ভালো লাগে, কলাটা
0: ছোট ছোট কলা নাকি? আচ্ছা। মানে যেটা কাঁঠালি বলছি নাকি? আচ্ছা। আর সিঙ্গাপুরি করে?
1: হ্যাঁ।
0: চারিধারে বাংলা কলাটা?
1: বাংলা কলাটা দিয়ে দিলাম।
0: আচ্ছা। কোন কলাটার ফলন ভালো হয়, সিঙ্গাপুর না বাংলা?
1: ফলনটা দামটা বেশি ধরনের বাংলা কলাটা।
0: বাংলা কলা বললে এটা যেটা?
1: হ্যাঁ। সিঙ্গাপুরটা দাম কম, কিন্তু সিঙ্গাপুরটা খেতে ভালো লাগে, খারাপ লাগে না।
0: সাইজও ভালো হয়?
1: সাইজও ভালো হয়।
0: হ্যাঁ। আর এমনি আর অন্য কলা, চাপা কলা বা মর্তমান কলা ওগুলো কিছু করেন
1: না?
0: আচ্ছা। তো এখন যে জমিতে আপনার কলা আছে এটা কত কাটের কলা?
1: এটা 1 কাট হয়ে গেছে।
0: হ্যাঁ, এটা দ্বিতীয় কাট চলছে।
1: দ্বিতীয় কাট ধরুন 1টা 1টা কেটে নিয়েছি, 1টা 1টা ছেড়ে দিয়েছি। হ্যাঁ। দাবা দেখা গেল কোনো গাছে কলা আছে, এবার ধরুন ওই কলা কানটা কেটে নেবো, দেখে নেন ওই 1টা পাশে সাইডে 4 1টা রেখে দেবো, বাদ বাকি 4 উঠিয়ে ফেলে দেবো। এরকম ভাবে
0: 1টা 1টা রেখে দেবো।
1: হ্যাঁ, 1টা 1টা রেখে দেবো।
0: 1টা করে রেখে দেবেন। তো এটা তো দ্বিতীয় কাটে আপনার ইয়ে হচ্ছে। আর মানে কলা চাষে খরচ কেমন?
1: খরচ আছে ব্যাপক, সার খরচা বেশি।
0: সার খরচটা বেশি এবং লেবার খরচ একটু পরিষ্কার পরিচ্ছন্ন?
1: নিজে পরিশ্রমটা করি।
0: আচ্ছা। নিজেই?
1: নিজে করি। কলা পাতা মাথা কাটা কুটে এগুলা বৃষ্টিগুলো দেওয়া এগুলো নিজেই করি।
0: আচ্ছা। এই জন্য
1: এগুলো তো বেশিক্ষণ সময় লাগে না?
0: না,
1: ধরুন যেটুকু টাইম পাই। আমি নিজে একটা ধরনের আমি ইঞ্জিনের কাজ করি, পার্সের দোকান আছে, ওখান থেকে এসে দেখেন মানে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ধরেন আমি লেগে পড়লাম। পাতা মাথা কেটে ফেলে দেয় ওই জমিতে, লাইন করে শার্ট করে শুয়ে দিলাম, পাতা মাথাগুলো গাছগুলোকে শার্ট করে বয়ে নিয়ে তো অন্য জায়গায় যেতে হয় না, ওখানে ধরুন ফেলে দিলাম। কোনোদিন ধরুন 20

0: দিলাম এভাবে চলে।
1: তো কি ধরনের রোগ হয়,
0: কি ধরনের গাছে মাজরাটা লাগে,
1: মাজরা পোকার
0: পোকার আক্রমণটা হয়, মানে অনেক টাইমে কি হয় গাছকে ওই মাজরা লেগে ধরেন আপনার ফুটো করে দেয়, ওখান থেকে রস বাই করে দেয়, গাছটা হয়ে গেলো ফল এলো, ফল হওয়ার পর গাছটা ভেঙে পড়ে গেল।
1: আচ্ছা,
0: এরকম হয়।
1: ফল আসার পরে যদি গাছ ভেঙে পড়ে তাহলে তো
0: নষ্ট হয়ে যায়,
1: নষ্টই হয়ে যাবে, ফলটাই তো নষ্ট হয়ে যায়,
0: ফলটা নষ্ট হয়ে যায়।
1: মোটামুটি এক একটা কাঁদিতে আপনার কতটা ছড়া থাকে?
0: মোটামুটি 8 ছড়ি 9 ছড়ি এরকমভাবে, 7 ছড়ি এরকমভাবে থাকে।
1: কী দামে বিক্রি করেন?
0: ধরেন গতবার তো খোলা কলার বাজার খুবই খারাপ গেছে, 10 টাকা 15 টাকা 8 টাকা 12 টাকা এরকমভাবে বাজার গেছে। তারপরে কোনো এখন বর্তমান বাজার 20-22 টাকা যাচ্ছে।
1: 20-22 টাকা মানে কি?
0: কেজি।
1: আচ্ছা, কি কিলোতে বিক্রি করেন না কাঁদি বিক্রি করেন?
0: না, কলা কিলোতে বিক্রি হয়।
1: আচ্ছা, কিলোতে বিক্রি হয়।
0: কিলোতে বিক্রি হয়।
1: দে, আর এমনি কী সার ব্যবহার করেন?
0: সার ধরেন বেশি ধরেন আবার 10-26টা বেশি ব্যবহার করি, কোনো সুফলা ব্যবহার করি, ধরেন 14-15 কোনো সময় 14-35 হালকা দিই, 14-35 বেশি দেওয়া যায় না, ডিএপি তো ঠেকানোই যাবে না, 10-26টা বেশি ব্যবহার করি।
1: আর এমনি জৈব সার বা কিছু ব্যবহার করেন? জৈব সার,
0: জৈব সার বলতে গেলে আপনার যখন কলাটা গাছটা যখন প্রথম বসায় জমি তৈরির সময় চাষ মাস দেওয়ার পর যখন গর্তগুলা কাটি, তখন ওই রাসায়নিক সার আর কিছু জৈব সার, তারপর আপনার সর্ষের খোল ওগুলা দিয়ে মাটিটাকে পচিয়ে নেওয়া হয়। পচিয়ে নেওয়ার পর তখন কলার চারাটা বসানো হয়। বসিয়ে দেওয়ার পর আপনার ওই কলার ড্রেন সুজা মানে লাইন সুজা যদি ড্রেন করি, ওই ড্রেনে ধরুন জল ভরে দিই, ওই সময় সময় মাঝে সাথে জলটা ভরে দিই, গোটা জমিটা তো আপনার জল দেওয়ার প্রয়োজন হয় না, তখন ওই ড্রেনে ড্রেনে জল দিলেই হয়ে যায়। গাছটা যখন একটু বড় হয় তখন মোটা করে সার দিতে হয়, 10-26টা দিতে হয়, তখন সারটা বেশি লাগে, সার খরচা খুব বেশি।
1: এই যে তেওর লাগানোর পর থেকে কলা আসা পর্যন্ত বা কলা পাকা অবধি কতটা সময় লাগে?
0: 1 বছর মানে 1 বছর বা 1-2 মাস এরকম টাইম লেগে যায়,
1: মানে একদম কলা বাজারজাত করা। আর এমনি মোচা কতদিনে পড়ে? মোচা পড়ার পর থেকে,
0: মোচা কলা চারা বসানোর পর মোচা আসতে 9-10 মাস মতো লাগে।
1: 9-10 মাস। আর ওইদিকে 2 মাসের মধ্যে কলা রেডি হয়ে যায়?
0: 2-3 মাসে হয়ে যায়, 9 মাস বললাম।
1: হ্যাঁ, মানে 1 বছর লেগে যায়, একদম
0: 1 বছর লেগে যাবে,
1: লেগে যায়। আর যত্ন পরিচর্যাটা কি করেন? মাঝে মাঝে কি শেষ তো দিতেই হয়?
0: শেষ তো দিতেই হবে,
1: গ্রীষ্মের সময় শেষ দিতে হয়। আর
0: শেষ দিতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়।
1: এটা কতদিন অন্তর করেন?
0: এটা যেরকম সময় মানে বোঝা যায় যে গাছে মানে মাটিতে একদম রস কেমন আছে, দেখে বোঝা যায়। আকাশে বৃষ্টি হয়ে গেলে তখন একটু জল লাগে না, তখন কম লাগে, তখন চেষ্টা মানে চেষ্টা তখন টানা দিতে হয়। মানে একটা যে জল দিব সেই মোমেন্টে দেখা গেলো বৃষ্টি হয়ে গেলো, বৃষ্টি হয়ে গেলো তো দেখা গেলো 1 সপ্তাহ লাগলো না কি 5 দিন লাগলো না, এরকম হয়। কিন্তু বৃষ্টি আপনার জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর দেখা গেলো বৃষ্টি চলে এলো, ওতে কোনো ক্ষতি হয় না কলা গাছে।
1: যাতে জলটা না জমে সেটাও একটু খেয়াল রাখতে হয় কলার বাগানে। তো এমনি তো যা করলেন করলেন, কলা বড় করলেন, বিক্রি করলেন, যা করছেন, কিন্তু কলার একটা রিস্ক রয়েছে, সেটা হচ্ছে ঝড়।
0: ঝড় কালবৈশাখী,
1: ঝড় বা কালবৈশাখী,
0: কালবৈশাখী ব্যাপক রিস্ক
1: হয়
0: এবার সময় কারণে। গাছ যেগুলো যেমন কলা পড়ে সেগুলো নিয়ে আবার বাঁশের ওই দিতে হয়, তাও তো আমাকে সাবধানে চলতে হয়।
1: সে তো সাবধানতা অবলম্বন করতেই হবে, করতেই হবে। তো যখন মানে কাঁদি পড়ে তখন কি সব একসঙ্গেই পড়ে না?
0: না, প্রথমে একসঙ্গে পড়ে,
1: একসঙ্গেই পড়ে,
0: মানে 16 আনার মধ্যে ধরুন প্রায় 12 আনায় কিন্তু কলা কিন্তু একসঙ্গে পড়ে,
1: একসঙ্গে উঠে যায়।
0: হ্যাঁ, পড়ে যায়। তারপর দেখা গেলো কিছু থাকলো, এবার কাটার টাইমে দেখা গেলো যে লাস্টে বেলায় পড়ে, সে লাস্টে বেলায় কাটা পড়ে।
1: যখন বিক্রি করতে হয় তখন কি একসঙ্গে বিক্রি করে?
0: না, যেটা পুষ্ট কলা হয়ে যায় তখন সেটাই সেটাই কাটা পড়ে,
1: মানে
0: একসঙ্গে সম্পূর্ণ কলা পাড়া পড়বে না।
1: এটা কি আপনার জমিতে একদম নিতে চলে আসে না আপনাকে বিক্রি করতে?
0: সময় কারণে নিতে আসে, সময় কারণে আবার আমাদের নাকরতলা আছে, নাকরতলাতে দিয়ে আসতে হয়।
1: ওইখানে দিয়ে দিলে? আর তো বলছেন কিলো হিসাবে বিক্রি করে?
0: কিলো হিসাবে বিক্রি হয়।
1: কেমন মানে খরচ খরচাটা কেমন আর আপনার লাভটা কেমন?
0: খরচ ভালোই,
1: প্রথমবার

0: খরচ ভালোই হয়,
1: ভালো হয়, লাভ
0: লাভও আছে, লাভও আছে, রিস্কও আছে, খুব
1: রিস্কও আছে খুব, মানে ঝড়ের একটা রিস্ক,
0: ঝড়ের রিস্কটা চরম রিস্ক।
1: আর এমনি তো রোগ পোকার আক্রমণে সেরকম ক্ষতি হয় না?
0: রোগ পোকা বলতে গেলে আপনার ওই একটা গাড়ি লাগে, পোকা লাগে ধরেন, যদি বৃষ্টি না দিয়ে তাহলে দেখা গেল আপনার ওই কলাতে স্পট দাগ ফেলে দেবে, যে কোনো একটা বিষ দিয়ে ধরেন করে, বেশিরভাগই ওই সুপার ক্লাস্টার এগুলো দিয়ে যেন মশা মাছিটা কম বসে।
1: আর এমনি যখন কলা একটু বড় হয় তখন কি কিছু স্প্রে করেন
0: কলাতে ফুলানোর জন্য? হ্যাঁ, কলা ফুলানোর জন্য,
1: কলা ফুলানোর জন্য, বা কলাটা যাতে
0: মানে বোমফোলা বলে একটা ধরনের লিকুইড আছে, ওটা মারলে কলাটা চিকচিক হয়, তারপর বরুণ পাউডার দিলে একটু কলাটা শার্ট হয়, ভালো হয়, এগুলো হয়,
1: এগুলো হয়। হ্যাঁ, বরুণটা তো দিতেই হয়, বরুণটা দিলে কলার একটু সাইজটাও
0: ভালো হয়, ভালো কালারটা ভালো হয়,
1: কালারটা ভালো হয়, একটু চকচকে হয়, দেখতে ভালো লাগে। আর এই মোটামুটি, আর দ্বিতীয় বছরে তো মনে হয়
0: খরচ অতটা হয় না,
1: হয় না,
0: কিন্তু লেবার খরচা হয় না, জমিটা ধরেন আপনার
1: সারটাও
0: কম লাগে,
1: কম লাগে।
0: হ্যাঁ,
1: তো মোটামুটি এই করেই চলছে,
0: এই করে চলে।
1: আর এছাড়া কলা কি দুবার তিনবার কাটার পরে সেই জমিতে আবার কি করেন?
0: সেই জমিতে অন্য রায়টাই বা অন্য কোনো করি, এক আধ বছরের ধরুন ফাঁকা ফেলে রাখলাম, অন্য ফসল করলাম, বা দেখা গেলো পরবর্তীকালে আবার ধরা গেলো আবার অন্য ফসল করলাম, একভাবে যে একই জমিতে কলা বারবার ভালো হবে না,
1: না, আপনাকে একটু রোটেশন, মানে ক্রপ রোটেশন যেটা
0: চেঞ্জ করতে,
1: হ্যাঁ, ফসল একটু পর্যায়ক্রমে আপনাকে চাষবাস করতে হবে, তাহলে সবটাই ভালো।
0: হ্যাঁ,
1: এমনি জমির মাটি পরীক্ষা করান?
0: মাটি পরীক্ষা আমাদের এলাকা হয় না বলেই চলে আমাদের।
1: আচ্ছা, আর কেসিসি আছে,
0: কিষাণ ক্রেডিট কার্ড আছে,
1: পিএম কিষাণ পান?
0: হ্যাঁ পাই,
1: সরকারি অনুদান বলতে,
0: অনুদান বলতে কৃষক বন্ধুটা ছিল মানে পেতাম, তারপরে এখন এই সরকার এসে কী করবে বলতে পারছি না, যদি সরকার যদি চালায় তো চলবে, পাবো সবাই, আমিও পাবো, কিন্তু কৃষক সম্মান নিধি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা গত পরশু দিনকে পেয়েছি আমি, 2000 টাকা দিয়েছে।
1: এটা কতদিন থেকে পাচ্ছেন?
0: আমি পাচ্ছি আপনার 16 কিস্তি পর্যন্ত বোধহয় পাচ্ছি, 16টা থেকে,
1: 16টা মানে এখন তো
0: 23 কিস্তি চলছে,
1: মানে 4-5টা কিস্তি আপনার বাকি পড়ে গেছে, তো যাই হোক একটু পরেই করেছেন হয়তো, তো
0: না পড়ে না 16-14 এরকম থেকে পাচ্ছি আমি।
1: আচ্ছা, তার মানে চাষবাস করে ভালোই আছে।
0: হ্যাঁ, চাষবাস করে।
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এনারুল মণ্ডলের যে চাষবাস, বিশেষ করে কলা চাষ, সেই সম্পর্কে আমরা তার অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: আপনাকেও নমস্কার, এবং শ্রোতা বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি আমি।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত আছি গুন্দুরিয়া গ্রামে ভরতপুর এক নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রাম এই গ্রামে এসে আমরা দুজন গোপালককে পেয়েছি যেনারা এই গোপালনের ওপরেই তাদের সংসার প্রতিপালন করেন তাদের যে গোপালন সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনব কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নেব কি নাম আপনার
4: আমার নাম জয়রাম ঘোষ
3: আপনার সুজিত পাল সুজিত পাল আপনাদের এই গোপালনের উপরেই কি সংসার চলে
5: হ্যাঁ আমাদের এর উপরেই সংসার চলে
3: আপনার
4: হ্যাঁ আমারও তাই
3: কি ধরনের গরু আপনারা পালন করেন
4: আমরা শঙ্কর জাতের জার্সি টাইপের গরু বেশি পালন করি
3: কটা আছে
4: আমার গরু আছে পাঁচটা
3: পাঁচটা ছয় মায়ে পাঁচটা নাকি
4: না আমার গাভী আছে পাঁচটা
3: গাভী আছে পাঁচটা আর ছয় মায়ে কতগুলো
4: ছয় মায়ে আছে আপনার এই বাচ্চা আছে এখন তিনটে আর বড় বাচ্চা দুটো এঁড়ে হয়েছিল তারা বিক্রি করে দিচ্ছে আর এখন বাচ্চা যেগুলো বগনা সেগুলো রাখি সাধারণত সেগুলো ভবিষ্যতে আবার গাভী তৈরি হয় এবং সেই গাভী তৈরি হলে আমরা তখন এককালীন একটা মোটা অঙ্কের টাকায় যেমন 7-8 লিটার দুধ দিতে পারলে একবারে তার 60-70 হাজার টাকা দাম আছে আমরা সমস্ত গরু তো আর পুষতে পারি না আমাদের জায়গার অভাব হয় অনেক সময় যে বাড়িতেই গরু পুষি আমরা এমনি খাটাল নেই এর জন্য আমাদের মানে ওই বগনা গরুগুলো আমরা সাধারণত বেশি রাখি
3: না এটা প্রত্যেকেই করে হ্যাঁ ওটা তো প্রত্যেকেই করে যে যে বাড়িতে আবার গরু তৈরি হচ্ছে সেটাকে আবার রেখে দিয়ে আবার যে গাভীগুলো দুধ দিচ্ছিল সেগুলো হয়তো 5-6 বিয়ান কবিয়ান করে রাখেন
4: আমরা মোটামুটি কিছু গরু আমরা যেটা আমাদের খুব মানে ভালো জাতের গরু বা যেটা আমাদের খুব
3: দুধ ভালো
4: মানে ভালো দুধ এবং শুধু তাই নয় আমাদের এমন কিছু জিনিস আছে যেটা আমাদের মানে হিন্দু সমাজে যেটা আমাদের ছেলেদেরকে মানুষ করেছে এটাকে আমরা জীবনে বিক্রি করবো না সেটা আমাদের সমাধিস্থ করবো এরকম কাজ আমরা করি
3: আচ্ছা আচ্ছা বাহ এটা শুনে শুনে খুব ভালো লাগলো যে যে গরুটা আপনার এতদিন ধরে দুধ দিয়ে এলো আপনাকে দেখে গেল কিন্তু তাকে তার অক্ষমতা যখন হয় তখন কিন্তু আপনারা তাকে ছেড়ে দিচ্ছেন
4: না বিক্রি করি না
3: বিক্রি করেন না বাড়িতেই রেখে দেন যদি মারা যায় তখন মারা তো যায় হ্যাঁ হ্যাঁ তখন মাটির তলে তাকে পুঁতে দেয়
4: এমন একটা গরু ছিল এর আগে যেটা আপনার ওই ইনসিওর করা ছিল যার জন্য আমি মরার পরে ওর কাছ থেকে আমরা একটা মোটা অঙ্কের টাকা 20,000 টাকা পেয়েছি
3: প্রত্যেকটা গরুর কি
4: না এখন আমরা ঠিক ইনসিওর কোম্পানি ঠিক মতো আমাদের যোগাযোগ হয় না সমস্ত ইনসিওর কোম্পানিগুলো সব যেমন লাইফ ইন্স্যুরেন্স হয় আপনার কত চিট ফান্ড আছে কিন্তু গরু ব্যাপারটা আমরা এটার জন্য আমরা একটু সমস্যার মুখে হচ্ছি তাছাড়া কোনো
3: এর জন্য তো আপনার ব্লকে যে প্রাণী দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করলেও তো পাওয়া যায়
4: সেখানে আমরা একটু খোঁজ খবর নেবো যদিও ইতিপূর্বে আমরা কয়েকজনকে জানিয়েছিলাম তো সঠিক খবর তথ্য পাইনি
3: প্রত্যেকটা গরুর ট্যাগিং সিস্টেম চলে আসছে
4: এবং

0: সেই জন্য আমাদের মানে আমাদের ব্লক থেকে তো আমাদের টায়োবাগ মায়োবাগ সমস্ত যে কালা জ্বর বা ওই যে ফোসকাগুলো হয় সেই গুটি বসন্ত যেটা বলা হয়, যেটা এখন আমাদের গ্রামে যদিও কিছু হয়েছে আর আমাদের হয় খুব কম, যা যেটুকুই হয় সেটুকু আমরা প্রতিরোধ ক্ষমতা ভ্যাকসিন দেওয়া থাকলে কিন্তু অনেক চাপে কমে এবং মরে না, তার জন্য অনেক বাচ্চাগুলো
1: এখন তো সরকারি দপ্তর থেকে অনেক রকম
0: সমাজতন্ত্র আমাদের কাছে
1: সমাজতন্ত্র এখন আপনাদেরকে সবসময় গরুর ভ্যাকসিন দেওয়া আছে, কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে।
0: হ্যাঁ, ওগুলো যদিও আমাদের কিনে খাওয়াতে হয় কিন্তু ওই টায়োভাগ মায়োভাগের যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় এবং আমরা চরম উপকার পাই ওটার থেকে।
1: আপনার কটা গরু আছে?
2: তিনটে আছে, বড় গরু তিনটে আছে।
1: মানে এটা তো 40 টাকা দেয়, মানে
3: যেদিন
1: যেমন ফ্যাটের উপরে নির্ভর করে, ফ্যাটের উপরে
2: এখন ঘাসটা বেশি পাচ্ছে তো তার জন্য এখন ওই রেটটা একটু কম,
1: 40-45
0: সবজিটা পছন্দ করে গরুতে বেশি। আমরা সবুজ ঘাসটা মানে যদিও মাঠে হয়তো আনতে সবাই পারে না, যার জন্য 5-10 কাঠা জমি যদি আমাদের নেপিয়া ঘাস গোটা সিজনের জন্য কিন্তু এই ঘাসটা
1: যেটা গরু গরু পোষার জন্য ঘাসও চাষ করে
0: একদম আখের মতো, আপনার দেখলে দেখতে পারবেন একবার লাগালে আপনার কয়েক বছর ওইটা খাওয়ানো যায়, শুধু কাটতে থাকবে এবং
1: একদিকে আপনি কাটতে থাকবেন আরেকদিকে বড় হতে
0: বাড়তে থাকবে।
1: তার মানে আপনারা যে গরুর যে যত্ন নেন এটা বোঝা যাচ্ছে যে গরুকে সারা বছর আপনারা সবুজ ঘাস খাওয়ানোর জন্য নিজেরা চাষ করছেন এবং সেই সেখানে কিন্তু অন্য কিছু চাষ করলে আপনারা ফসল পেতেন সেটা না করে কিন্তু গরুর যত্নের জন্য আপনারা এটা চাষ করছেন।
2: খুব ভালো গরু পক্ষে গরু ভালো থাকে, গরু চেহারা স্বাস্থ্য ভালো থাকে, দুধটাও বেশি দেয়, গরুর জন্য নাকি ফ্যান লাগানো আছে, লাইট ফ্যান সব পাখা সব রকম করা আছে,
1: গরু
2: খুব ভালো আছে।
0: আপনার এই গরু না থাকলে পরে আমাদের যে জমিগুলো আছে যেটুকুই আছে হয়তো সবারই সমান জমি থাকে না, আমার বিঘে পাঁচেক জায়গা আছে, সেই জমিটা আমাদের এই রাসায়নিক যে 10-26 পটাশ সালফেট ইউরিয়া এইটার পার্সেন্টেজটা প্রচুর কম লাগে, আমরা ধরুন 10 টলি গোবর সার হয়।
1: ঠিক বলেছেন, মানে যথেষ্ট পরিমাণে যদি আপনারা জৈব সার ব্যবহার করেন বা গোবর সার ব্যবহার করে তাহলে কিন্তু রাসায়নিক কম লাগবে এবং জমির স্বাস্থ্যটাও ভালো থাকবে এবং যে ফসলটা হবে যে সবজিটা হবে সেটা কিন্তু অনেক দিন ধরে থাকবে। দেখবেন রাসায়নিক সার দিয়ে যে সবজিটা আপনি তৈরি করছেন সেটা দেখবেন 3 দিনের মধ্যে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি গোবর সার দিয়ে যে ফসলটা পাবেন সেটা দেখবেন যে আপনার 7-10 দিন শুকিয়ে যাচ্ছে কিন্তু পচবে না, পচবে না,
0: গুণগত মান আপনার অনেক বেশি। আপনার যে ধানটা আপনার বিঘা প্রতি কেউ 1 মণ করে কাঠা প্রতি 1 মণ ফলায় বা 20 মণ হয় আমাদের যে জমিতে, এই জমিতে কিন্তু আমাদের ধানটা অনেক বেশি অনেক পুষ্টি করে এবং দানাটা ওয়েটটা অনেক বেশি হয়,
1: অনেকটা বেশি,
0: যেটুকুই চাষ আছে সেটুকু আমাদের চাষ, যদিও কম আমরা গরুটাই নির্ভরশীল, গরু না থাকলে আমাদের এই চারিদিক থেকে একটা সমস্যার মধ্যে থাকতে
1: হতো। এই গরুর উপরই তো আপনার অনেকটা সংসার
0: তো কিছু,
1: আমার
0: প্রত্যেক দিনকার আর মাসের হিসাব করে দেখেছি আমি মোটামুটি আমার এভারেজ 5টা গরু কোনো সময় একটা বাচ্চা দেবে বা একটা বাচ্চা জন্য মানে 3 মাস একা থেকে দুধ একটু বন্ধ করলে পরে তাহলে ভবিষ্যতে যে বাচ্চাটা সেটা ভালো হওয়ার জন্য আপনাকে একটু দুধটা কন্ট্রোলে রাখতে হয়, তাহলে 5টা গরু থাকলে 2টো গরু অল্টারনেটিভ আমাদের এভারেজ একটা সবসময় 30-35 লিটার দুধ আমরা কিন্তু সবসময় পেতে থাকে। এইবারে হিসাব করে আমরা দেখলাম যে মোটামুটি আমার মাসিক খরচ হলো আপনার 20-21 হাজার টাকা আর আমার ইনকাম হলো সমস্ত খরচ খরচা বাদ দিয়ে দেখা গেল আমার প্রায় 15-16 হাজার টাকা মান্থলি আমার ইনকাম থাকে,
1: ইনকাম থাকছে
0: 15-16 হাজার টাকা হয়। ওইটার ওপরে আপনার বলুন ছেলেপিলের পড়াশোনা বা কিছু সঞ্চয় যতটা সম্ভব সেগুলো করা যায় এখান থেকে।
2: আমার 3টি গরুতে 10,000 টাকা থাকে,
1: 3টি গরুতে মাসে 10,000 টাকা
2: নিজে খাটি একটু বেশি, নিজে খেটে পরিশ্রম করি, সব রকম খাস মাছ এটা থেকে আনা সব রকম করি, পরিশ্রম করি, ঘরের খাটটা থাকে, খড়টা কিনতে হয় না, 5 বিঘা জায়গায় খড়ের 3টি গরু পোষ চলে যায়, দিয়ে 10,000 টাকা সব প্রতি মাসে থাকে,
1: প্রতি মাসে থাকছে 10,000 টাকা। আচ্ছা, এই যে

0: হচ্ছে? দুধ সবটাই বিক্রি করে দেন না নিজেরা কিছু খান?
1: খাওয়ার জন্য,
0: খাওয়ার জন্য কিছু রাখেন?
2: খাওয়ার জন্য কিছু রাখে, মানে ভালোই থাকে যাদের বাচ্চা ছেলে থাকে। আমার যেমন দিল্লি বাড়িতে একটা নাতি আছে 5 বছর বয়স, তার জন্য মোটামুটি দিল্লিটা সকালে রেখে দিই, এবং আমাদের নিজেদের জন্য মোটামুটি 2 লিটার চা ফা খাওয়া বা মানুষজন এলো বা নিজের দুধ ভাত খেতেই হবে রাত্রিবেলায়, কিছু না খেলে যেন দুধ ভাত একটু খেতেই হবে,
0: খেতেই হবে,
1: 2 লিটার রাখতেই হবে খাওয়ার জন্য।
0: আরেকটা কথা আপনি খুব ভালো বলেছেন যে যে গরুর বাচ্চাটা দেবে হয়তো দেখা গেল আর 3 মাস পরে বাচ্চা দেবে, তো তার আগে 3 মাস আগেই আপনারা দুধটাকে
2: আমরা খাবারটা একটু কমিয়ে দিই।
0: আচ্ছা,
2: এবং ধাপে ধাপে সেটাকে বন্ধ করার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনার হঠাৎ করে খাবার না বন্ধ করে আপনার দুধ মাঠে থেকে গেলে সেটা মাঠটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ওইটাকে খাবারটা কমিয়ে যেখানে 2 বেলা দেওয়ানো হয়, অনেক সময় বাচ্চা হওয়ার পরে 3 বেলাও দেওয়ানো হয়, প্রচুর দুধ থাকে, যেটা একবারে 14 লিটার দুধ দেয় আমার একটা গরুতে।
0: আচ্ছা,
2: সেই গরুটাকে 3 বার দেওয়াতে হয়। তারপরে সেই গরুটাকে যখন আমার দুধ কমিয়ে আনবো তখন আপনাকে খাবার কম দিতে হবে, খাবার কম দেওয়ার ফলে দুধটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। এবার 1 বেলা করলাম, যখন কমে আসলো তারপরে দেখলাম যে দুধটা আরও কমেছে শুকাচ্ছে, তখন আমি দিনে 1 দিন গ্যাপ মারলাম, তারপরে 3 দিন গ্যাপ মারতে আমার অটোমেটিক দুধটা টেনে যাবে, এবং তো সেই মুহূর্তে গরুর স্বাস্থ্যটাকেও ভালো
0: করা ভালো ভালো হবে, এবং যে বাচ্চাটা পেটে থাকবে সেটারও তো একটা পুষ্টির দরকার, তবেই না একটু হৃষ্টপুষ্ট ভালো বাচ্চা হয়।
2: বুঝতে না পারার জন্য যে আজ কালকে বাচ্চা হয়, মানে আজকে দুধ দোয়ালাম সন্ধ্যেবেলায় 5 লিটার সকালবেলা থেকে বাচ্চা হয়ে, সেই বাচ্চা অনেক দুর্বল হয় এবং সেই সিজনে দুধটাও মার খেয়ে যেত, অনেক সময় ঘটে যায়, হয় না তা নয়, এটা একটা অ্যাক্সিডেন্টলি ঘটে যারা হিসাব না রাখে। আমি আমি ডেট বাই ডেট হিসাব রাখলাম, আজকে ভ্যাকসিনেশন করালাম বা AI দিলাম, সেই ডেট থেকে হিসাব থাকবে খাতা থাকবে কবে AI হলো, তাহলে আমার যে আধার লিঙ্ক করা আছে যারা দেখতে আসতে আমাকে যখন ভ্যাকসিনেশন করবে তখন আমাকে শুধু যে ট্যাগ মারা আছে কানের মধ্যে সেখান থেকে ওরা বলে আপনার তো সব আধার লিঙ্ক হয়ে আছে, আপনার জন্য আর কিছু করতে হবে না।
0: বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সুজিত কুমার পাল এবং জয়রাম ঘোষের যে গোপালন, সেই গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। একটু পরেই হিন্দি খবর দিল্লি কেন্দ্র থেকে। 6টা 5 বিভিন্ন শিল্পীর পরিবেশনায় কীর্তন। কর্মখালীর খবর জীবিকার জন্য 6টা 30। 6টা 35 গ্রামীণ সংবাদ। 6টা 40 প্রিয় পল্লী গীতি। 7টা 10 রয়েছে আজ সন্ধ্যার আসর। 7টা 35 এবং 7টা 50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8 এবং 8টা 5 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে। 8টা 25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর গাওয়া News@9 দিল্লি কেন্দ্র থেকে। 9টা 15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10টা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। 10টা 10 কথা ও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আজকের বিষয় মিষ্টি মুখ। আপনাদের সঙ্গে থাকবো আমি দেবী। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান শুনবেন আপনারা 7টা 30 রাত 8টা 10 এবং 8টা 20 শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে খবর।

0: কীর্তন শুনছেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। আরতি ঘোষ দস্তিদার পরে শুনলেন রাধারানী দেবীর পরিবেশনায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

কীর্তন শুনছেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। শুনলেন আরতি ঘোষ দস্তিদার, পরে রাধারানী দেবী, সবশেষে পুতুল পাল এবং সহশিল্পীদের পরিবেশনায়। শুনলেন চণ্ডীদাসের পদ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। 7:10 শুনবেন আজ সন্ধ্যার আসর, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:10 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 8:20 বিজ্ঞাপনদাতার আরও একটি অনুষ্ঠান, 8:25 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে নিউজ অ্যাট 9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, 10:10 রয়েছে কথা ও গানে, লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় মিষ্টিমুখ। আপনাদের সঙ্গে থাকব আমি দেবী, আপনারাও থাকবেন 9434921300, 0348225964 একই সঙ্গে মেসেজে। জানিয়ে দিলাম আরও একবার চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা, একটু পরেই কর্মখালী সংক্রান্ত ঘোষণা শুনবেন জীবিকার জন্য।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালি সংক্রান্ত ঘোষণা। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস, সংক্ষেপে NBEMS, 2026-এর এক বিজ্ঞপ্তিতে তারা বেশ কিছু শূন্য পদ পূরণ করার লক্ষ্যে যোগ্য ভারতীয় প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করছেন।

সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, 53টি স্টেনোগ্রাফার এবং এরই সঙ্গে আরও প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, তারা বলছেন দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, একই সঙ্গে ব্যাচেলর ডিগ্রি চায় আর্টসে, বিকম, বিএসসি, বিটেক, বিই, একই সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরাও অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে আজ থেকে, চলবে 31 জুলাই পর্যন্ত। আমি জানিয়ে দিচ্ছি এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি সম্পর্কে, তবে তার আগে বলি একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক কোন কোন শূন্য পদের জন্য তারা ভারতীয় যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন। পদের নাম ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদের সংখ্যা 53টি। আবেদনপত্র পাঠাতে হবে অনলাইনে, নেওয়া শুরু হয়েছে আজ থেকেই, অর্থাৎ 7 জুলাই 2026 থেকে, নেওয়া হবে 31 জুলাই 2026 পর্যন্ত। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটিও জানিয়ে দেব, তবে তার আগে বলি যে আবেদনপত্র পাঠাতে পারেন অনলাইনে NBEMS-এর নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে NATBOARD.edu.in, সেখানে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আরও অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটি হচ্ছে www.natboard.edu.in। তাহলে আর দেরি কেন, আজ থেকে খুলে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা নিতে শুরু করেছেন 7 জুলাই থেকে, চলবে 31 জুলাই 2026 পর্যন্ত। আবারও বলি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে বিএ, বিকম, বিএসসি, বিটেক, বিই, এমনকি পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীরাও কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন। মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 53টি। শুনলেন কর্মখালি সংক্রান্ত ঘোষণা, শুনলেন আজকের জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আপনারা যারা নিয়মিত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লেখেন তার মধ্যে রয়েছে অবশ্যই আজ সন্ধ্যায়। জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয় আরও একবার জানিয়ে দিই। ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, পড়েছেন তো বইগুলি? এই সমস্ত বইয়ের কোনো একটি বিশেষ লাইন যদি আপনার জীবনকে কোনোভাবে অনুপ্রাণিত করে থাকে তাহলে কিন্তু লিখতে হবে আজ সন্ধ্যায় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আমরা শুনব বলে বসে রয়েছি। চটপট লিখে পাঠিয়ে দিন, 150 শব্দের মধ্যে লিখুন আর পাঠিয়ে দিন আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com-এ। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। তাহলে মনে আছে তো সেই কথা যা হালফিলের কোনো লেখকের লেখা থেকেও আপনি পেয়েছেন, বা হতে পারে আমাদের বিশেষ কোনো ধর্মপুস্তক, যে লেখা প্রতি মুহূর্তে সাহস যোগায়, শক্তি যোগায়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণীর অপেক্ষায় রয়েছি আমরা আজ সন্ধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং উস্কানিদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রাজনৈতিক বা সমাজবিরোধী যেই জড়িত থাকুক কাউকে ছাড়া হবে না বলে স্পষ্ট।

0: বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট গড়ে তোলার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি বলেন, ঘটনার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী নিজে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ঘটনার নেপথ্যে মাদকাসক্তি প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্য জুড়ে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘির পালিতপুরের ক্যানেলপার সংলগ্ন একটি মাঠ থেকে আজ সকালে এক আদিবাসী গৃহবধূর দেহ মাঠে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতার স্বামীর দাবি, তার স্ত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা আমিন সোহেলকে গ্রেপ্তার করেছে জুনপুট কোস্টাল থানার পুলিশ। প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে আজ হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুড়া এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বলে খবর। বিভিন্ন ব্লকে উন্নয়নমূলক কাজের অগ্রগতিকে আরও মসৃণ করতে রাজ্য সরকার যুগ্ম বিডিও স্তরে বেশ কিছু রদবদল করেছে। আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির মতো জেলায় বিভিন্ন ব্লকে 27 জন যুগ্ম বিডিওকে বদলি করা হয়েছে। আধিকারিকদের দ্রুত নতুন জায়গায় দায়িত্ব নেওয়ার কথাও বলা হয়েছে। কোচবিহারের ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। আজ সর্বসম্মতিক্রমে বিজেপি পঞ্চায়েত সদস্য নমিতা বর্মন মণ্ডলকে প্রধান নির্বাচিত করা হয়। গত 5ই জুলাই প্রধান পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের সবিতা সরকার। রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় বাঁকুড়ার খাতড়া শহরের পেট্রোল পাম্প তিন মাথা মোড়ে খাতড়া বাঁকুড়া রানীবাঁধ শিমলাপাল সড়কপথে অবরোধ করেন খাতড়া ব্লক মহিলা ব্লক এলাকার মহিলারা। সকাল 11:30 থেকে গুরুত্বপূর্ণ এই সড়কপথে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন বাসযাত্রী সহ বহু মানুষ। মুর্শিদাবাদের নবগ্রামে বেআইনিভাবে আধার কার্ড তৈরি ও সংশোধনের অভিযোগে গত রবিবার গভীর রাতে বুলনপুর গ্রাম থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার অপরাধ শাখা ও বনগ্রাম থানার পুলিশ এই ঘটনা তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, বায়োমেট্রিক যন্ত্র, আইরিস স্ক্যানার সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি একবার জানিয়ে দেবো আপনাদের। আমাদের অধিবেশন শুরু 5:50। সকাল 6টায় অমৃতবাণীর সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন, 6:20 বাংলা খবর, রবীন্দ্রসঙ্গীত 6:30, 6:50 নজরুলগীতি, 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 7:45 বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:00 শুভ সকাল, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 1:00 আকাশবাণী, মাফ করবেন, 1:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 2:05 লোকগীতির অনুরোধের আসর, 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 এবং 5:15 রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 হিন্দি খবর, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়, কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, স্বচ্ছ ভারত বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 6:40, মুক্তিমূলক গান 6:55, আজ সন্ধ্যার আসর 7:10, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর, 8:25 আধুনিক গান News.9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, 10:10 জলসাঘর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের

0: উপর আধারিত এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গী থাকবেন সুমন চট্টোপাধ্যায়। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, শোনা যাবে 6:25, 7:30, 8:10। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মুর্শিদাবাদ, প্রিয় পল্লীগীতি একটু পরেই।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন প্রিয় পল্লীগীতি।

0: সনৎ সিংহের গাওয়া গান শুনলেন। এবারের গান রাখাল দাস বাউলির কণ্ঠে।
1: মাছ হিলসারে জামাই পাগল করা মা, ও মাছ।

প্রিয় পল্লীগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রহ্লাদ ব্রহ্মচারীর পর শুনলেন অনুপ ঘোষালের গাওয়া গান। এবারের গানটি শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: অমরপালের গাওয়ায় গানের সঙ্গে শেষ হলো আজ প্রিয় পল্লিকীতি। আজ শুনলেন সনৎ সিংহ, রাখাল দাস বাউল, প্রহ্লাদ ব্রহ্মচারী, অনুপ ঘোষাল, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বলরাম সাহা, গঙ্গাচরণ বিশ্বাস, ওসমান খান, সবশেষে অমরপালের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন স্বাগত জানাই আজকে রাত সন্ধ্যার আসরে। আমরা গল্পের বই পড়তে ভালোবাসি, কেউ ভালোবাসি ধর্ম পুস্তক পড়তে, কেউ বেছে নিই সেই সমস্ত বই যার মধ্যে কোনো না কোনো অনুপ্রেরণার বাণী রয়েছে। মনীষীদের জীবন কথা, তাদের জীবনের ওঠা পড়া, এই পড়তে পড়তেই তো বেড়ে ওঠা। ছেলেবেলার সহজপাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, অথবা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ, আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় পড়েছিলেন যে বাণী আজও আপনাকে পথ দেখায়, অনুপ্রাণিত করে, আপনি সাহস পান, শক্তি পান? লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। আজ তো সবে 7ই জুলাই, মাসের সপ্তম দিন, অনেকগুলো দিন কিন্তু পড়ে রয়েছে। 150 শব্দের মধ্যে লিখুন আপনার কথা, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট অফিস বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, আর পিন নম্বর 742101। মেলে আপনারা অনেকেই লেখেন akashbanimurshidabad@gmail.com। অপেক্ষায় রয়েছে কিন্তু আমরা। আর যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আমাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে বন্ধুরা হাজির হয়েছেন তাদের কথা বলবার জন্য, তেমনই কয়েকজন বন্ধুর চিঠি নিয়ে আজকে রাত সন্ধ্যায় আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়। পড়ব একে একে আপনাদের পাঠানো চিঠি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বিজ্ঞাপনের পর আপনার চিঠি আমার হাতে। আপনি সোমা মুখোপাধ্যায়, থাকেন নীহারিকা ভবন, দুর্গাপুর এক, জেলা পশ্চিম বর্ধমানে। আপনি লিখেছেন বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমোঘ চিরন্তন বাণী, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সুখ দুঃখ জয় পরাজয় এসব আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গীভূত। জীবনে চলার পথে প্রতি পদে পদে কবির এই বাণীকে প্রত্যক্ষ করতে হয়। ভয়কে জয় করে এগিয়ে চলাই জীবন। ভয় ভীতি এগুলি চিরদিনের শত্রু। দুঃখে কাতর না হয়ে কবি দৃঢ় পদে অগ্রসর হতে বলেছেন। আমরা আমাদের জীবনের পরতে পরতে বেদনার্ত, দুঃখিত, ভয়ার্ত সকল বিপদের সম্মুখীন হই, কিন্তু কবির কথা স্মরণে আনলে আমরা মনকে শক্ত করে সঠিক পথের দিশা পাই। কবির বাণী আমাদের চলার পথের পাথেয়। লিখলেন সোমা মুখোপাধ্যায়, নীহারিকা ভবন, দুর্গাপুর এক, জেলা পশ্চিম বর্ধমান থেকে।

এবারে পড়বো আমি দিলীপ কুমার চন্দ্রর লেখা চিঠি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন আপনি, বিপর্যয় সাহসের বাণী আমি বেশিরভাগই কবিগুরুর গান ও কবিতা থেকেই পাই। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান থেকে পাই, প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। পরেই জানালেন, ছাড়রে শঙ্কা, জাগরে ভীরু কলস, আনন্দে জাগাও অন্তরে শকতি। আরেক গানে, বজ্রে তোমার বাজে বাঁশি, সে কি সহজ গান, সেই সুরেতে জাগব আমি, দাও মোরে সেই কান। আরেক গানে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি, সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারই বুকের পরে। আবার লিখেছেন, দুঃখের বেশে এসেছো বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করি ধরিব হে। বিপর্যয়ের তিনি প্রেরণা, তার গান মনে সাহস ও উৎসাহ যোগায়। লিখলেন দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: 10 লাখের লটারি জিতেছি আমি।
2: ইত্যাদি রোগ নির্ণয় করে জিডি হসপিটাল।

0: অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: এবারে পড়ব বৃন্দাবন ঘোষের লেখা চিঠি। আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন। প্রিয় আজ সন্ধ্যায়, প্রকৃতির রুদ্ররূপে খরা, বন্যা, ভূমিকম্প কিংবা সুনামির মতো মহাবিপর্যয় যখন আমাদের দুয়ারে আঘাত হানে, তখন তা কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা সম্প্রদায়কে চিনে আসে না। দুর্যোগের তাণ্ডবে ঘর হারা মানুষের আর্তনাদ আর ক্ষুধার কোনো আলাদা ভাষা থাকে না। এই পরম সত্যকে বুকে ধারণ করেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের চিরন্তন মানবিকতার পাঠ শিখিয়ে গেছেন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। বিপর্যয়ের এই অন্ধকার মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শক্তি হল পারস্পরিক সৌহার্দ্য এবং অদম্য সাহস। সংকটে কে হিন্দু কে মুসলিম সে বিচার করার সময় এটি নয়, বরং একে অপরের হাত ধরে ঘুরে দাঁড়ানোর সময়। মানবতাই আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত। জেনে রাখুন, মানবতার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। লিখলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। আপনাদের বোধের কথা, আপনাদের শ্রদ্ধার কথা, আপনাদের সাহসের কথা, আপনাদের সংকল্পের কথা বিপর্যয়ে শক্তিমন্ত্র হয়ে উঠে এসেছে চিঠির পাতায়। পড়ব আরেকজন বন্ধুর পাঠানো চিঠি, রয়েছে আমার হাতে। গ্রামের নাম টোলা, দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে লিখছেন শামসুজ্জামান। আজ সন্ধ্যার প্রথম দিনের বক্তব্যে সঞ্চালিকা দেবী সরকার কথা প্রসঙ্গে সাহস যোগাচ্ছিলেন। জীবন কাঁচের বাসনপত্রের মতো এত ঠুনকো নয়, কথায় কথা আসে। প্রসঙ্গটা বহুবার ব্যবহার করেছি, তবু বড় লোভনীয়, তাই পুনঃব্যবহারে সংকোচ নেই। সঙ্গে সঙ্গে মনে পড়ল ভিক্টোরিয়া ওকাম্পোর আত্মহত্যায় জীবনের ইতি টানার মতো বিপর্যয়ের মুহূর্তে তার মনে প্রবল প্রেরণা জুগিয়েছিল গীতাঞ্জলির প্রথম কবিতা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তারপর জীবনের বাকি দিনগুলি শান্তির আস্তরণে বড় মধুর হয়ে গিয়েছিল। বিপর্যয় আসেই, বিপর্যয় আসবেই। পথের দাবিতে কাল্পনিক সুভাষচন্দ্র তথা সব্যসাচীর বিপর্যয় প্রসঙ্গে শরৎচন্দ্র লিখেছিলেন এক অভাবিত প্রেরণাদায়ী বাণী। দুঃখের দুঃসহ গুরুভার বহিতে পারো বলিয়াই ভগবান এত বড় বোঝা তোমার স্কন্ধে অর্পণ করিয়াছেন। আরও একবার পড়িয়া, দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমার স্কন্ধে অর্পণ করিয়াছেন। ব্যক্তিগত প্রসঙ্গে বলি, আমার ডায়েরির প্রথম পাতায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম সাহেবের বাণী লেখা রয়েছে। লেখা রয়েছে, যদি আপনি ব্যর্থ হন তবে কখনোই হাল ছেড়ে দেবেন না, কারণ FAIL ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ব্যর্থতা মানেই শেষ নয়, এর অর্থ হল আপনি নতুন কিছু শিখলেন। আরও বলেছেন, শুধু সফলতার গল্প পড়বেন না, কারণ তা থেকে আপনি কেবল বার্তা পাবেন।

ব্যর্থতার গল্প পড়ুন, তাহলে সফল হওয়ার নতুন ধারণা খুঁজে পাবেন। ছোট থেকে আমরা রবিনসন ক্রুশোর গল্পে আকৃষ্ট হতাম। সেই রবিনসন ক্রুশো, নেপোলিয়ন বোনাপার্ট আমাদের চলার পথের সমস্ত বিপর্যয় দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিলেন। এই ব্যর্থতা অথবা বিপর্যয় থেকেই তো আমরা চলতে শিখি। বুকের ভেতর এইসব প্রেরণা না থাকলে কি আর আন্দামানে জীবন জীবিকার অবলম্বন খুঁজে পেতাম? নাকি 2004-এর 26শে ডিসেম্বর আন্দামান নিকোবর ভয়ঙ্কর সুনামির মুখোমুখি হয়ে কত শত স্বজনবন্ধু হারিয়েও আমরা চলার শক্তি পেতাম? মনে রাখতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নিজের কথা তো রোজই হয়, মহাপুরুষদের পবিত্র বাণীতেই আজ গঙ্গা জলে গঙ্গা পুজো সারা হলো আমার। লিখলেন, সকলকে শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শামসুজ্জামান। গ্রামের নাম টোলা, দক্ষিণপাড়া, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। কি অসাধারণ করে লিখলেন, কি অপূর্ব আপনার লেখনি। এ মন্ত্র যেন শুধু কানে নয় মনে গেঁথে দিলেন। আপনারাও যারা আজ চিঠি লিখলেন, সকলকে আমার শ্রদ্ধা, আমার নমস্কার, আমার বুক ভরা ভালোবাসা পাঠিয়ে দিলাম।

এবারে বলি, আজকে পড়লাম আমি শামসুজ্জামানের লেখা চিঠি টোলা দক্ষিণপাড়া বৈদ্যপুর পূর্ব বর্ধমান থেকে, সোমা মুখোপাধ্যায়ের লেখা চিঠি নিহারিকা ভবন দুর্গাপুর এক জেলা পশ্চিম বর্ধমান থেকে, দিলীপ কুমার চন্দ্র গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে, পড়েছি আজকে বৃন্দাবন ঘোষের লেখা চিঠি আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শেষ করি আজকের আজ সন্ধ্যায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি

0: পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
1: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
2: গ্লুকোমা, গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তো গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে নেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে, হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসব্যাপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসব্যাপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কিন্তু ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুক, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর আগে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
0: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ।
3: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সংবাদ।
4: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন, তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন, কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এরও বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষক এর ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রকল্প। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়েনারে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন, 6 জন নিখোঁজ। রাষ্ট্রপতি নতুন দিল্লিতে এবছরের ডুরান্ট কাপ প্রতিযোগিতার ট্রফি ও পতাকার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন। ফিফা বিশ্বকাপে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে, সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
5: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্ট্যাবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়হ ইন্দো প্যাসিফিক কি স্ট্যাবিলিটি, গ্লোবাল সাউথ কি শক্তি আর বিশ্ব কে শেয়ার্ড ফিউচার মে বিশ্বাস কা সংকল্প হ্যায়।
4: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। দুই দেশের জনগণের সুবিধার জন্য ইউপিআই সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষিক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
6: प्रधानमंत्री जी के विजन के कारण भारत की कृषि तेजी से बदल रही है। विकसित भारत के लिए विकसित कृषि, समृद्ध गांव, समृद्ध किसान, उसमें सरकार अपने सारे प्रयत्न कर रही है, लेकिन सरकार के साथ अगर बाकी संगठन भी जुड़ते हैं तो काम और तेजी से आगे बढ़ता है। और प्रगति कार्यक्रम के अंतर्गत ये तय किया है कि अभी तक 26,000 कृषि उद्यमी ट्रेंड करके छोटे छोटे कृषि उद्यमी इन्होंने तैयार किए हैं, जो एक गांव में काम करते हैं और गांव की कृषि को बदलने के लिए 100-200 किसान को साथ जोड़ते हैं।
4: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি

0: হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরাইনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরাইনে তার দুদিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
1: ফুটবল বিশ্ব কে সবচেয়ে লোকপ্রিয় খেল মে সে এক। এ খেল উৎকৃষ্টতা, একতা ওর খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগোঁ কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তক সীমিত নহিঁ, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য হ্যায় জো হামে সমানতা, সহযোগ ওর বিপরীত পরিস্থিতিয়ো মে ভি দৃঢ় বনে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 এর খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ আটে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 2,00,000 কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব। শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: তাহলে আর দেরি কেন?

0: জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি। রাত ৮টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, ৮:১৫ শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্র।
1: সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের অধিবেশন শুরু ৫:৫০। ৬টায় অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন। ৬:২০ বাংলা খবর, ৬:৩০ রবীন্দ্রসঙ্গীত, ৬:৫০ নজরুল গীতি, ৭:২৫ এবং ৭:৩৫ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান ৭:৪৫। ৮:০০ আপনার আমার শুভ সকাল। ৯:০০ এবং ৯:০৫ হিন্দি এবং ইংরেজি খবর, ৯:১০ বিবিধ ভারতীর অনুষ্ঠান, ১০:০০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, ১১:০০ বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, ১:৩০ আবারও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শোনা যাবে, ২:০০ লোকগীতির অনুরোধের আসর, ৩:০০ এবং ৩:০০ হিন্দি এবং ইংরেজি খবর, ৩:০০ দিনান্তিকা, ৩:৩০ বিবিধ ভারতীর অনুষ্ঠান, ৫:০০ রবীন্দ্রসঙ্গীত, ৫:১৫ নজরুল গীতি, ৫:৩০ ক্ষেত খামারের কথা, ৬:০০ হিন্দি খবর, ৬:০০ কীর্তন, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। কর্মখালীর খবর জীবিকার জন্য ৬:৩০, গ্রামীণ সংবাদ ৬:৩৫, ৬:৪০ স্বচ্ছ ভারত বিষয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান শোনা যাবে, ভক্তিমূলক গানের নিবেদন ৬:৫৫। আজ সন্ধ্যার আসর ৭:১০, ৭:৩৫ এবং ৭:৫০ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত ৮ এবং ৮:০৫ দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি খবর, ৮:২৫ আধুনিক গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, ৯:০০ খবর দিল্লি কেন্দ্র থেকে, ৯:১৫ বিবিধ ভারতীর অনুষ্ঠান, ১০:০০ বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, ১০:০০ জলসাঘর আপনাদের সঙ্গী সুমন চট্টোপাধ্যায়। এছাড়াও বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান রয়েছে, শোনা যাবে ৬:২৫, ৭:৩০ এবং ৮:১০। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী মুর্শিদাবাদ। একটি ঘোষণা, আজ ৯:১৫ রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, আকাশবাণীর সংবাদ পরিষেবা বিভাগের উদ্যোগে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী নাগেশ সিংয়ের একটি সাক্ষাৎকার শোনা যাবে ৯:১৫ থেকে। এরপরেই শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর, দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। তারাতলায় নির্মীয়মান গুদামঘরের শেড ধসে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান। রাজ্যের ৩টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে, আগামী ২৪শে জুলাই ওই ৩টি আসনে ভোট গ্রহণ। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে আজ ইডি কলকাতার মোট ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
3: এছাড়াও পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে, তাদের ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। আমাদের কোন লোকের যদি কোন টাইমের মধ্যে কোন শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন না হবে।
2: নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের দাবি শোনার পাশাপাশি আর্থিক ও অন্যান্য সহায়তার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের পাশাপাশি গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। বাড়িপুর থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের সব পুলিশ সুপার ও কমিশনারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বাড়িপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। বাড়িপুরে নাবালিকার মৃত্যু ও নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার কঠোরতম পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
4: যারা যারা অ্যাকিউজড মোটামুটি সবাইকে ধরা হয়েছে, একজন বোধহয় পলাতক, বাট মেইন অ্যাকিউজ তাকে ধরা হয়েছে। যেভাবে অত্যাচার করে মেয়েটিকে মারা হয়েছে, আমি এর ভিডিও দেখেছি, সেই সমানভাবে অত্যাচারটা যেন এদের উপরও হয়, আইন মেনে অবশ্যই, এবং নেশাতে ধূত হয়ে এরা এই কাজটা করেছে। সুতরাং যেখানে যেখানে ইলিগাল লিকার শপস হচ্ছে, প্রত্যেকটা ইলিগাল শপস ডেমোলিশ করে দাও।
2: পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ দস্তিদারও ঘটনাস্থলে যান। এদিকে বাড়িপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দলের হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে শ্রীরামপুরে এসে বলেন, রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতি অসামাজিক কাজকে রুখে দেওয়ার ব্যবস্থা করছে, এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
5: আকবর, হুমায়ুন, বাবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার দেখো, এটা বিজেপি সরকার, আইনের শাসন এখানে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ।
2: বাড়িপুরে নাবালিকা ধর্ষণ করে খুনের বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বর্ধমানে আজ কংগ্রেসের মোমবাতি মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতির জন্য পুলিশের কাজের পদ্ধতি ও প্রণালীতে আমূল সংস্কারের প্রয়োজন বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাড়িপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ধসে প্রাণহানির মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ এক অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তিনি বলেন, অর্থ দিয়ে প্রাণহানির ক্ষতিপূরণ করা সম্ভব নয়, তবে সরকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।
6: যে সরকার মানবিক সরকার, কোনো মৃত্যুর ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত আমাদের চেষ্টা থাকবে বিগত সরকার বা কর্পোরেশনের যে সমস্ত ভুল ত্রুটিগুলোর জন্য এই ধরনের ঘটনা বারংবার কলকাতা শহরে ঘটছে, গার্ডেন ব্রিজ থেকে তারাতলা, সেগুলো থেকে আমরা যাতে কলকাতা তথা রাজ্যবাসীকে মুক্তি দিতে পারি।
2: পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে, ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এক নির্দেশে জানিয়েছেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের সময়সীমা বেলা 2টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 1000-এর বেশি লোকের জমায়েত করা যাবে না। রাস্তার একটিমাত্র লেন দিয়ে মিছিল করতে হবে। উল্লেখ্য, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এর আগে কলকাতা পুলিশের কাছে এই মিছিলের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে দেওয়া হয়। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। স্থানীয় সংবাদের পরই অনুষ্ঠানটি শোনা যাবে গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যারা ব্যাংকের মাধ্যমে পেনশন পেয়ে থাকেন তাদের 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার 50% এই মুহূর্তে দেওয়া হবে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আজ অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বাকি অঞ্চলে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হলেও কলকাতা পুরসভার ক্ষেত্রে ব্যাংকের তথ্য সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তা দেওয়া সম্ভব হয়নি। এখনও পুরোপুরি সমস্যা না মিটলেও প্রায় 30,000 অবসরপ্রাপ্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর জানিয়েছে। সাংসদ অভিষেক ব্যানার্জির বেআইনি আর্থিক লেনদেনে তদন্ত করতে আজ ইডি কলকাতার মোট 5টি জায়গায় তল্লাশি চালায়। তারা চার্টার্ড বিমানের ভাড়া কোথা থেকে এসেছে, কাদের সঙ্গে কত টাকার লেনদেন হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই অভিযান বলে জানা গেছে। এদিন লালবাজার সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, বৌবাজার, রাজারহাট, নিউটাউন ও আশপাশের এলাকায় তল্লাশি চলে। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত্রায় জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ ও তাকে রক্ষা কবচ দেওয়া সংক্রান্ত মামলা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিকে আজ প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন ইডির আদৌ এই মামলায় গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে। দুর্গাপুরে আজ জেআইএস এডুকেশন এক্সপো 2026 উদ্বোধন করেছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কৃষি উন্নয়নের স্বার্থে তাদের গবেষণায় কর্পোরেট সংস্থাগুলিকে বিনিয়োগের আবেদন জানিয়েছে। কলকাতায় আজ আইসিএআর এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কনক্লেভ অনুষ্ঠানে সচিব জ্ঞানেন্দ্র ত্রিপাঠী এক ভিডিও বার্তায় দেশে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ায় দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। আগামীকাল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক জরুরি সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাবে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 45 কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়াতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আগামী 10 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে হিমালয় সন্নিহিত 5 জেলাতেই। দার্জিলিং ও কালিম্পং জেলায় অতি বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর রাত 10টায়।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে, সেই সময়টাই হলো যখন

0: সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তা ভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাবো যে না ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, আইসিইউ, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে, অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো তো? আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায়, যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: বন্ধুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে। আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে,

0: তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না, এর যে কুপ্রভাব তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন সেটা কি করে সম্ভব। সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে। আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো? প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে, মোবাইলের যে মগ্নতা সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরে নিন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
2: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার। আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
5: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ারের শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমরা আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের

0: মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তামাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজলভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য টিপিএম, টেম্পোরারি পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
1: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে এ পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময়ে এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ান টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুনলেন পরপর দুটি বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

ভালোবেসে ভয় কি লোক লাজে, ও বাঁশি মধুর মধুর বাজে এই রাত দুপুরে।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন শ্রীকান্ত আচার্যর গাওয়া গান। এবারের গান শুভমিতার কণ্ঠে।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুভমিতার পর শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া গান। এবারে ভূপেন হাজারিকা।

আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনলেন আপনারা শ্রেয়া ঘোষাল, পিন্টু ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, শুভমিতা, রাঘব চট্টোপাধ্যায়, ভূপেন হাজারিকা, আলপনা বন্দ্যোপাধ্যায়, শেষে সুধীর লাল চক্রবর্তীর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

सन 1940 में फिल्म औरत में अनिल बिस्वास ने जो गाना गाया था वो है ये।

0: শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
1: আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে তিনজন প্রাণ হারিয়েছেন, ছজন নিখোঁজ। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে কোনো অপরাধী রেহাই পাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবারও স্পষ্ট জানিয়েছেন। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের 50% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী 10ই জুলাই এর মধ্যে খুলবে বলে সরকারি সূত্রে জানা গেছে। আজ এ ব্যাপারে শ্রমমন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা রাউন্ড অফ 16 এর ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অংশীদারিত্ব দুদেশের সমৃদ্ধি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। জাকার্তায় ইন্দোনেশিয়া সংসদে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন তিনি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণ বিশ্বের স্থিতিশীলতার উপরেও গুরুত্ব দেন।
2: ভারত ইন্দোনেশিয়া কা স্ট্র্যাটেজিক ট্রাস্ট ইন্দো প্যাসিফিক মে স্টেবিলিটি কা মজবুত আধার বনেগা। হামারি সাঝেদারি কেবল দো দেশো কা সম্বন্ধ নহি হ্যায়, ইয়াহ इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
1: কৌশলগত আস্থার গুরুত্বের উপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিনতাং আদিপুরানা প্রদান করা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো ইস্তানা মার্ডিকায় এক অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে অর্থনৈতিক বৃদ্ধির গতিসঞ্চারে ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, সরকার সংস্কার, কর্মদক্ষতা ও রূপান্তরের মন্ত্র নিয়ে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এমন একটি দেশ যেখানে 100 কোটিরও বেশি মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে এবং শক্তি ও যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উৎপাদন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি সাধন করছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর নিজের মধ্যে ভারতীয় ডিএনএ রয়েছে এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে পারস্পরিক বিশ্বাস, অভিন্ন ইতিহাস এবং সভ্যতার গভীর বন্ধনের ওপর। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়াইনারে মেপ্পারির কাছে কাল্লাটিতে একটি সুড়ঙ্গ তৈরির সময় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জন কর্মীকে উদ্ধার করে মেপ্পারির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা সহায়তার উদ্ধার কাজ চলছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম ও প্রবল বর্ষণের ফলে ওয়াইনার কাল্লাডি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ওয়াইনার ও কোঝিকোড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, মাহে এবং জম্মু কাশ্মীর ও লাদাখে আগামী 3 থেকে 4 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 13 তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে IMD। এদিকে মহারাষ্ট্রে টানা প্রবল বর্ষণে পালঘর, রায়গড় এবং নাসিকের পশ্চিমঘাট পর্বত সংলগ্ন এলাকা, পুনে, আহিল্যানগর ও কোলাপুর জেলায় বন্যা এবং ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বলেছেন, উন্নত মান, নীতিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে ভারত খেলনা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বমানের প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠেছে। নতুন দিল্লিতে টয় অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি এবং প্রধানমন্ত্রী মুদ্রা ও রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুবের মতো বিভিন্ন প্রকল্পের ফলে ভারতীয় খেলনা নির্মাতারা উৎপাদন বৃদ্ধি, রপ্তানি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পের মাকে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70 লক্ষ চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারত অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে অত্যন্ত সফলভাবে এলপিজি সরবরাহ সংকটের মোকাবিলা করেছে। অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক 35,000 মেট্রিক টন থেকে বর্তমানে 54,000 মেট্রিক টনে পৌঁছেছে বলে শ্রী পুরী দাবি করেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে অংশ নিয়ে তিনি বলেন, সফল কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এলপিজি আমদানির পরিমাণও বাড়িয়েছে। 33 কোটি রান্নার গ্যাসের গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাচ্ছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরে 12 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা তদন্তে কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি জানান, মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং গণপিটুনি, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রায় 200 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ডিজিপিকে 72 ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাড়ুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়ুইপুরে পুলিশ সুপারের অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে ছাড়াও ফুটবল খেলা নিয়ে বিবাদের জেরে খুন হয়ে যাওয়া 17 বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। এদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং ফাল্গুনী পাত্র আজ সকালে বাড়ুইপুরে কন্যাহারা বাবা মায়ের সঙ্গে দেখা করেন। পরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ সায়নী ঘোষ এবং কাকলি ঘোষ হস্তিদারও ঘটনাস্থলে যান। বাড়ুইপুরের পর এবার কলকাতার দক্ষিণ শহরতলি নেতাজিনগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহ ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রের খবর, আজ সকালে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 52 বছর বয়সী টোটো চালক

বিভাগ তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। 11 বছরের মেয়েটি পঞ্চম শ্রেণীর ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতা ধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে, দেওয়া হয়েছে একাধিক পক্সোর ধারা। কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত

0: দুটো পুরসভার ক্ষেত্রেই আসন পুনর্বিন্যাস করা হবে। হাওড়ায় বর্তমানে ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬০টি ওয়ার্ড করার প্রস্তাব রয়েছে। রাজ্যের বন্ধ থাকা সবকটি জুট মিল আগামী ১০ই জুলাই এর মধ্যে খুলতে চলেছে। আজ নিউজ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিং এর উপস্থিতিতে হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের ইন্ডিয়া জুট, হেস্টিংস, গোন্দলপাড়া, এম্পায়ার, লুমটেক্স, শক্তিগড় এবং হাওড়া জুট মিলের মালিকপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে আলাদা আলাদাভাবে ত্রিপাক্ষিক বৈঠক করা হয়। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ শীতলকুচির গোলনাহাটিতে মৃত দলীয় কর্মী মন্টু মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এই ঘটনায় দলের তরফে কয়েকজন বিজেপি সমর্থকের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতবারের বিজয়ী আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে রাউন্ড অফ ১৬ ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মিশর ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের দেওয়া গোলে ১-০ গোলে এগিয়ে রয়েছে। খেলার ২০ মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। অন্য ম্যাচে আজ সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ১:৩০। উইম্বলডন টেনিসে আজ বিশ্বের ১ নম্বর খেলোয়াড় গতবারের বিজয়ী জানিক সিনার জার্মানির জ্যা লেনার্ড স্টাফকে হারিয়ে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিনা স্ট্রেট সেটে ৭-৫, ৭-৬, ৬-৩ ফলে স্টাফকে হারান। অপর এক কোয়ার্টার ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচ কানাডার ফেলিক্স আলিসিয়ামের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফ কোয়ার্টার ফাইনালে স্বদেশীয় জেসিকা পেগুলাকে ৪-৬, ৬-৩, ৬-৩ ফলে পরাস্ত করে সেমিফাইনালে পৌঁছেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সেদেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। ভারী বৃষ্টির ফলে কেরালামের ওয়াইনারে একটি সুড়ঙ্গ
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে। খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ স্টুডিওর ঘড়িতে। এখন রাত ১০টা বেজে ১০ মিনিট হয়ে ৩০ সেকেন্ড। দূরে কাছের সমস্ত বন্ধুরা, দূরে কাছের সমস্ত রাত জাগা বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি কথা ও গানেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন রাত জাগা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই কথাও গানে। কথা হবে আমাদের 9434913000342259648। আজকের বিষয় মিষ্টি মুখ। আমি বলি, শুধু মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করলেই কি হবে? দেখুন, বাঙালির সঙ্গে মিষ্টির কি নিবিড় সম্পর্ক। একেবারে সদ্যজাত একটি বাচ্চা, তার মুখে একটা সময় চলই ছিল যে মধু তুলে দিতে হবে। কেন দিতে হবে না? সেই মুখ দিয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বেরোয়। নতুন বউ বাড়ি আসবে, শাশুড়ি মা তাকে বরণ করছেন, মুখে তুলে দিচ্ছেন মিষ্টি। কেন না? সেই মুখ দিয়ে শুধুই মিষ্টি মিষ্টি কথা বেরোবে। শুধু সেখানেই থামলেন না, কানে দেওয়া হচ্ছে মধু। কেন না? মধুর কথা তার কানে পৌঁছবে, মানে শাশুড়ি যতই রেগেমেগে কর্কশ কথা বলুন না কেন, সে কথা বউয়ের কানে পৌঁছবে না, বরং সে কথা মধুর মতো মিষ্টি হয়ে তার কানে প্রবেশ করবে। তো বাঙালির সঙ্গে মিষ্টির এইরকমই একটা নিবিড় সম্পর্ক। সে সম্পর্ক আজও কিন্তু এতটুকু ক্ষীণ হয়নি, বরং যতই চিকিৎসকের ভ্রুকুটি থাক না কেন, মিষ্টি বাঙালির জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে গেছে। তাই আজকের বিষয় মিষ্টি মুখ, নাকি মুখ মিষ্টি? বলবেন আপনারাও, শুনবো সেসব কথা। 9434913000342259648 আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। তবে মিষ্টি নিয়ে আবেগ তো আমাদের নেহাত কম নয়, বলুন তো। চলুন

0: সেই সব কথায় যাই শুনি আপনাদের থেকে, আর দু চারজন মেসেজও করতে পারেন, তবে কিন্তু কথা দিতে হবে যে খুব ছোট্ট করে মেসেজ করবেন, কেমন?
1: ভালো থাকার মন্ত্র না

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: সেই মিষ্টি মুখ নিয়েই দু চারটে মিষ্টি মিষ্টি কথা বলবার জন্য আজ রাতের কথা ও গানেতে হাজির আপনাদের শ্রবণসঙ্গী বন্ধু আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ও প্রান্তে আপনারা 9434921300, 0348225 9648 জানান দিচ্ছে আপনার উপস্থিতি। কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, অবশ্যই মিষ্টির কথা, মিষ্টি মুখ। তবে এমন একটা বিচ্ছিরি সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা বোধহয় মিষ্টি মিষ্টি কথা বলতে ভুলেই যাচ্ছি, নিজেদের ধৈর্য ধরে রাখতে পারছি না, চট করে সে মিষ্টি মুখ থেকে এমন বিশ্রী বিশ্রী বিচ্ছিরি টক ঝাল কথা বেরোই যা শুনে কানে আঙুল দিতে হয়। এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের সংস্কৃতিতে যেমন রয়েছে রসগোল্লা, পান্তুয়া, দরবেশ, নানান রকম বাহারি মিষ্টি, জিভটি দিয়েও তো মিষ্টি কথা বেরোতে হবে, তাই না? তবেই না মিষ্টি মুখ সার্থক। দেখি কোন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান আউটকান্তলা জামতলা থেকে শেখ নুরালম বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি, মিষ্টি খেয়ে যদি মিষ্টি কথা হতো তাহলে সব থেকে মিষ্টি গলা আমার হতো।
0: কেন?
1: কারণটা হচ্ছে আমি প্রথম থেকে এত বেশি মিষ্টি খাই যেটা ভাবতে পারবো না। হ্যাঁ, এমন কোনো একটা দিন নাই যেদিন আমি দুটো রসগোল্লা খাই না।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তাহলে আমার কলার কর্কট কেন?
0: আচ্ছা,
1: আমার কথায় কেউ সন্তুষ্ট নয়? আমি মানুষকে প্রতিবাদ করি, সোজা কথা সামনে বলি।
0: কিন্তু আমার তো বেশ লাগছে আপনার সঙ্গে কথা বলতে, মনে হচ্ছে
1: মিষ্টি নেই দিদি, একেবারে মিষ্টি নেই। আমার গলা খুবই কর্কশ, বা আমার গলায় আমার কথা শুনে অনেক অসন্তুষ্ট হয়, কারণ আমি নিজ কথা সামনে বলি।
0: তবে এটা কিন্তু
1: একটা সংস্কার, জানেন।
0: এবার কিন্তু বলবো যে মিষ্টি কথা নেই, শক্ত কথা নিশ্চয়ই বলবেন, কিন্তু এই একটু প্রলেপ দিয়ে, ওই মনোহরার মতন করে, ঠিক আছে? মনোহরার উপরটা শক্ত, কিন্তু ভিতরটা কি মধুর।
1: না না না দিদি, আমাকে কিন্তু উপরটা একটু শক্ত হলো, ভিতরটা কিন্তু দয়া মায়া মমতা মানুষের সাজিয়ে থাকে, এগুলো সব আছে আমার মধ্যে।
0: জানি তো, আমাদের বন্ধুরা তো ভালো, তাই না?
1: সেই
0: আমাদের বন্ধুরা সবাই খুব ভালো মানুষ।
1: এগুলো যদি না থাকে তাহলে রাত জেগে আপনাদের সঙ্গে দুটো কথা বলা, শেয়ার করার জন্য আমরা বসে থাকতাম না।
0: জানি তো, আমাদের আকাশবাণীর সমস্ত বন্ধুরা খুব ভালো,
1: তারা মন ভরে যায় দিদি আপনাদের সঙ্গে যখন কথা বলি। কোন আত্মার আত্মীয় আপনারা, এত অনুভূতি পায় আর কি, যেটা খুব খুব আনন্দ পায়।
0: আচ্ছা বলুন, আপনার প্রিয় মিষ্টির নাম বলুন।
1: আমার প্রিয় মিষ্টির নাম হচ্ছে সাদা রসগোল্লা, যত বড় সাইজ হচ্ছে তত আমি তৃপ্তায় ভরে খাই।
0: বারে মস্ত, আমি একটা রাজভোগের ছবি আমি দেখতে পেলাম। ঠিক আছে, শুনতে থাকুন, ভালো থাকুন।
1: আমি 40টা বছর একই ভাবে খেয়ে যাচ্ছি।
0: বাহ,
1: আজকে পরোটা খেলাম, দুটো সাদা রসগোল্লা খেলাম, আর একটু চিকেন কষা।
0: দেখেছেন আমাকে এখন, এখনই আমার জিভটা কিরকম জলে ভরে যাচ্ছে।
1: চলে আসেন আমার বাড়ি, অবাহিতদার। কালকে আমার বাড়িতে দুজন বেতার বন্ধু এসেছিলেন, বুঝলেন তো, 76 বছর বয়স।
0: আচ্ছা ভালো থাকুন, বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ ভালো থাকবেন, ধন্যবাদ।
0: নমস্কার। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: হ্যাঁ,
2: দেবী সরকার তো?
0: তা জানি না তো, আকাশবাণী, এটা জানি। বলুন,
2: ভালো লাগে শুনতে,
0: বিষয়ে কথা বলি, মিষ্টি মিষ্টি কথা শুনবো তো। আচ্ছা, আপনি কিন্তু রেডিও সেটের ভলিউম কমাননি, পাশে রয়েছে রেডিও সেট, এটাতে আমি আবার মিষ্টি কথা তখন আর আমার বেরোয় না।
2: খুব ভালো লাগে, লাইন পাই না তো।
0: আচ্ছা মিষ্টি মুখ নিয়ে বলুন, মিষ্টি মুখ নিয়ে কি বলবেন? মিষ্টি মুখ নাকি হচ্ছে মুখ মিষ্টি? আচ্ছা শুনতে থাকুন, আপনাকে নিয়ে যেটা আমার সমস্যা হলো সেটা হচ্ছে রেডিও সেট একদম আপনার কাছে এবং সেই শব্দটা ফিডব্যাক আসছে। আপনি শুনে রাগ করবেন, মিষ্টি কথা বেরোবে না, কিন্তু আমারও তো মিষ্টি মুখ দিয়ে কখন জানি না ঝালঝাল টকটক কথা বেরিয়ে যাবে, ভালো লাগবে না আপনাদের। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
3: নমস্কার।
0: নমস্কার,
3: মিষ্টি কথাগুলো মনের মধ্যে একটা খুব আনন্দ দিয়ে যায়। শুধু মিষ্টি খাবার মিষ্টি নয়, ভালোবাসার মিষ্টিটাও কিন্তু একটা খুব সুন্দর একটা মানে রসাত্মক বোধের একটা পরিচয়। যদি ব্যক্তিগত ভাবে আমি একটু মিষ্টি কম খেতে ইচ্ছা করি, মানে কম খাই একটু,
0: মুখ মিষ্টিটা
3: করতে হবে, কারণ আমাদের মুখ মিষ্টির মধ্যে কিন্তু একটা মানসিক তৃপ্তির একটা আহ্লাদ রয়েছে দিদি, এবং যেটা সত্যি আমাদের খুব ভালো ব্যবহারের একটা পরিচয়টাও কিন্তু মিলে দিদি। এটুকু বললাম দিদি, ভালো থাকুন,
0: ভালো থাকুন, ধন্যবাদ।

0: দুটো মিষ্টি কথা বলবো বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা শুনবো, কিন্তু এক হাঁড়ি মিষ্টিও পেয়ে গেলাম এই অনুষ্ঠান করতে বসে। নমস্কার দিদিভাই, দুটোই দরকার, মিষ্টি মুখেরও দরকার, আবার মিষ্টি মুখ করাও তো ভালো। আমার মনে হয় মিষ্টি খেলে মুখের কথাও মিষ্টি হতে বাধ্য। এক হাঁড়ি রসগোল্লা পাঠালাম, সবাই খেয়ে নেবেন কিন্তু, ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতাদি। আচ্ছা, খেয়ে নেবো, সবাই মিলে ভাগযোগ করেই খাওয়া ঠিক করেছে। তবে মিষ্টি খেলে মুখ মিষ্টি, মানে মিষ্টি মিষ্টি কথা বেরোয় কি না জানি না, তবে অনেকেই দাবি করেন যে আমি নাকি খানিকটা মিষ্টি কথা বলি, যদিও সঙ্গে সঙ্গে একটু টকঝাল বলে ফেলি, কিন্তু আমি খুব যে মিষ্টির ভক্ত তা কিন্তু নয়। রাতমা থেকে, রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি লিখছেন, নমস্কার দিদি, মিষ্টি খেতে খুব ভালোবাসে কিন্তু সম্প্রতি ডাক্তার বললেন আপনার সুগার লেভেলটা বর্ডারে চলে এসেছে, তাই মিষ্টি কথা শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু এখন যেন মনে হচ্ছে মিষ্টি নাম শুনেই ভয় লাগছে। যাই হোক, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আর আসলে আপনাকে পেয়েছি, মন ভরে যাচ্ছে, গানগুলো খুব ভালো লাগছে, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক বলেছেন, গানগুলো কিন্তু খুব সুন্দর, আরও শোনাবো তেমনই গান। আচ্ছা, মিষ্টির যে ঐতিহ্য, রসগোল্লার জন্ম যেমন আমরা জানি নবীন ময়রার হাত ধরে, তেমনই এই আমাদের খুব বেশি দূরে নয় সেই জেলা বর্ধমানের কারিগরেরাও, কিন্তু মিষ্টির কারিগরেরাও এক্সপেরিমেন্ট কম করেননি। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, এটা কিন্তু এক্সপেরিমেন্টের ফসল। আবার আমাদের জেলার মিষ্টির কথা বলতে হলে অনেক মিষ্টির মানে দীর্ঘ তালিকা পেশ করতে হয়। দেখি বন্ধুদের মনে আছে নাকি আমাদের জেলার বিখ্যাত মিষ্টিগুলোর কথা, দেখি কি বলছেন। নমস্কার, কে রয়েছে?
1: হ্যালো।
0: হ্যাঁ
1: হ্যাঁ দিদি,
0: এইবার আমার আর মিষ্টি কথা বেরোবে না জানেন, এবার একবারে টকটক ঝালঝাল কথা বেরোবে, কেন বলুন তো
1: দিদি?
0: হ্যাঁ,
1: আমি জলঙ্গু থেকে বলছি।
0: কিন্তু আপনার রেডিও সেটটা কেন কাছে রেখেছেন? আচ্ছা, তাহলে শুনতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন, চলে আসবো আরেক বন্ধুর কাছে। 03482259648 কে রয়েছেন? নমস্কার।
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
2: আমি তিওয়ানি থেকে মধুমঙ্গল কাল বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দিদি, কথা বলতে কার না ভালো লাগে, সব থেকে আমার এই আপনার অনুষ্ঠান করে সব থেকে ভালো জিনিস মনে পড়ে গেল, বাড়িতে যখন নতুন বৌমারা আসে তখন শাশুড়িরা মধু খাইয়ে দেয়, মধু খাওয়ানোর পরেই কিন্তু আবার মিষ্টি মুখ করানো হয়।
0: মধু শুধু খাওয়ানো হয় না, কানেও দেওয়া হয়, দেখেছেন?
2: কানেও দেওয়া হয়, কিন্তু মানে আপনার অনুষ্ঠানের জন্য আমি মনে পড়ে গেল যে দিদিকে এই কথাটা বলি তো দেখালে, যে মিষ্টি কথা যাতে বৌমারা আমাদের ওরাই বলে বা ভালোবাসা পাই আমরা, তার জন্য কিন্তু মিষ্টি মুখটাও করানো হয়, সেটা প্রথাও আছে।
0: বাড়িতে নতুন অতিথি এলেও কিন্তু আমরা কিছু না পারি একটু মিষ্টি তাকে দেওয়ার চেষ্টা করি, সে ঘরে থাকা মিষ্টি হোক।
2: তবে
0: সত্যিকারেরই মানে মিষ্টি, তবে কেন আমরা কোনো মানুষের হাতে বাড়িতে আসার পরে একটা তৃষ্ণার্ত মানুষের হাতে মিষ্টি তুলে দিই, তার একটা বৈজ্ঞানিক কারণও আছে। কেমন, আপনি শুনতে থাকুন, কেমন শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। সেটা হচ্ছে একটা ধরুন তৃষ্ণার্ত ক্লান্ত মানুষ, হয়তো গরমের ঘূর্ণি দুপুরে তিনি বেশ খানিকটা হেঁটে এসেছেন, তার শরীরে এনার্জির জন্য গ্লুকোজটার যোগান তখন দরকার, যে কারণেই যে কোনো একটা মিষ্টি, কিছু যদি নাও থাকে একটু গুড় বাতাসা ইত্যাদি দিয়ে এক গ্লাস জল তাকে দেওয়া হয়। আর যার সামর্থ্য আছে বা একটু খাটতে পারেন, ভয় পান না খাটনি দেখে, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে একটু বেশ নুন চিনি লেবু ইত্যাদি দিয়ে শরবত করে তাকে দেন, তার কিন্তু শরীরের গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, এনার্জি বেড়ে যায়, ওই ক্লান্তিটা নিমেষে দূর হয়ে যায়। এটা মিষ্টি মুখের অন্যতম একটা কারণ। তেঁতুলিয়া থেকে দীর্ঘ একটি মেসেজ পেয়েছি, এত বড় মেসেজ, আপনারা এত বড় মেসেজ কেন করেন, একটু তো সংযত হতে হবে না। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, আমি পড়ছি, ছোট করে পড়বার চেষ্টা করছি। লিখেছেন, বিষয় মিষ্টিমুখ, নমস্কার নেবেন, আজকের বিষয়টি খুব সুন্দর। ভীষণ শব্দটা আমি এখানে পড়লাম না, কারণ ভীষণটা আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করি, কেমন খুব সুন্দরটাই ভালো লাগে। চেহারা দিক থেকে বলা হলে, আহা, মেয়েটি দেখতে ভীষণ মিষ্টি, চেহারাটিকে মায়ের মতো মিষ্টি, একদম লক্ষ্মী মায়ের মতো, অথবা কি মিষ্টি চেহারা আমাদের ছেলেটির, ভীষণ মানাবে। আচ্ছা, চেহারাটি যেমন মিষ্টি তেমনি তেমনি কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আর ছেলেদের সম্পর্কে বলতে গেলে, আমরা স্মার্ট, হ্যান্ডসাম বা হ্যাংলা ফাংলা বা ব্যবহারটা মিষ্টি অভিধায় আমরা প্রায়শ কথাগুলি প্রয়োগ করে থাকি। আর মিষ্টিমুখ আর একটা কথা এখানে আসছে, যে কোনো শুভকর্ম, যেমন পরীক্ষায় পাশ করলে এই কবে মিষ্টি খাওয়াবি, বাড়িতে পুত্র সন্তান বা কন্যা সন্তান হলে মিষ্টিমুখ, বিয়ের পিঁড়িতে বউ ভাতে অন্নপ্রাশন মিষ্টি খাওয়ানোর হিড়িক লেগে থাকে। এতে প্রিয়জনদের সম্পর্কটা আরও প্রিয় হয়ে ওঠে, কলেজের নবীনবরণ উৎসব ভোলা যায় না, সেদিনের মিষ্টিমুখ এক নতুন জীবন খাতায় পদার্পণের জন্য। মিষ্টিমুখ করানোর জন্য ভালোবাসা, প্রণয়, প্রেম, প্রীতি জড়িয়ে থাকে। মিষ্টি পান দিয়ে মিষ্টিমুখটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। সুগার কোট ট্যাবলেট প্রভাত কথাটা আমরা জানি, মুখে মিষ্টি হৃদয়টা বড় পেঁচানো। শেষে একটা কথাই বলবো, জীবনে সুখ আসলে চেখে নেবে মিষ্টি ভেবে, জীবনে দুঃখ আসলে চেখে নেবে ঔষধ ভেবে। লিখলেন, পরামর্শ দিলেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন। ধন্যবাদ আপনার মেসেজের জন্য। তবে সেই মিষ্টিমুখ ঘরে নিশ্চয়ই এসেছে, ওই যে আমরা সেই রবি ঠাকুরের কবিতায় পড়েছি না, ঘরেতে আসে না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া।

0: Kérülsz, hogy nos kell. Hello. হ্যালো, কেউ কি রয়েছেন সঙ্গে? কোন বন্ধু রয়েছেন মিষ্টি মুখের কথায়? আজকে বিষয় মিষ্টি মুখ, আমি তার সঙ্গে যোগ করে দিলাম মুখও মিষ্টি। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: উত্তম ঘোষ, চুরাখালি নিমতলা গ্রিনফার্ম থেকে বলছি।
0: বলুন।
1: সুদূর অতীত থেকেই বাঙালি রসভিত্তিতে এবং মিষ্টির একটা আলাদা ঐতিহ্য বাঙালির জীবনে আছে। আর মিষ্টি মিষ্টি কথা যে লৌকিক বিভিন্ন অনুষ্ঠানে যে বাঙালির মিষ্টি মুখ, তা কতটুকু বিজ্ঞানসম্মত তা জানি না, যে মিষ্টি মুখের কথা শিশুর মুখ কিংবা নববধূর মুখে, কিন্তু মিষ্টির যে অনন্যতা বাঙালির স্বাদে গন্ধে মিষ্টি যে বিশ্বজনীন প্রমাণিত হয়েছে। তাই বাঙালির নিজস্ব সত্তা, নিজস্ব সংস্কৃতির সঙ্গে বাঙালির এই মিষ্টি ওতপ্রোতভাবে জড়িয়েছে কাব্য সাহিত্য সংস্কৃতিতেও, তার বহু নিদর্শন পাওয়া যায়। কিন্তু যদি একটু বাংলার রসগোল্লার ইতিবৃত্তটা তুলে ধরেন তাহলে খুব ভালো লাগবে। আর খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, দেবীজি চালিয়ে যান।
0: শুনতে থাকুন। আচ্ছা, হ্যাঁ, কার সঙ্গে কথা বললাম? যা, বন্ধু চলে গেলেন, নামটা বলেছিলেন, আমার তো মনে পড়ছে না, পড়লে ভালো লাগতো। উনি রসগোল্লার ইতিহাস জানতে চাইলেন। অনেকেই মনে করতে পারবেন যে শুরুই করেছি অবশ্য আমি আজকে রসগোল্লা ছবির গানটি দিয়ে। ছবিটি কি দেখার সুযোগ হয়েছে আপনাদের? দেখবেন সেখানে কিন্তু খুব বিস্তারে বলা রয়েছে রসগোল্লা জন্মের ইতিহাস। তবে তার আগে গান যাবো, মানে গান শোনাবো আপনাদের, সেটিও সে মিষ্টির কথা নিয়ে।
2: দুটি হাড়ি দরবেশ, পান্তুয়া সন্দেশ, আর যদি পেয়ে যাই মুচমুচে ফিশ ফ্রাই,

0: সেই মিষ্টি প্রীতি, মিষ্টি প্রেম, যে কোনো উৎসবের আঙিনায় একটু মিষ্টিমুখ হবে না ভাবতে কেমন লাগে? বাঙালির যে কোনো উৎসবের সঙ্গে একেবারে জন্ম থেকে শ্রাদ্ধ পর্যন্ত মিষ্টি কিন্তু রয়েইছে। বন্ধু এসে জিজ্ঞেস করছিলেন যে যদি রসগোল্লার ইতিহাসটা একটু ছোট্ট করে বলে দেন। আপনাদের সকলেরই জানা কলকাতার বাগবাজারের বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক নবীনচন্দ্র দাস। 1868 সাল, আমরা সকলেই জানি 1757 পলাশির যুদ্ধ, 1857 সিপাহী বিদ্রোহ, মানে তারই খুব বেশি দিন পরে নয়। তবে একথা সত্যি যে উত্তর কলকাতা প্রাচীন কলকাতা, দক্ষিণের জন্ম অনেক পরে, তাই কলকাতার উত্তরের বাগবাজারের বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক নবীনচন্দ্র দাস রসগোল্লা আবিষ্কার করেন। পরবর্তীতে তার ছেলে কৃষ্ণচন্দ্র দাস, সংক্ষেপে কেসি দাস, আমরা সকলেই হাওড়া স্টেশন বলুন বা বড়বড় স্টেশন বলুন, এয়ারপোর্ট বলুন, যে টিন জাত রসগোল্লা দেখি তার কৃতিত্ব কিন্তু সে কেসি দাসের। তারা কিন্তু এই রসগোল্লাকে টিন জাত করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ইতিহাস বলছে যে ঐতিহ্যবাহী ছানার তৈরি স্পঞ্জি রসগোল্লার আবিষ্কারকের নামই হচ্ছে নবীনচন্দ্র দাস। অদ্ভুতভাবে আবিষ্কার জানেন, ফুটন্ত চিনির রসে ছানার গোল্ডেন বল ফুটিয়ে আজকের এই রসগোল্লা। তবে রসগোল্লার উৎপত্তি ঠিক কোথায়, পশ্চিমবঙ্গে নাকি ওড়িশায়, এই নিয়ে কিন্তু একটা ঐতিহাসিক বিতর্ক আছে। ওড়িশার লোকেরা দাবি করেন যে তাদের যে ঐতিহ্যবাহী ক্ষীরমোহন, পুরীর সেবিচে যখন আপনি বসে থাকবেন দেখবেন যে ক্ষীরমোহন ক্ষীরমোহন করে তারা ঘুরে বেড়ায়। ক্ষীরমোহন বা পাহালা রসগোল্লা দ্বাদশ শতাব্দী থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর অন্যদিকে ছানা দিয়ে মিষ্টি তৈরির এই আধুনিক রূপ এবং স্পঞ্জি টেক্সচার বাংলার নিজস্ব আবিষ্কার বলে মনে করা হয়। রসগোল্লার চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আরও জানতে আপনারা কিন্তু ছবিটি দেখে নিতে পারেন রসগোল্লা। তবে ওড়িশার সঙ্গে বাংলার এই ঝগড়াটি ভৌগোলিক নির্দেশক মানে জিআই বিতর্ক, এই কথা আমরা সকলেই জানি। তবে হ্যাঁ, যেখানেই তৈরি হোক না কেন, রসগোল্লা কিন্তু আমাদের সকলের প্রিয়, মানে বাঙালির প্রিয় মিষ্টি। সে পান্তুয়া হতে পারে, রসগোল্লা হতে পারে, দরবেশ হতে পারে, ছানার মিষ্টি হতে পারে, চালের মিষ্টি হতে পারে, নিদিন পক্ষে আমাদের মনোহরা কম যায় কি সে বলুন দেখি। কে রয়েছেন, কোন বন্ধু, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
1: আপনারা যে কথাগুলো বলেন স্টুডিওতে, যেসব দিদিরা আছেন বা দাদারা আছেন, আপনাদের এই মিষ্টি কথা শুনলে আমাদের মন প্রাণ ভরে যায় জানেন। তবে মিষ্টি মিষ্টি বলতে গেলে আপনার এই বীর অনুষ্ঠান বলুন, সাধ্যে যে কোনো এতে গৃহপ্রবেশ, সব সময়ের জন্য মিষ্টি জিনিসটা একটা আবদারের জিনিস। যাহারে স্কুলে পাস করলে আমাকে মিষ্টি খাওয়ালি না, গৃহপ্রবেশ করলে কিন্তু মিষ্টি খাওয়ালে না, এই ধরনের কথা কিন্তু মানুষ বলে
0: যে কোনো অনুষ্ঠানে। আপনি দেখুন না, শ্মশান থেকে মৃতদেহ দাহ করে আসার পরে কিন্তু মিষ্টি মুখ, তার একটা বৈজ্ঞানিক কারণ আছে।
1: সব থেকে এক নম্বর জিনিস, সব ক্ষেত্রে কিন্তু মুখ মিষ্টিটা প্রয়োজন মানুষের, বা মানুষের বলেও।
0: আমরা স্টুডিওর ঘড়ি বলছে 10:42 হয়ে 30 সেকেন্ড। আমি একটা বিজ্ঞাপনের বিরতি নেব, তবে দেখব কোন বন্ধু এদিকে রয়েছেন 9434921300-তে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো,
2: দিদি আমি বহরমপুর বাজারপাড়া থেকে বলছি।
0: কে বলছেন?

0: Adivina, Ramos.
1: Bolo.
0: যার বিষয় মিষ্টি, খুব সুন্দর বিষয়, মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর আমি 2019 থেকে যদি ফোন করি কিন্তু পাই না, আজকে পেলাম, এ খুব
1: আচ্ছা
0: খুশি হয়েছি,
1: বাহ,
0: খুব খুশি হয়েছি।
1: আচ্ছা
0: আর আমার ছেলে একটা এসএমএস করেছে, দেখবেন, ফারহান খান, কিন্তু খানটা লিখেনি, শুধু ফারহানটাই লিখেছে। ও খুব ভালোবাসে রসগোল্লা খেতে। আমরা মা ছেলে দুজনেই পড়ি, ছেলে ক্লাস 6-এ পড়ে, ও আমরা দুজনেই খুব শুনি
1: আচ্ছা
0: বিষয়গুলো।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন আকাশবাণী। কিন্তু যে কোনো বয়সী শ্রোতাদের জন্য আমি তো বলি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? ভালো
0: হ্যাঁ
1: থাকুন,
0: হ্যাঁ
1: ছেলের জন্য অনেক আদর রইল। আচ্ছা দেখি, এবার চলে আসবো মেসেজে, মেসেজের বন্ধুর কাছে। বিধান দাস 42 পাড়া থেকে লিখছেন, বিষু মিষ্টিমুখ, আমার মিষ্টি খেতে ভালো লাগে না, সবার সঙ্গে মিষ্টি কথা বলতে ভালো লাগে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। আচ্ছা, মানে আমার বন্ধু কিন্তু মিষ্টি প্রেমী নন, কিন্তু মিষ্টি কথা বলতে ভালোবাসেন, মানে জীবনের সঙ্গে তো মিষ্টি শব্দটা রয়েইছে, তাই না? তাহলে কি করে বলি যে ভালো লাগে না? ভালো থাকুন, ধন্যবাদ। আচ্ছা নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 9434921300-তে মনে হচ্ছে যেন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আমি বিজ্ঞাপনের একটা ছোট্ট বিরতি নিই, কেমন?
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
1: একটা কথা না বলে পারছি না জানেন, এই যে আমরা কেউ মিষ্টি ভালোবাসি, ভীষণ ভীষণ শব্দটা বলবো না, খুব ভালোবাসি মিষ্টি, মানে মিষ্টি দেখলেই একবারে জিভটা সপসপে হয়ে যায়, মনে হয় পেলে মন্দ হতো না। অনেকের মিষ্টি প্রেম আছে গভীর, কিন্তু নিষিদ্ধ, কারণ তিনি জানেন তাঁর জন্য কিন্তু মিষ্টি নিরাপদ নয়। তা সত্ত্বেও মনটা একবারে উচাটন হয়ে যায়, হাঁকপাঁক করে, একটু পেলে মন্দ হতো না। আমি দেখেছি নেমন্তন্ন বাড়িতে অনেকেই মিষ্টি খাবেন, কিন্তু রস চিপে ধুয়ে খাওয়া। আচ্ছা রস চিপে ধুয়ে খেয়ে সেই স্বাদটা থাকে কি? তবে আধুনিক চিকিৎসা বলছে যারা ডায়াবেটিক তারা নাকি সপ্তাহে একদিন অন্তত খেতে পারেন মিষ্টি, তাই বলে সেটা সেই 20-30টা খাবেন না নিশ্চয়ই। আগেকার দিনে তো কম্পিটিশান হতো নেমন্তন্ন বাড়িতে যে কে কতগুলো মিষ্টি খেয়ে কৃতিত্বের অধিকারী হলেন সেটা নিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু বদলেছে। কিন্তু একেবারে শৈশব কৈশোরের কথা ভাবুন, যখন আপনি অনেকটা খেতে পারতেন, সামর্থ্য ছিল, মানে শক্তি ছিল খাওয়ার, কিন্তু পকেটে সেই সামর্থ্য ছিল না, তখন কত স্বপ্ন দেখতেন, তাই না? যে ইস, যদি এমন হতো, যদি ওই রকম হতো, আচ্ছা প্রচুর পায়েস পেতাম, বাটি বাটি পায়েস। আমি একজনকে জানি যে বলতো যে আমি যখন বড় হব, চাকরি করব, তখন মস্ত বড় জাম বাটি ভর্তি করে পায়েস মা তুমি আমায় করে দেবে। আবার দেখেছি স্কুলেরই কোনো বন্ধুকে, ইস, যদি এক বালতি রসগোল্লা আমায় দিত না, তাহলে আমি টপাটপ টপাটপ খেয়ে ফেলতাম। তখন সাধ্য থাকে না, স্বাদ থাকে, সময়ের সঙ্গে সঙ্গে সাধ্য বাড়ে কিন্তু স্বাদ কমে যায়। তবে বলবো যে মিষ্টি খেয়ে যতটা আনন্দ আমরা পাই মুখ মিষ্টি করে, মানে মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেও নিশ্চয়ই ততখানি আনন্দ পায়। আর একটা মানুষকে তৃপ্তি দেওয়া যায় কি, ঠিক বললাম তো? দেখি আপনি কি বলছেন। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,
1: হুম,
3: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং
1: বলুন।
3: মুখ করে যে কোনো কাজই সমাধা হয়,
1: হুম,
3: তার অসীম মাহাত্ম্য,
1: হুম,
3: সমস্ত মাঙ্গলিক কাজই মিষ্টি মুখের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, তার তুলনা হয় না। ভারতবর্ষ জুড়ে লাড্ডুর প্রাধান্য রয়েছে। নমস্কার,
1: ভালো থাকবেন, নমস্কার। একজন শ্রোতা বন্ধু এক্ষুনি

0: ইচ্ছেদ করলেন, দেখলাম কতদিন পর লিখছি টপিকটা ভীষণ মিষ্টি, আবার ভীষণ খুব মিষ্টি বলুন, তাই না লিখে পারছি না মিষ্টি মুখ আর একদিকে মুখের মিষ্টত্ব, দুটোতেই রয়েছে অপার ভালোবাসা। সময় সংক্ষেপ, তাই সবাইকে মিষ্টি শুভরাত্রি। আচ্ছা, আমি কিন্তু এক্ষুনি শুভরাত্রি বলবার জায়গায় নেই, ভালো থাকবেন। মিষ্টি খেতে খেতে মুখ দিয়ে মিষ্টি কথা বলতে যেন একেবারে ভুল না হয়, কেমন? একটু আগে বলছিলাম না যে বাঙালির যে মিষ্টি ঐতিহ্য আমাদের জেলা জুড়ে, দেখুন খুঁজে পেতে মিষ্টির কত রকমারি। বলেন যে বেলডাঙ্গার মনোহরা নাকি খুব সুস্বাদু, তবে ইদানিং অনেকেই খুব কড়া পাকের মিষ্টি খেতে পছন্দ করেন না, কিন্তু অনেকে আবার কড়া পাক ভালোবাসেন, যেমন বেশ একটু গাঢ় রসের রসগোল্লা। কলকাতার দিকের লোকেদের পছন্দ আবার স্পঞ্জি রসগোল্লা, রসটা হতে হবে পাতলা। কিন্তু আমাদের মুর্শিদাবাদে চল রয়েছে একটু গাঢ় রসের মিষ্টি, পান্তুয়া রয়েছে ভাজা মিষ্টি, তেমনই বেশ কিছু সন্দেশ আমাদের জেলাতেও বেশ চালু, তৈরি হচ্ছে নানান মিষ্টির মধ্যে কালাকাঁদ বেশ নামি। জিলিপি খেতে অনেকে পছন্দ করি, অবাঙালিদের মধ্যে যদিও চল জিলিপির সঙ্গে রাবড়ি মিশিয়ে খেতে তারা বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আড়াই প্যাঁচের ছোটো ছোটো জিলিপি, সেটা একদম বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো নেমন্তন্ন বাড়িতে বেশ বড় সড়ো একটা জায়গা দখল করে বসে থাকে। আজকাল তো বিভিন্ন স্টার্টারের যে আইটেমগুলো সাজানো হয় তার মধ্যেও ওই আড়াই প্যাঁচের ছোটো জিলিপি তার সঙ্গে রাবড়ি, তো সেটিও বাঙালি গ্রহণ করেছে, খাদ্য তালিকায় স্থান পেয়ে গেছে, মিষ্টির যে লম্বা তালিকা সেখানে স্থান পেয়েছে। শুধুমাত্র আর আমাদের মিষ্টিমুখ রসগোল্লা বা পান্তুয়ার মধ্যেই আর সীমাবদ্ধ নয়, কিন্তু একটি গানে এরকম একটি আক্ষেপ শুনেছি, যদি এমন হতো, যদি তেমন হতো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনারও কি মিষ্টি নিয়ে আক্ষেপ রয়েছে? কে রয়েছে? নমস্কার, হ্যালো, কে রয়েছেন? কথা বলতে হবে তো। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমি মধুপুর বহরমপুর মধুপুর থেকে সুভাষ চক্রবর্তী বলছি।
0: বলুন সুভাষ বাবু।
1: হ্যাঁ, আমি বাবু বলবেন না দিদি ভাই, আমি আপনার ভাইয়ের মতন। এবং আমি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি অনেকদিন ধরে ভাবি বলবো বলবো কিন্তু সাহস পাই না, কারণ আমি আপনাকে প্রচন্ড ভয় পাই, শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং সেটা হলো আমার মাতৃত্বের ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি। আমার বাবা আজকে নেই, কিন্তু আমার বাবা মিষ্টি খেতে এত ভালোবাসতেন, অসুস্থ ছিলেন, তবুও আমার বড়দা মিষ্টি এনে থালায় ঢেলে দিত। আমার ভাইজি, আমার ভাইপো এবং আমার বাবা তিনজনা খেয়ে,
0: আমাদের জীবন অত্যন্ত সহজ সরল, এইভাবে ভাবতে হবে। আমরা বেশ গরম রুটি আর মিষ্টির রস, আহা, সেই স্বাদের তুলনা হয় না, তাই না? বলুন, আমরা রসটাকেও ফেলি না, রসগোল্লা তো খাবোই, তার সঙ্গে রসটাও খেয়ে নেবো। অনেককে দেখেছি চোখ দিয়ে খেয়ে না।
1: আপনার বৌদি তো মিষ্টি খুবই ভালোবাসে, খায়।
0: ওই যে বললাম না ছোটবেলায় যে আক্ষেপটি ছিল, ইস, যদি পকেটে অনেক টাকা থাকতো তাহলে দোকানের সব মিষ্টি খেয়ে ফেলতাম, কোনো মিষ্টি বাদ দিতাম না। এই যে জামবাটি ভর্তি পায়েস খাবো, মানে মিষ্টি জিনিস খাবো, মিষ্টি খেতে এতটাই ভালো লাগা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধ্য বাড়ে কিন্তু স্বাদ কমে যায়, এবং তারই সঙ্গে সঙ্গে স্বাদের সঙ্গে স্বাদটাও যেন কেমন ফিকে হয়ে যায়।

কতখানি মিষ্টি প্রীতি হলে কথাগুলি বলা সম্ভব, ভাবতে ভাবতে শেষ করলাম আজকের কথা ও গানে, যারা ছিলেন সঙ্গে, যারা শুনছিলেন অনুষ্ঠান, যারা ফোনে এলেন, তাদের সকলের জন্য রইল আমার অফুরান ভালোবাসা। ভালো থাকুন সকলে। আজকের কথা ও গানের আড্ডা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আরও খানিকক্ষণ থাকতে হবে, কথা ও গানের পর এবারে বলবো। আগামীকাল আমাদের অধিবেশন শুরু সকাল 5:50। আপনারা তো জানেন নিয়মিত অনুষ্ঠানগুলির কথা, সকাল 8:00 শুভ সকাল নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অর্চিতা ঘোষ, বিষয় একলা যাপন। রাত্রি 10:10 ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর আধারিত অনুষ্ঠান জলসাঘরে আপনাদের সঙ্গে কাল সুমন চট্টোপাধ্যায়। এছাড়াও নিয়মিত অনুষ্ঠান রয়েছে, শুনবেন কাল দিনান্তিকা 3:10। কাল লোকগীতির অনুরোধের আসর 2:05। আর অনুষ্ঠানের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি নিয়ে আর কিছু বলছি না, কারণ দুবার জানিয়ে দিয়েছি আপনাদের। এবারে বলি আকাশ বাতাসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জেনেছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার অনেক জায়গায়। আগামীকাল সতর্কীকরণ বার্তাতে বলেও দেওয়া হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো হবেই, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে রয়েছে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগামী কাল মানে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, পরবর্তী 48 ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই এমনটাই বলা হয়েছে। শুনলেন মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর যা আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আপনারা যারা নিয়মিত আমাদের চিঠি লেখেন, আমাদের অনুষ্ঠানে অংশ নেন, তাদের জন্য আরও একবার মনে করিয়ে দিই, আজ সন্ধ্যার বিষয় মনে আছে তো? আজ সন্ধ্যায় চিঠি লিখুন, আগামীকাল তো 8 তারিখ, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আজ সন্ধ্যার বিষয়। লিখে চটপট পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে, মেল করতে পারেন akashbanimurshidabad@gmail.com। ভুলবেন না যেন, আমরা অপেক্ষায় রইলাম আপনাদের চিঠির। আবারও বলি, আগামীকাল আমাদের অধিবেশন শুরু 5:50। 6টায় শুনবেন অমৃতবাণীর সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন, পরে নিয়মিত অনুষ্ঠান রয়েছে, আর আগামীকাল শুভ সকাল নিয়ে আপনাদের সঙ্গী অর্চিতা ঘোষ, বিষয় একলা চাপুন। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছিলেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে শুনছিলেন নিউজ অন AIR অ্যাপে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন ঠিক রাত 11টা। শুভরাত্রি, জয় হিন্দ।